আকাশ বাণী কৈলাস সফর। আজ রবিবার, 18ই শ্রাবণ 1948 শকাব্দ, 23শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 9ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ। এখন সময় সকাল 5:56। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আকাশবাণী কৈলাসহর অমৃতবাণী।
1: সর্বপল্লী রাধাকৃষ্ণনের রচনা থেকে পাঠ। বিচ্ছেদ অপেক্ষা অধিক দুঃখকর অবস্থা নাই। বিচ্ছেদের মধ্যে আমরা স্থির থাকিতে পারি না। আমরা তীব্রভাবে জীবনে চরিতার্থতা এবং পতিত অবস্থা হইতে উদ্ধার কামনা করি। আমাদিগকে এই দ্বৈত ও বিচ্ছেদের চেতনাকে উহার শেষ অবধি পর্যন্ত অতিক্রম করিয়া উহার বাহিরে যাইতে হইবে। আমাদের কণ্ঠে ধ্বনিত হইতেছে চিরযুগের এই প্রার্থনা, অসত মা সদগামায়, তমস মা জ্যোতির্গামায়, মৃত্যুর মা অমৃতঙ্গামায়। অর্থাৎ আমাকে অসৎ হইতে সতে লইয়া যাও, অন্ধকার হইতে আলোকে লইয়া যাও, মৃত্যু হইতে অমৃতে লইয়া যাও। বৌদ্ধিক চেতনার দরুন আমাদের হৃদয়ে ক্ষত উৎপন্ন হইয়াছে, কিন্তু সৃষ্টিকারিণী পূর্ণ চেতনা এই ক্ষত নিরাময় করিবে। আমরা যদি বৌদ্ধিক চেতনার স্তরে পড়িয়া থাকি এবং স্বার্থ সংসার লইয়ায় সন্তুষ্ট থাকি, তাহলে আমরা হইতেছি একজন্মা এবং তখন বিনা আয়াসে ও বিনা সংকল্প উদ্দেশ্যহীনভাবে আমাদের জীবন যাপিত হয়। কিন্তু যাহাদের জটিল উদ্দীপনাময় ব্যক্তিত্ব সংশয় ও আধ্যাত্মিক সংকটের চক্রে খণ্ডিত হইয়া পুনরায় সম্মিলিত, উজ্জীবিত ও অখণ্ডীকৃত হয়, তাহারাই দ্বিজন্মা দিবে। মানুষ তাহার বৌদ্ধিক চেতনার দ্বারা বিষয়ী ও বিষয়ের ভেদ গ্রহণ করিতে পারে, তাই প্রকৃতি হইতে উৎপন্ন হইয়াও প্রকৃতির অপরিহার্য নিয়মের অধীন হইয়াও এবং উহারই কতকগুলি স্বাভাবিক কর্মপ্রেরণার দ্বারা সঞ্চালিত হইয়াও মানুষ স্বয়ং অপ্রকৃতি, সে প্রকৃতি হইতে পৃথক বিরাত্মা। মানুষ নিজেকেও অতিক্রম করিয়া যাইতে সমর্থ, কারণ তাহার নিজেকে নিজের বিষয় করিবার ক্ষমতা আছে। প্রকৃতির জগৎ এবং তদ্বহিষ্ঠ জগৎ উভয়ের সহিত মানুষের সাজাত্ম রহিয়াছে। উপনিষদে সংসার ও মোক্ষের ভেদ স্বীকৃত হইয়াছে।

0: বৌদ্ধগণ কর্ম ও নির্বাণের ভেদ অর্থাৎ বিষয় জগতের নিয়ামক তত্ত্ব এবং বিষয়াতীত তত্ত্বের মধ্যে পার্থক্য স্বীকার করেন। হাইডেগরের মতে সত্তা ও অস্তিত্ব পরস্পর হইতে ভিন্ন। মানুষ যদি তাহার অস্তিত্বের গণ্ডি অতিক্রম করিতে না পারে তাহা হইলে তাহার অদৃষ্টে মৃত্যু ও শূন্যতার দণ্ডভোগ অনিবার্য। মানুষকে প্রথমে এই রিক্ততা অভাব অথবা মাধ্যমিক বৌদ্ধদের শূন্যের উপলব্ধির মধ্যে দিয়া যাইতে হইল। অবশ্য এই উপলব্ধি স্বয়ং পরমপুরুষ আত্ম নহে, কিন্তু এই উপলব্ধিকে অতিক্রম করিয়া সংসারে বাহিরে যাওয়াই এই উপলব্ধির উদ্দেশ্য। মানুষ কি সত্তাকে প্রাপ্ত হইবে অথবা হইবে না, সে কি শূন্যতাকে বিনাশ করিয়া তাহার বাহিরে যাইবে অথবা শূন্যতায় কি তাহাকে বিনাশ করিবে, এই সমস্যাকে উপলব্ধি করাই বিভীষিকার অনুভূতি। ব্যক্তি যখন ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ হইতে প্রতি নিবৃত্ত হয়, যখন সে সংসার জাল ছিন্ন করিয়া সত্তার কেন্দ্রস্থলে প্রবেশ করে, যখন বিষয়ের জগৎ তাহার দৃষ্টি হইতে দূরে সরিয়া যায়, তখন সে চিদাত্মার সত্তা সম্বন্ধে নিশ্চিত জ্ঞান লাভ করে, যাহা বিষয় নহে, যাহা কোনো কালান্তপাতী অস্তিত্ববান পদার্থ নহে, যাহা কালানুসূত হইয়াও কালাতীত। তখন সে উপলব্ধি করে যে কাল ও মৃত্যুই সব কিছু নহে, কালপ্রবাহের পক্ষেও ধূলিমুক্ত করা সম্ভবপর, এবং বুদ্ধ এবং খ্রিস্টের সহিত একসঙ্গে বলিতে পারা সম্ভবপর যে আমি জগৎকে পরাভূত করিয়াছি। স্বীয় সসীমতা ও কালিকতা সম্বন্ধে মানুষের যে চেতনা আছে উহার গর্ভে অনন্ততার চেতনাও নিহিত। শূন্যের তিক্ত অর্থকে সাক্ষাৎভাবে উপলব্ধি করিয়া আমরা সেই সত্তার আলোককে প্রাপ্ত হই যাহার মধ্যে অস্তিত্ব নিবাস করে।
1: ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের রচনা থেকে পাঠ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন ভক্তিগীতে শিল্পী অনুপ চালোটা।

অনুপ চালুটার কণ্ঠে শুনলেন ভক্তিগীতি। আকাশবাণী কৈলাসহর, এখন বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে মুম্বাই কেন্দ্র থেকে।

বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হল মুম্বাই কেন্দ্র থেকে আকাশবাণী কৈলাসহর। আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সকাল 7টায় সুপ্রভাত। 7:10 ভক্তিসুধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি। 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:35 স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 ককবরক সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। রবীন্দ্রসঙ্গীত 7:45। সকাল 8টায় হিন্দি এবং 8:15 ইংরেজি প্রভাতী সংবাদ সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে সকাল 8:30। 8:40 আধুনিক গান।

9টায় হিন্দি ও ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। 9:10 বিবিধ ভারতী অনুষ্ঠান। বেলা 12টায় অনুষ্ঠান পরিচিতি, 12:05 ছোট্ট সোনাবন্ধুদের অনুষ্ঠান শিশু মেলা, 12:30 হিন্দি ছবির গানের লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো অনুরোধ, 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্রের, 1:05 আবারও শুনবেন হ্যালো অনুরোধ, 1:30 সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 মা বোনেদের জন্য অনুষ্ঠান মহিলা মহল, 2টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, 2:15 আধুনিক গান রবীন্দ্রসঙ্গীত, 2:30, 2:45 নজরুল গীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 3টে হিন্দি ও ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, 3:10 বিবিধ ভারতী অনুষ্ঠান, 6টায় ঘর গৃহস্থী, এতে রবিবারের আড্ডা, 6:30 মনসা মঙ্গল গান। সাতটায় ককবরুক অনুষ্ঠান, 7:45 ককবরুক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে, 7:35 এবং 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। বিজ্ঞান ভাবনা, 8:30 শুনবেন নজরুল গীতি, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের, 9:15 বিনোদন, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:10 শুনবেন লোকগীতি, বিশ্ববার্তা দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে 10:20, 10:30 আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলা শহর। নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধু, শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। প্রথমে আজকের দিনটি। ভারতের স্বাধীনতা সংগ্রামে বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তী জীবনের দীর্ঘ সময় দেশের জন্য লড়তে গিয়ে কারাবাসই কাটিয়েছেন, অবশেষে স্বাধীনতা এসেছে। 1970-এর 9ই আগস্ট তার জীবনাবসান ঘটে। উড়োজাহাজে কত অল্প সময়ে হাজার হাজার কিলোমিটার আমরা উড়ে যাই, পৌঁছে যাই গন্তব্যে। উড়োজাহাজের আবিষ্কারক রাইট ভ্রাতৃদ্বয়ের অন্যতম অলভিন রাইটের জন্ম 1871-এর আজকের দিনে। জাপানের নাগাসাকিতে 1945 খ্রিস্টাব্দের 9ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক বোমা নিক্ষেপ অসংখ্য প্রাণকে

রে নেয়, দূষিত করে বাতাস, প্রজন্মের পর প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয় তাতে। প্রাণঘাতীর প্রতি ধিক্কার জানিয়ে স্মরণ করা হয় আজকের দিনটি। আজ বিশ্ব আদিবাসী দিবস। শুনলেন আজকের দিনটি। এবারে সংবাদপত্রের সংবাদ শিরোনাম। আগরতলা থেকে প্রকাশিত ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকার সংবাদ শিরোনাম। আজ থেকে শুরু হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান। রাহুল গান্ধীর ভার্চুয়াল কর্মসূচি ঘিরে বিতর্ক, সরাসরি সম্প্রচারে বাধা, ক্ষুব্ধ সুদীপ। মথার সাথে জোটের ইঙ্গিত দিয়ে ফের দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, 10-11 বৈঠক, দিল্লি গেলেন প্রদ্যুৎ। জাতীয় সড়কে দুর্ঘটনার আশঙ্কা, মহকুমা প্রশাসনের হস্তক্ষেপের দাবি। জাতীয় অনূর্ধ্ব 11 দাবায় মিশ্র ফলাফল ত্রিপুরার। বৃষ্টিতে স্থগিত থাকা রাজ্য অনূর্ধ্ব 15 ক্রিকেট পুনরায় শুরু হবে 11 আগস্ট। অসিত চৌধুরী স্মৃতি ফুটবলের ফাইনালে ব্লাড মাউথ ক্লাব। সারা রাজ্য থেকে প্রতিভাবান বালিকা ক্রিকেটার খুঁজে বের করার উদ্যোগ নিল টিসিএ। আজ কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার সংবাদ শিরোনাম। জনপ্রতিনিধিদের হোয়াটসঅ্যাপ হ্যাক করে পাঠানো হচ্ছে লিঙ্ক। সাইবার প্রতারকদের নয়া কৌশল, বাড়ছে উদ্বেগ। পাটচাষীদের উৎপাদিত দ্রব্যের ন্যায্য ও লাভজনক দাম নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে, বলেছেন মুখ্যমন্ত্রী। আরজিকর হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গেলেন দুই রোগী, দুই পরিবারের তরফেই থানায় এনে অভিযোগ দায়ের করা হয়েছে। 13 বছরের নিচে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট নয়, সংসদে আসতে পারে বিল। দেশকে বিশ্বগুরু হতে হলে প্রান্তিক মানুষকে মূল ধারায় আনতেই হবে, মোহন ভাগবত বলেছেন। 3 মাসেও জোগাড় হয়নি সব ছাড়পত্র, নন্দীগ্রামে জাহাজ মন্ত্রকের প্রকল্পে সংশয়। ইউজেনে অনূর্ধ্ব 20 বিশ্ব অ্যাথলেটিক্সে রূপো জিতলেন আশিস যাদব। আইপিএলই সেরা বললেন অজি কোচ। আগামী 1 বছরে 20টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া, অংশ নেবে সাদা বলের ক্রিকেটে 14টি ম্যাচেও। বর্ষার ময়দানে বুটের দাপাদাপি কিন্তু ভ্যানিশ বেঙ্গল ফুটবল একাডেমি। আর্থিক সমস্যায় ধুঁকছে সরকারি একাডেমি। শুনলেন সংবাদপত্রের সংবাদ শিরোনাম।

আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। আজ সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 থেকে 34 এবং 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 9 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 95% এবং 60% হতে পারে।

জমিতে লাগানো শস্য মোটামুটি স্বাভাবিক পরিস্থিতিতে রয়েছে। জমির তস কিছুটা বেশি হলেও নিয়ন্ত্রণে। বৃষ্টিপাতের ফলে আমন, আউশ এবং শালি ধানের জমিতে প্রয়োজনীয় জল রয়েছে। পাশকাঠি বা শীষ বেরোবার সময় বা মূল জমিতে চারা রোপণের জন্য প্রয়োজনীয় জল জমিতে রয়েছে। তবে যেহেতু বৃষ্টি নিয়মিত হচ্ছে, তাই খেয়াল রাখতে হবে প্রয়োজনের অতিরিক্ত জল যেন কোনো অবস্থাতেই জমিতে না থাকে। এক জমির জল যাতে অন্য জমির ফসলের উপর দিয়ে বয়ে না যায় তার খেয়াল রাখতে হবে। পুকুরের জলস্তর নিয়ন্ত্রণ করতে হবে। আর্দ্র আবহাওয়ায় ঝিঙে, মিষ্টি কুমড়ো, পটল ইত্যাদি সবজিতে ডাউনি মিলডিউ রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। প্রতিকারে মেনকোজেব 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে পাতার নিচে

আর্দ্র আবহাওয়ায় ঝিঙে, মিষ্টি কুমড়ো, পটল ইত্যাদি সবজিতে ডাউনি মিলডিউ রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। প্রতিকারে মেনকোজেব 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে পাতার নিচে স্প্রে করতে হবে। চাপান সার হিসেবে ইউরিয়া কানিপিছু 10 কেজি প্রয়োগ করতে হবে এবং জমিতে 2-3 সেন্টিমিটার জল ধরে রাখুন। যেখানে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে বৃষ্টি কমে গেলে সার প্রয়োগ করুন। জমির আগাছা পরিষ্কার করে চাপান সার হিসেবে কানি প্রতি 10 কেজি ইউরিয়া প্রয়োগ করতে হবে। এই সময়ে মাজরা পোকার আক্রমণ দেখা দিতে পারে। প্রাথমিক অবস্থায় এই পোকা ক্ষেতে দেখা মাত্র নষ্ট করে দমনের চেষ্টা করতে হবে, তবে আক্রমণের মাত্রা বেশি হলে অবশ্যই রাসায়নিক ওষুধ প্রয়োগ করতে হবে, নতুবা ফলন কমে যেতে পারে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ। শ্রোতা বন্ধু, আজ যাদের জন্মদিন বা বিশেষ দিন তাদের জন্য বিশেষ শুভেচ্ছা। শুভেচ্ছা সব শ্রোতা বন্ধুদের জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। সুপ্রভাত আবার আগামীকাল সকাল 7টায়।

স্বাতী সরকারের কণ্ঠে ভক্তি গীতে শুনলেন ভক্তি সুধা অনুষ্ঠানে আকাশবাণী কৈলাসহর। এখন সময় সকাল 7:24:45। সম্প্রচারিত হচ্ছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ।

তার গভীর করার লক্ষ্যে টেলিফোনে কথাবার্তা বলেছেন। কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন হাইকোর্টের 30 জন বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের ক্ষেত্রে ইউপিআই পরিষেবা সম্পূর্ণ মাশুলমুক্ত থাকবে। চীনের হেফেইতে আয়োজিত নবম আন্তর্জাতিক যুব ব্রিজ প্রতিযোগিতায় অনূর্ধ্ব 31 বিভাগে ভারতের সাগনিক রায় এবং সায়ন্তন কুশারী জুটি সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। হর ঘর তিরঙ্গা অভিযান আজ শুরু হচ্ছে, চলবে এ মাসের 17 তারিখ পর্যন্ত। এই উদ্যোগের লক্ষ্য হল নাগরিকদের জাতীয় পতাকা উত্তোলনে এবং দেশপ্রেম, জাতীয় ঐক্য ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা। এই অভিযানটি শুরু হয়েছিল 2022 সালে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অংশ হিসাবে। এবছরের অভিযানটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতারমের 150তম বার্ষিকীর সঙ্গে মিলে গেছে। এবারের উদযাপনের অংশ হিসাবে সারা দেশে বন্দে মাতরম সমবেতভাবে গাওয়ার আয়োজন করা হচ্ছে। ভারত বিভাজনের ফলে সৃষ্ট যন্ত্রণা ও বাস্তুচ্যুতির কথা স্মরণ করতে কেন্দ্রীয় সরকার 14 আগস্ট সারা দেশে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করবে। এই পালনের কর্মসূচির মধ্যে থাকছে মৌন পদযাত্রা, দেশ বিভাগ বিষয়ক প্রদর্শনী, তথ্যচিত্র প্রদর্শন এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অন্যান্য স্মারক অনুষ্ঠান। এই অভিযানকে কেন্দ্র করে 200টিরও বেশি ভারতীয় দূতাবাস, হাই কমিশন এবং কনস্যুলেট বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। এবছরের উদযাপনের প্রধান আকর্ষণ সূর্যপথ তিরঙ্গা ডিজিটাল রিলে বা ধারাবাহিক কর্মসূচি। বিভিন্ন

টাইম জোনে সূর্যোদয়ের ক্রম অনুযায়ী নির্বাচিত 54টি ভারতীয় মিশন ও পোস্ট এতে অংশগ্রহণ করবে। এই রিলে বা ধারাবাহিক কর্মসূচিটি 15ই আগস্ট ফিজিতে অবস্থিত ভারতের সবচেয়ে পূর্বের কূটনৈতিক মিশন থেকে শুরু হবে এবং সান ফ্রান্সিসকোতে অবস্থিত ভারতের কনস্যুলেট জেনারেলে গিয়ে শেষ হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী মোদী জানান, তারা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সামগ্রিক আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আরও গভীর করার বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। দুই নেতা উচ্চ পর্যায়ের পারস্পরিক যোগাযোগের ধারাবাহিক গতি প্রকৃতি নিয়েও আলোচনা করেন। সেই সঙ্গে তারা বাণিজ্য, প্রতিরক্ষা, উদীয়মান প্রযুক্তি, জ্বালানি নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে নিজেদের অঙ্গীকার ফের একবার স্মরণ করেছেন। এছাড়া উভয় নেতাই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়েও মত বিনিময় করেন। কেন্দ্রীয় সরকার মাদ্রাজ, কলকাতা, মধ্যপ্রদেশ এবং কর্ণাটক হাইকোর্টে মোট 30 জন বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে মাদ্রাজ হাইকোর্টেই সবচেয়ে বেশি নতুন বিচারপতি নিয়োগ করা হয়েছে। আইন ও বিচার মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন বিচারপতিদের মধ্যে 20 জন আইনজীবী এবং 10 জন জুডিশিয়াল সার্ভিসের আধিকারিক। মোট নিয়োগপ্রাপ্তদের মধ্যে 15 জনকে মাদ্রাজ হাইকোর্টে, 8 জনকে কলকাতা হাইকোর্টে, 6 জনকে কর্ণাটক হাইকোর্টে এবং 1 জনকে মধ্যপ্রদেশ হাইকোর্টে নিয়োগ করা হয়েছে। প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সঙ্গে পরামর্শের ভিত্তিতে রাষ্ট্রপতি এই নিয়োগের অনুমতি দেন। নবনিযুক্ত বিচারপতিরা আগামী কয়েকদিনের মধ্যেই শপথ গ্রহণ করবেন, তাদের দায়িত্বভার বুঝে নেবেন তারা। এই নিয়োগের ফলে সংশ্লিষ্ট 4টি হাইকোর্টের বিচারপতির শূন্যপদ পূরণ হবে এবং বিচারাধীন মামলা নিষ্পত্তির গতি ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসির নিয়োগ পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত অচলাবস্থা কাটতে চলেছে। রাজ্যের এই নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ঝাড়খণ্ড সরকার আজ পরবর্তী দফার আলোচনায় বসবে। গতকাল আলোচনার পর সরকারি প্যানেলের সদস্যরা জানান, আজ দুপুর 12টায় ফের বৈঠক হবে। কেন্দ্র স্পষ্ট করে জানিয়েছে, গ্রাহকদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে এবং সমস্ত পার্সন টু পার্সন অর্থাৎ ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনও মাশুলমুক্ত থাকবে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইউপিআইয়ের মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের কোনো মাশুল দিতে হবে না। তাছাড়া অধিকাংশ ব্যবসায়িক লেনদেনও বিনামূল্যে করা যাবে। মন্ত্রক আরও জানিয়েছে, ব্যবসায়িক লেনদেন মাশুল যদিও বা চালু করা হয়, তবে তা কেবল নির্দিষ্ট সীমার ওপরের কিছু বিশেষ লেনদেনের ক্ষেত্রে এবং নামমাত্র হারে প্রযোজ্য হবে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং গতকাল আবিদজানে আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসান ওয়াত্তারার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ভারত ও আইভরি কোস্টের ক্রমবর্ধমান অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি আফ্রিকার সঙ্গে আরও শক্তিশালী ও গভীর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিশন বা লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ভারতের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, ছোট ছোট পুঁজির সমন্বয় সমবায়গুলির বাণিজ্যিক ক্ষেত্র বড় হয়ে ওঠে। শহুরে সমবায় ব্যাংকগুলির জন্য আরও শক্তিশালী সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছেন তিনি। মুম্বাইতে আয়োজিত সহকার নবক্রান্তি অনুষ্ঠানে গতকাল তিনি বলেন, ডিজিটাল লেনদেন সংক্রান্ত জালিয়াতির ঘটনা বাড়ছে, তাই ব্যাংকিং নিরাপত্তা নিশ্চিত করতে আরও শক্তিশালী ফরেন্সিক সহায়তার প্রয়োজন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের আবহাওয়া দপ্তর আজ উত্তরাখণ্ড, ছত্তিশগড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর আজ জম্মু কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, কেরালা, মাহে, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রপাত ও দমকা হাওয়াসহ ঝড়বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে। অসমের বন্যায় গতকাল গোলাঘাট জেলায় আরও একজনের মৃত্যুর ফলে বন্যাজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 99-এ। সরকারি সূত্রে জানানো হয়েছে, এখনও প্রায় 1,47,000 মানুষ বন্যা কবলিত। অসম বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এখনও শোণিতপুর, নওগাঁ, গোলাঘাট, শিবসাগর, ভোজাই, দারান, জোড়হাট, ধেমাজি, চড়াইদেও, কার্বি আংলং, লখিমপুর এবং বিশ্বনাথ জেলা জলমগ্ন। এর মধ্যে সবথেকে প্রভাবিত গোলাঘাট জেলা। 53টি ত্রাণ শিবিরে 8,500-এর বেশি লোককে আশ্রয় দেওয়া হয়েছে। 10,500 হেক্টরের বেশি জমির তলায়, জলের তলায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া মেডিকেল ডিভাইস 2000

2026-এ মেডটেক এআই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন শীর্ষক নলেজ পেপারটি প্রকাশ করেছেন। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, স্বাস্থ্যসেবায় এআই এর দায়িত্বশীল ব্যবহারকে আরও উন্নত করার জন্য এই প্রতিবেদনে 5টি প্রধান অগ্রাধিকারের রূপরেখা দেওয়া হয়েছে। প্রতিবেদনটিতে ভারতের ডিজিটাল পাবলিক পরিকাঠামো, সফটওয়্যার সক্ষমতা, ক্লিনিক্যাল বৈচিত্র্য এবং ক্রমবর্ধমান মেডটেক উৎপাদন ভিত্তিকে কাজে লাগিয়ে দায়িত্বশীল এআই সক্ষম চিকিৎসা প্রযুক্তি তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান দেশের জাতীয় স্বার্থ রক্ষায় কূটনৈতিক পথ অবলম্বনের প্রতি তেহরানের প্রতিশ্রুতি ফের একবার মনে করিয়ে দিয়েছেন। সেই সঙ্গে জোর দিয়ে বলেছেন, ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। নিজের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে পেজেস্কিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা এবং যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের বিষয়ে তাঁর সরকারের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, ওয়াশিংটন যদি চুক্তির শর্ত অনুযায়ী তাদের দায়বদ্ধতা পূরণ করে তবে ইরানও তার প্রতিশ্রুতি মেনে চলবে। তবে যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয় তবে এই প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কোনো বাধ্যবাধকতা তেহরানে থাকবে না বলেও তিনি উল্লেখ করেন। স্পেনীয় ভ্রমণকারীদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে রোম। রোমের এই সিদ্ধান্তের জবাবে ইতালি থেকে আগতদের ক্ষেত্রেও সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর কথা ঘোষণা করেছে স্পেন। এর ফলে দুদেশের মধ্যে কূটনৈতিক বিরোধ আরও তীব্র হয়েছে। স্পেনের সরকার জানিয়েছে, এই নিয়ন্ত্রণ ব্যবস্থা অন্তত এক মাস কার্যকর থাকবে। থাইল্যান্ডের নন্থাবুরি প্রদেশে একটি স্কুলে গত শুক্রবারের গুলিচালনার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9। গতকাল 12 বছর বয়সী এক বালিকার হাসপাতালে মৃত্যু হয়েছে। এদিকে পুলিশ 14 বছর বয়সী ওই ঘাতকের গুলিচালনার উদ্দেশ্য এবং অস্ত্রের উৎস খুঁজে পেতে তদন্ত শুরু করেছে। এই হামলার পরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চাম ভিরাকুল বলেছেন, জনসমক্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার বন্ধ করতে তিনি কড়া আইন আনতে চলেছেন। চীনের হেফেইতে আয়োজিত নবম আন্তর্জাতিক যুব ব্রিত প্রতিযোগিতায় অনূর্ধ্ব 31 বিভাগে ভারতের সাগ্নিক রায় এবং সায়ন্তন কুশারী জুটি সোনা জিতেছেন। তাদের সংগৃহীত পয়েন্ট 377.67। এই প্রতিযোগিতায় ক্রোয়েশিয়া দ্বিতীয় এবং চীন তৃতীয় স্থান পেয়েছে। দক্ষিণ কোরিয়ার আসানে অনুষ্ঠিত কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টের মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ ভারতের অস্মিতা চালিহা চীনের হান কিয়ানসির মুখোমুখি হয়েছেন। সেমিফাইনালে তিনি ভারতেরই রক্ষিতা রামরাজকে হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নাগরিকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আজ থেকে হার ঘাট তিরঙ্গা অভিযান শুরু হচ্ছে। চলবে এ মাসের 17 তারিখ পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স গতকাল দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার লক্ষ্যে টেলিফোনে কথাবার্তা বলেছেন। কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন হাইকোর্টে 30 জন বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ থেকে শুরু হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান। তা চলবে আগামী 17ই আগস্ট পর্যন্ত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি দেশের সার্বভৌমত্ব, একতা, সংহতি এবং দেশপ্রেমের মহান আদর্শকে ঊর্ধ্বে তুলে ধরার লক্ষ্যে রাজ্যের প্রতিটি প্রতিষ্ঠানে, বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য আহ্বান জানিয়েছেন। দেশের সার্বভৌমত্ব, গৌরব, রাষ্ট্রবাদী চেতনা, দেশপ্রেম আর মহান আত্মত্যাগের ঐতিহ্য হল এই জাতীয় পতাকা। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আজ নতুন দিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে ভারতীয় বিমানবাহিনী ব্যান্ড সঙ্গীত পরিবেশন করবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রীয় সঙ্গীত বন্দে মাতরমের 150 বছর পূর্তি উদযাপনের পাশাপাশি জনগণের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় গর্ব জাগিয়ে তোলার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল আগরতলায় এক বৈঠকে আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের বিভিন্ন কাজ নিয়ে পর্যালোচনা করেন। উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা, রাজ্য সরকার ও ত্রিপুরা বিদ্যুৎ নিগমের ঊর্ধ্বতন আধিকারিকরা। বৈঠকে আগরতলা স্মার্ট সিটির অধীনে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। পাশাপাশি রাজ্যের জাতীয় সড়ক ও পূর্ত দপ্তরের সড়কগুলির মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করা হয়। বৈঠকের পর বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, বৈঠকে বিদ্যুৎ মাশুল

সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রাজ্যবাসীর ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি প্রতিটি নাগরিকের তথা গ্রাহকের আর্থিক সুরক্ষা ও স্বার্থের প্রতি এই সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধভাবে বলে তিনি জানান। দেশের অগ্রগতির স্বার্থে বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাত্রছাত্রী ও যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান আইআইটি দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এই আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করেন যে তারা যেন তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশের স্বার্থের দিকে খেয়াল রাখুক এবং নিজেরা নিজেদের প্রশ্ন করুক যে তাদের কাজ কীভাবে দেশকে উপকৃত করতে পারে এবং দেশের চাহিদা মেটাতে পারে। প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিটি প্রজন্ম নির্দিষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং সে সময় জাতীয় স্বার্থে তাদের নিজস্ব দায়িত্ব থেকে যায়। তিনি বলেছেন, আগামী 30 থেকে 35 বছরের মধ্যে স্নাতক শিক্ষার্থীরা যে কাজ করবে তা দেশের বিকশিত ভারতের অগ্রযাত্রার পথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। সরকার স্পষ্ট করে জানিয়েছে যে ইউপিআই লেনদেনের সময় কোনো মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে ইউপিআই লেনদেন, ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনও বিনামূল্যে চলবে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ব্যবহারকারীদের ইউপিআই মাধ্যমে পেমেন্ট করার সময় কোনো লেনদেন খরচ দিতে হবে না আর বেশিরভাগ ব্যবসায়ী লেনদেনও বিনামূল্যে থাকবে। বিবৃতিতে বলা হয়েছে, যদি মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR চার্জ আরোপ করা হয় তা কেবল কিছু সীমিত ব্যবসায়িক লেনদেনে একটি নির্দিষ্ট সীমার ওপরে এবং নামমাত্র হারে প্রযোজ্য হবে। অর্থমন্ত্রক জানিয়েছে, ইউপিআই ব্যবহার বাড়ছে এবং এটি এখন ভারতের ডিজিটাল পেমেন্ট পরিকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। নিউ হারেঙ্গাজাও রেলস্টেশনে রেললাইন মেরামতের জন্য লামডিং বদরপুর রুটে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। NF রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী সূচি অনুযায়ী আজ নারঙ্গি থেকে রাত 10:30 আগরতলার উদ্দেশ্যে এবং আগরতলা থেকে রাত 11:30 নারঙ্গির উদ্দেশ্যে ট্রেন রওনা হবে। তাছাড়া 01666 আগরতলা রানী কমলাপতি বিশেষ এক্সপ্রেস ট্রেন আজ রাত 11 আগরতলা থেকে রওনা হবে। 80তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গতকাল জোলাইবাড়ির পিলাক পাবলিক স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে 5টি বিভাগে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় স্কুলের 320 জন ছাত্রছাত্রী অংশ নেয়। 29 জেলার কুমারঘাটের সুকান্তনগর রেলওয়ে কলোনি রোডে গতকাল সন্ধ্যায় পুলিশ বিহার রাজ্যের বাসিন্দা 33 বছর বয়সী রঞ্জিত কুমার সাহানিকে আটক করে। তার ব্যাগে 66টি বোতল এসকাপ ও বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার করা সামগ্রীর বাজার মূল্য আনুমানিক 60,000 টাকা বলে কুমারঘাট থানার ওসি সঞ্জয় দাস জানিয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় বীরেন্দ্র ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বীরেন্দ্র ক্লাব 5-1 ত্রিপুরা পুলিশকে হারিয়ে দেয়। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ত্রিপুরা ও 29 জেলার কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো, পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা, কক্তমা পড়িব নির্মলেন্দু আচার্য। হা কতর নিবুসকাঙ্গই তংমানি কক ওয়ানসাগৈ সৈ সীমা তাই তাংসেপন সামঙ্গ ফোনাংনান বাগৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী রুং নগ রগ পড়িনাই তাই শিকলা হদানি ফাইসিং কবখা মিয়া আইআইটি দিল্লিনি ফিল বাচিসনি বরম ইয়াফারমান মিল বহমতুই কবখা আইআইটি দিল্লিনি পড়িনাই রগ্ন কবগুই মন্ত্রীবক্রক সাকা বরক জানিজা কক চাপথানি বসুংনি হামক্রাইনি কক সকাং ওয়ানসুকথুন বরম ইয়াফারমান মিল মন্ত্রীবক্রক পরিণায় রোগনি ইয়াগ রাষ্ট্র বক্রকনি রাংচাক মেডেল শঙ্কর দয়াল শর্মা রাংচাক মেডেল তাই পারফেক্ট টেন রাংচাক মেডেল ইয়াফার খা হা কতুনি কুবুনি আমচাই বাই বাক্সা চিনি ত্রিপুরা হাস্তে অব তিনি নিসিমি হরগড় তিরঙ্গা সামুং বুতাং চেঙ্গানো অব

0: আগরতালনি বুস্কাং সাল চিসনি জরা চলিবন মন্দিরগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হরগর তিরঙ্গা সামং বুতাং ন চাষারে নান বাগৈ হাসদেনি লুকুরগনি ফাইসিং কবখা ব হা কতরনি সাকচুগমা থানসা তমুং তাই হা কতরন হামজাকমান তিসাই রমনানি নাহারৈ হাসদেনি যত রুং নক তাং নক তাই কুবুনি নক রগব বসংনি বানা তিসানানি কবখা মন্দিরগ্রা সাকা মন্দির বক্রক নরেন্দ্র মোদীনি ফুনজাক ইয়াপাই সঙ্গই ওয়ানসু কোতাল ওয়ানসু গুই হা কতর্ণ হামজাকমা তাই হা কতর্ণ ইয়গ্র থানি লাংমা ইয়াফার জাক রোগনি ফাইসিং খুলুমুং ইয়াফার নান বাগৈ তাকলাইব হরগড় তিরঙ্গা সামুং বুতাং যোগালি জাখা কেন্দ্রনি হাফাং সেরাই সেরাইকে সাকা ইউপিআই নি ইয়াকতৈ রাং ইয়াফার থানি মুংসা ইয়াকবারা রাং নাংলাক রাং নাঙ্গিয়াউইন খরকসা তাই খরকসান রাং ইয়াফারি মানান মন্দ্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া আগরতলাও চুংফেরাং নতুই নাংসুকমানে বান্দা কাইসা খাইকা পান্দাও চুংফেরাং মন্ত্রী রতনলাল নাথ রাংমন্ত্রী প্রণজিৎ সিংহরায় সচিবকরা জিতেন্দ্র কুমার সিনহা হাস্তে হাফাং তাই ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড নি কুজুকবেরেনমি অফিসার রক তংবাইখা পান্দাও আগরতলা স্মার্ট সিটি নি বিসিং তংনাই তাবুকনি জুদা জুদা হামক্রাই গনাং তাংবুতাং রক বুসু গাগখা আবনতুই ককলাম সালাই জাখা ওয়াইসাবাই হাসদেনি বসং লাহার তাই লুকু সামুং নাইকুংনি ইয়াগতংনাই লাহার রগ্ন সুনামফিনানি সামুং নতুই ককলাম সালাই জাখা হিনই মন্ত্রী অক্রা বিনি হদানি আওয়াই লামা খুরচাখা পান্ডানি উল চুংফেরাং মন্ত্রী রতনলাল নাথ সাকা পান্ডাব ফেরাংনি অল গরংজাক সামুং হুমুং নতুই সুক্রবুই ককলামুংখা ফিল চার্চি ইয়গমা সালন রুগুই মিয়া জুলাইবারেনি পিলাক পাবলিক স্কুল পুরিনাই রুগনি বিসিং আজুগুই আকিমা বাতাইলেমংখা বাতাই মঙ্গ খরক ফামরা নুচি পুরিনাই রক মানজাখা ইয়গমা সাল পালাইমান রুগুই তিনি দিল্লি কতালনি বসং চবা মুকুমু হায়াও ভারতনি বীরখং বাহিনী ব্যান্ড রুসামুং রুসাবন কাসুমুং কক চংলাই নক সাকা হা কতনি রুচাবমুং বন্দে মাতরমনি ফিল সারা বাজি বিসি পুংসুকমা সাল পালাইমা তাই পালাইমা বাই বাক্সা লুকরগনি মানজাকমুংনি বিসিংতুই বসংনি বলাইমুংন তুই হজা খালাইনা নাহারি অমতুই মেইল যোগালি জাখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই চালক জাগরণনি সেকেন্ড ডিভিশন লীগ ফুটবল বাতালিমুংনি মিয়া হরনি থুমুঙ্গ বীরেন্দ্র ক্লাব কুপলাইংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম হরনি জাতীয় সংসাজাক থুমাব বীরেন্দ্র ক্লাব বা সা গোলনি ফেরবাই ত্রিপুরা পুলিশন মেচেনখা বয়ারখকনি কক্তুমা তিনি দিবর জরা বয়ারখকনি সেকংবারিয়া কক্তুম সাজাখা নখা চুমুই কবলজাক তঙ্গান ফেরাং কগৈ কিসামিসা ওয়াতি ওয়াইফান মানো সালচি ত্রিপুরা তাই উনকুটি হাঙ্করনি করংসা করংসু ও মার্খে ওয়াতুই ওই মানো হিনই হজাক খাইজাখা আগরতলাও তিনি আইচুগ খামানি তুংমারি তংমানি নৈচিদক দশমিক বার ডিগ্রি সেলসিয়াস সালনি সাকানি তুংমারি তঙ্গুই মানো থামচি ব্রি ডিগ্রিনি গানাগিনি ককতুমা পরিমুং তাবুক জরাতুই অরণ পাইখা উলনি কক্বর কক্তুমা আওয়াইঙ্গানো তিনি সানজা দামসনি তামুই সতি ব্রিচি বাব
1: কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর রবীন্দ্রসঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়।

আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি প্রভাতী সংবাদ সম্প্রচারিত হচ্ছে। এরপর উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে শিলং কেন্দ্র থেকে।

0: ভালোবাসে যারে ভেসে হেসে চলে যা যা পায় পায় নদী খোলা চিঠি লিখে যদি ডাকে মেঘেরা।
1: মনোময় ভট্টাচার্যের কণ্ঠে শুনলেন আধুনিক গান আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ এবং মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতীয় অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে।

শোনানো হল আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 ছোট্ট সোনামণিদের জন্য অনুষ্ঠান শিশুমেলা, লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো অনুরোধ 12:30, একটাই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 পুনরায় হ্যালো অনুরোধ। 1:30 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 মা ও বোনদের জন্য অনুষ্ঠান মহিলা মহল, দুটোই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 আধুনিক গান, 2:30 মানুষা মঙ্গল, 2:45 বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি, 3টে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 3:10 আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 6:00 ঘর গৃহস্থির আসর, 6:30 কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী, 7টায় আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 যথাক্রমে ককবরুক এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05 শুনতে পাবেন সীমান্ত থেকে। 8:30 নজরুল গীতি, 9টায় আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনতে পাবেন আধুনিক গান, শাস্ত্রীয় যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠান 9:30। 10টায় আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনতে পাবেন লোকগীতি। 10:20 বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:30 আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি। 10:35 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি, আকাশবাণী কৈলাসহর।

0: ছোট্ট বন্ধুরা, তোমরা যে যেখান থেকে বসে এই মুহূর্তে তোমাদের সকলের প্রিয় অনুষ্ঠান শিশু মেলা শুনছ, তোমাদের সবাইকে আজকের আসরে আমরা স্বাগত জানাচ্ছি। ছোট্ট বন্ধুরা আজকেও তাদের পরিবেশনা নিয়ে আসরে উপস্থিত আছে, তোমাদের সঙ্গে ভাগাভাগি করে নেবে বলে। আমরা এখন তাদের কাছে সরাসরি চলে যাচ্ছি। কেমন আছো সবাই?
1: ভালো।
0: আচ্ছা, আওয়াজটা অনেক মৃদু হলো, ঠিক আছে, অসুবিধে নেই। আজকের আসরের প্রথম বন্ধুর কাছে আমরা চলে যাব তার পরিবেশনা শুনবার জন্য। কি নাম তোমার?
1: কণিকা সেন।
0: আচ্ছা, কণিকা কি শোনাবে এখন?
1: রবীন্দ্রসঙ্গীত।
0: ঠিক আছে, শুনি সবাই মিলে।

0: যাই হোক, কণিকা আমাদেরকে শোনালো এমন একটা গান যা মূলত বৈশাখ কেন্দ্রিক এবং পহেলা বৈশাখের থিম সং হিসেবেও কিন্তু কালক্রমে এটা পরিগণিত হয়েছে। যাই হোক, বৈশাখ আসতে আরও মাস তিনেক দেরি আছে, তারপরও আমরা একটু অগ্রিম স্বাগত জানালাম আর কি।
1: ঠিক আছে, শুনি আরেকটা শোনাবে,
0: শুনি।

0: আরেকজন বন্ধু আমাদের সঙ্গে আছে এই মুহূর্তে। কি নাম তোমার?
1: দেবারুণ দত্ত।
0: আচ্ছা, দেবারুণ কি গান শোনাবে এখন?
1: রবীন্দ্রসঙ্গীত।
0: আচ্ছা আচ্ছা,

0: এবারে আরেকজন বন্ধু আমাদের সঙ্গে আছে, কি নাম তোমার?
1: স্নিগ্ধা সাহা।
0: স্নিগ্ধা, কি শোনাবে এখন?
1: রবীন্দ্রসঙ্গীত।
0: আচ্ছা,

0: আচ্ছা, তোমার নামটা বলে দাও।
1: অমৃতা দেব।
0: আচ্ছা, অমৃতা আমাদেরকে রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালো। ছোট্ট বন্ধুরা, গান কবিতা ছড়া সব মিলিয়ে আমাদের আসরের সময় আজকে একেবারেই ফুরিয়ে এসছে এবং সময়ের ঘড়ি টিকটিক করে জানান দিচ্ছে আজকে আসর গোটাতে হবে। তো তোমাদের সঙ্গে আগামী অনুষ্ঠানে, আগামী আসরে আবারও কিছু নতুন বন্ধুদের সঙ্গে নিয়ে আমরা ফিরে আসব। সে অবধি তোমাদের সকলের মঙ্গল কামনা করছি। খুব ভালো থাকবে সবাই।

শুনলেন ছোট্ট সোনামণিদের জন্য অনুষ্ঠান শিশুমেলা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী কৈলাসহর। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান। হ্যালো অনুরোধ।

0: নমস্কার শ্রোতা বন্ধু, হ্যালো অনুরোধে আপনাদের অনেক অনেক স্বাগত। চলছে শ্রাবণ মাস, ঋতুচক্রে বর্ষাকাল, আমাদের সুজলা সুফলা ধরিত্রীকে সাজাতে, সবুজে সবুজে ভরে দিতে বর্ষার বিকল্প নেই। আমরা বর্ষাকে রানী হিসেবেই চিনি। তো শ্রোতা বন্ধু, আমাদের আজকের হ্যালো অনুরোধের সিক্রেট কোড হয়ে যাক বর্ষা রানী সাজরি। তো আমাদের আজকের হ্যালো অনুরোধের প্রথম শ্রোতা বন্ধু কে আছেন দেখে নেব এবার। হ্যালো, হ্যালো অনুরোধ, হ্যালো অনুরোধ,
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, বর্ষা রানী সাজরে।
1: আসলে দেখুন, আমাদের দিকে আজকে নেটে কাজ করছে না,
0: আচ্ছা
1: সমস্যা হয়ে গেছে, আর বিশেষ করে বৃষ্টি এসে গেছে। আর বৃষ্টি দিচ্ছে গতকালকে রাত্রি থেকে, মানে অবিরাম বৃষ্টি করছে, আর তার মধ্যে দিয়ে চারিদিকে জলও বেড়ে যাচ্ছে, আর একটু অসুবিধার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুনছি। যাই হোক, প্রথমে সিক্রেট কোড, আসলে যেহেতু এখন চলছে আমাদের শ্রাবণ মাস, বর্ষাকাল আসার তখন আমরা বর্ষাকাল বলি, ঠিক না? আসলে দেখুন, বর্ষাকাল সত্যি বর্ষাকাল হতে হয়, বর্ষা বৃষ্টি হতে হয়, কারণ দেখুন এই বর্ষাকালে হয়তো বা যখন বৃষ্টি হবে, সেই জল কিন্তু গোটা বছর কিন্তু সেই জলে কিন্তু মানে চলে। যেমন আজকে মানুষের ক্ষেত্রে বা বিভিন্ন গাছ গাছড়া বা কীট পতঙ্গ, ভগবান সৃষ্টি যেগুলো করে, চাটা রাজার প্রাণী, কিন্তু সেই জলে দু মাসের জলে কিন্তু পুরো বছর চলে, ঠিক না?
0: হ্যাঁ
1: আর বর্ষাকাল
0: হ্যাঁ, বৃষ্টি তো কোনো কোনো বছর বর্ষা বেশি হয়, মানে বর্ষাকালে বর্ষা ঋতুতেই যে বৃষ্টি হবে তার কথা নেই। এবছর কিন্তু আমরা দেখেছি আগেও বৃষ্টি হয়েছে, তো হ্যাঁ বৃষ্টি হয়, তারপর সেই বর্ষা ঋতুর বৃষ্টির মাধুর্যটাই যেন একটু আলাদা। তো হ্যাঁ, তো আজ কি গান শোনাবো বলুন।
1: আজকে আমাকে গান শুনিয়ে দেবেন, ছবির নাম হচ্ছে রাজা, আর গানটি এরকম হচ্ছে যে, ফুল মাঙ্গো না বাহার মাঙ্গো,
0: ফুল মাঙ্গা না বাহার, দেখছি
1: দেখুন তো পাওয়া যায় কিনা। আর দেখুন, বিশেষ করে এই যে বর্ষাকাল চলছে, হয়তো বা দেখুন বৃষ্টি তো অত লাগে, না হলে তো চলবে না, কিন্তু তার মধ্যে দিয়ে বেশি বৃষ্টি হলে তো মানুষের দুর্গতি। আজকে মনে করুন আমাদের অসমে ফ্লাড, আপনারা নিশ্চয়ই জানেন, সেটা তো নিউজের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। কারণ দেখুন, এখানে মানুষের কষ্ট দেখলে সত্যি আমাদের ভীষণ কষ্ট হয় মনে। কারণ দেখুন, ঠিক আছে সরকার দিচ্ছে কিছুটা ক্ষতি, কত দেবে বলুন? আজকে আপনার 10 টাকা লস হয়েছে, তার মধ্যে যদি আপনি 3 টাকা পান, তোমার তো মানে আপনার পূরণ হচ্ছে না, ঠিক না? আমি
0: ব্যাপারটা এটাই হলো যে, মানে বর্ষার প্রয়োজন তো অবশ্যই আছে, আর সেটা তো হলো আমাদের সেই যে বন্যার কথা বলছেন যেটা, সেটা কিন্তু একটা কি বলবো, একটা দুর্যোগ। হ্যাঁ সেটা তো, হ্যাঁ সেটা প্রাকৃতিক দুর্যোগ, সেটাকে আমাদের কারো হাত নেই,
1: ঈশ্বরের হাতে। তবে ঈশ্বরকে আমরা সেটি মানে সবাই প্রার্থনা করি, যাতে বিশেষ করে তিনি যাতে তুলে নেন মানে কিছুটা বৃষ্টি পাত, যাতে ওনারা যাতে রক্ষা পান। কারণ
0: সেই বর্ষার প্রাদুর্ভাব যখন হয় আর যখন পরিমাণটা বেড়ে যায়, তখন মারাত্মক আকার ধারণ করে, কিন্তু তাও আমাদের বর্ষার প্রয়োজন আছে। তো ঠিক আছে, আর সবকিছু মিলিয়ে মিশিয়ে আমরা চলবো, আপনার পছন্দের গান চলে এসছে, শুনতে থাকুন।
1: আর এই মুহূর্তে যারা অনুষ্ঠান শুনছেন, বিশেষ করে দূরের কাছের বন্ধুরা আছেন, সবাইকে নিয়ে শুনবো, আর আপনিও শুনবেন। আর শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন আকাশবাণী কৈলাসহরের অনুষ্ঠান।
0: ঠিক আছে, সবার জন্যই পাঠিয়ে দিলাম পছন্দের গান। নমস্কার।

0: হ্যালো, হ্যালো, অনুরোধ থেকে বলছি।
1: নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আমি আশুতোষ দেবনাথ চণ্ডীপুর কৈলাস শহর থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
1: বর্ষা রানী সাজবে,
0: হ্যাঁ
1: তো আপনি ভালো আছেন দিদি?
0: হ্যাঁ আছি, ভালো আছি।
1: তো আজকে দিদি আমাকে সুরেশ ওয়াটকারজি আর আশাজির দুজনের ডুয়েট একটা গান রয়েছে, বিখ্যাত একখানা গান, আর সুরেশ ওয়াটকরজির দুদিন আগে জন্মদিবস ছিল।
0: হ্যাঁ
1: তো আমার ওনার জন্মদিবসের শুভেচ্ছা থাকবে এই গানের মাধ্যমে।
0: আচ্ছা।
1: তো ছবির নাম ডাকাত।

0: আর গানটা হচ্ছে কিস কারণ ডোলি আয়, এরকম একটা গান।
1: হ্যাঁ দেখছি, কিস কারণ
0: কিস
1: ইয়া,
0: কারণ নেই আ ডোলে,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পেয়েছি।
0: পেয়েছেন না?
1: হুম হুম
0: আর এই ছবিখানা 1987 সালে মুক্তি পেয়েছিল, সানি দেওলজির ছবি। আর গানের রূপ দিয়েছেন আনন্দ বক্সিজি আর রাহুল দেব বর্মন জি সুর দিয়ে সাজিয়েছে। আর এই গানটা শুনবো আপনাকে নিয়ে, আর রয়েছেন লালন ভাই, বাদল ভাই, বুল্টি ভুন, প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, জহরলাল বর্মন মহাশয়, বরুণ ভাই, আর অভিনাশ তেলি ধর্মনগর থেকে, আর নেটওয়ার্কের সব বন্ধুরা শুনবেন।
1: অবশ্যই আমি তো সঙ্গে আছি, আর পছন্দের সব বন্ধুদের জন্যই পাঠিয়ে দিলাম আপনার পছন্দের গান। ভালো থাকবেন, কথা হবে আবার।
0: নিয়মিত শ্রোতা পেঁচাতল থেকে রাজেন্দ্র ভাইও শুনবেন,
1: সব্বার জন্যই পাঠিয়ে দিলাম, ভালো থাকবেন।

0: হ্যালো, হ্যালো, অনুরোধ থেকে বলছি।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ, নমস্কার।
1: আমি ধর্মনগর থেকে অবিনাশ তুলি।
0: হ্যাঁ, বলুন।
1: হ্যাঁ, বর্ষা রানী সাজরে।
0: হ্যাঁ, বর্ষা রানী সাজরে।
1: হ্যাঁ, তো আজকে কথাটা ঠিকই, কারণ দেখুন বর্ষা রানী তো এবার মানে আমাদের ত্রিপুরার দিকে মানে এতটা না হলেও অসমের দিকে তো মানে অনেক ভাবে সাজিয়ে এমন ভাবে এসেছেন যে
0: হ্যাঁ
1: সেখানে বন্যার সৃষ্টি হয়ে গেছে।
0: হ্যাঁ হ্যাঁ, কিন্তু
1: তো
0: সেই
1: যাই,
0: এই ধরিত্রী সাজাতেও কিন্তু বর্ষা রানীর অনেক অবদান আছে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: আমরা তো শুধু বর্ষার এই দিকটাই দেখি,
1: এই দিকটা দেখি।
0: মারাত্মক
1: হ্যাঁ, কিন্তু
0: ভয়ঙ্করী রূপ।
1: কিন্তু অন্যদিকে যে প্রাকৃতিক কি যে সৌন্দর্য সেটা তো আর আমরা এতটা গুরুত্ব দিই না,
0: হ্যাঁ
1: কারণ বর্ষা যদি না থাকে তাহলে আমরা সেই প্রকৃতির সৌন্দর্য, সেই কৃষকের যে পরিশ্রমের ফলগুলো সেটা তো আমরা মানে সেই কৃষকরা যদি না যদি উপার্জন করেন তাহলে কিন্তু আমরা সেজন্য কিন্তু আমরা আমাদের অভাব হয়ে যাবে খাওয়ার জন্য।
0: সেই তো কি গান
1: তো সেই জন্য
0: শোনাবো আজ
1: কিন্তু, হ্যাঁ
0: বলুন।
1: সেই জন্য বর্ষার অবদান অনেকটা রয়েছে। তো আজকে আমাকে গানটা শুনিয়ে দেবেন, যেহেতু আজকে আশুতোষ দা বলেছেন যে ওই তিনি সুরেশ ওয়াদেকারজির জন্মদিন উপলক্ষে গানটা শুনছেন, তো তাহলে আমিও সেটাই ভাবছি যে আজকে ওনাকে উৎসর্গ করে একটা গান শুনতে চাই, যেহেতু ওনার জন্মদিন পরশু দিন ছিল। তো আজকে আমাকে দিল ছবি থেকে গানটা শুনিয়ে দিন, ও প্রিয়া প্রিয়া কিউ ভোলা দিয়ে, এরকম একটা গান রয়েছে।
0: প্রিয়া প্রিয়া,
1: হ্যাঁ হ্যাঁ, আর সুরেশ ওয়াদেকর জি শুধু হিন্দি চলচ্চিত্রে গান গেছেন এমন না, অনেক ভাষায় গান গিয়েছেন, আর উনি কিন্তু একজন শাস্ত্রীয় সঙ্গীতে ভীষণ পারদর্শী ছিলেন। সেই জন্য কিন্তু দেখবেন যে উনি শাস্ত্রীয় সঙ্গীতের যে গানগুলো রয়েছে সেটাও কিন্তু অনেক মানে খুব সুন্দরভাবে গেয়েছেন, আর সেটা ওনার গানের দিক দিয়ে বোঝা যায়। তো আর এখনো উনি আমাদের রয়েছেন, 70, এবার ওনার 70তম জন্মদিন পালন করা হয়েছিল।
0: ঠিক আছে, সবার জন্যই আপনার পছন্দের গান পাঠিয়ে দিলাম, শুনতে থাকুন।
1: ঠিক আছে, নমস্কার।
0: নমস্কার।

0: হ্যালো, হ্যালো, অনুরোধ থেকে বলছি।
1: হ্যালো,
0: হ্যালো,
1: নমস্কার দেবেন ম্যাডাম।
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ, আমি কোথা বলছি? কাছাড় জেলা থেকে জওহরলাল বর্মন।
0: হ্যাঁ ভালো
1: তো
0: আছি।
1: আজকে খুব সুন্দর একটা সিগারেট করে রেখেছেন আপনারা, বর্ষার রানী। সত্যি বর্ষা আসলে আমাদের মন কিছুটা ভালো হয়ে যায়, আর বর্ষার এই বন্যায় যখন নদীর সেই প্লাবিত, সেই নদীর সেই ঢেউ যখন নেচে নেচে যায়, তখন সত্যি ভালো লাগে দেখতে। আর বর্ষাকে নিয়ে তো অনেক কথাই রয়েছে,
0: আসলে
1: বর্ষার সময়
0: আসলে
1: তো আমরা
0: আজকের
1: ছোটবেলাতে।
0: সিক্রেট কোডটা ছিল বর্ষা রানী সাজরে।
1: হুম হুম হুম
0: আচ্ছা ঠিক আছে, বলুন।
1: তো বলছি, ছোটবেলার কথা মনে পড়ে যায় বর্ষা আসলে। বর্ষা
0: হ্যাঁ,
1: তো
0: আমি
1: আমরা
0: গানের
1: ছোটবেলায়
0: পছন্দটা
1: অনেক
0: আগে জেনে নিই
1: খেলাধুলা করেছি।
0: আমাদের।
1: হ্যাঁ, গানটা শুনিয়ে দিবেন।
0: হ্যাঁ বলুন।
1: মিলন ছায়া ছবি থেকে, মুকেশ ও লতাজির দ্বৈত কণ্ঠে, শ্রাবণ কা মহিনা পাওন করে সুর, অভিনেতা সুনীল দত্ত, অভিনেত্রী নতুনের অভিনেত, সেই গানটি। আর গানটি তো মহান গীতিকার আনন্দ বক্সীজি লিখেছেন, আর সুর তো দিয়েছেন আমাদের সবারই প্রিয় মহান সুরকার লক্ষ্মীকান্ত প্যারেলালজি। তো বলছি যে
0: হ্যাঁ, ছোটবেলার
1: বন্যার
0: কথা বলছিলেন।
1: সময় ভালো লাগে, আর এই যখন বর্ষার যখন আসে, তখন ছোটবেলাতেও আমরা অনেক খেলাধুলা করেছি বর্ষার সেই গাদা মাখা সেই জলে, কাগজের নৌকা বানিয়ে খেলা করতাম ঘোলা জলে। তারপর বর্ষার সেই ছোটখাটো সেই মাঠে ফুটবল খেলতাম সহপাঠীদেরকে নিয়ে। তো বর্ষা সত্যি, বর্ষা আর ঋতুটা সত্যি একটা মনে একটা ছোঁয়া দেয় বর্ষা যখন আসে, ভালো
0: সত্যি
1: লাগে। তখন আবার সেই
0: হ্যাঁ,
1: পুরনো কথা আবার মনে পড়ে, সেই ছোটবেলার কথাগুলো বর্ষা যখন আসে।
0: সত্যি ভালো লাগে তাই।
1: তো
0: ঠিক
1: ম্যাডাম,
0: আছে,
1: আপনার
0: চলে
1: ভালো
0: এসেছি।
1: থাকুন
0: হ্যাঁ
1: সবাই।
0: অবশ্যই ভালো থাকবেন আপনিও। পছন্দের গান চলে এসেছে, শুনতে থাকুন।
1: হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে, ভালো থাকুন, নমস্কার।
0: নমস্কার।
2: হুম হুম।

0: বানানো হলো আকাশবাণী কৈলাসহর। ফিরে এলাম লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো অনুরোধে। তো আজকের সিক্রেট কোড ছিল বর্ষা রানী সাজরে। তো দেখি এবারের শ্রোতা বন্ধু কে আছেন। হ্যালো,
1: নমস্কার দিদি।
0: হ্যালো অনুরোধ থেকে বলছি, নমস্কার।
1: আমি সঙ্গীতা দেবনাথ চণ্ডীপুর থেকে বলছি।
0: হ্যাঁ, ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি দিদি ভাই। আর আজকে সিক্রেট কোড হলো বর্ষা রানী সাজরে।
0: হ্যাঁ
1: দিদি ভাই, আজকে আমি গান শুনব সিন্দুর ছবিটাতে লতা দিদি এবং সুরেশ ওয়াটকরজির কণ্ঠে। এই গানখানি মোহাম্মদ আজিজজি আর লতা দিদিও গিয়েছেন, আর সুরেশ ওয়াটকরজি আর লতা দিদিও গিয়েছেন। তো আমি সুরেশ ওয়াটকরজির কণ্ঠে শুনবো, লতা দিদিও আছেন সঙ্গে।
0: হ্যাঁ, গানখানি
1: ওনার
0: বলুন।
1: জন্মদিনে শুভেচ্ছা জানাতে চাইছি আর কি।
0: হ্যাঁ, গানের লাইনটা বলুন, কোন গানখানি,
1: হ্যাঁ,
0: গানটা বলুন।
1: পত্তে ঝরে শ্রাবণ।
0: শ্রাবণ,
1: আর বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো, আপনিও শুনবেন দিদি ভাই।
0: হ্যাঁ পেয়েছি আপনার পছন্দের গান।
1: তো দিদি ভাই ভালো থাকবেন, নমস্কার।
0: হ্যাঁ অবশ্যই, ভালো থাকবেন আপনিও, নমস্কার।

0: হ্যালো হ্যালো অনুরোধ।
1: হ্যালো অনুরোধ, আমি রাকেশ বলছি, হিমাচল প্রদেশ শিমলা, ও সিক্রেট কোর্ট হ্যায় বর্ষা রানি সাজ।
0: হ্যাঁ, তো কি গান শোনাবো আজ?
1: গান শুননা হ্যায়, ফিল্ম কা নাম ছবি হ্যায় সাজন কা ঘর, গান হ্যায় সাবন আয়া বাদল ছায়।
0: সাবন আয়া বাদল ছায়, দেখছি
1: জি
0: আমি
1: জি
0: দেখছি।

0: হ্যালো, হ্যালো, অনুরোধ থেকে বলছি।
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ দিদি নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি বাদল খটিয়াল বলছি, পশ্চিমবঙ্গ হাওড়া জেলা উলুবেড়িয়া থেকে।
0: হ্যাঁ বলুন।
1: দিদি, সিক্রেট করতে রেখেছেন আপনি বর্ষা রানী সাজরে,
0: হ্যাঁ
1: তাই তো দিদি?
0: হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন।
1: আর দিদি, আমি গান শুনবো মঞ্জুরি ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে, রিমঝিম ঘিরে শ্রাবণ সুলগ সুলগ যায় মন, এই গানটা দিদি শুনবো।
0: দেখছি,
1: এই গানটা দিদি হবে?
0: হ্যাঁ পাওয়ার তো কথা, এত সুন্দর সুন্দর গান পছন্দ
1: আর
0: করছেন
1: হ্যাঁ
0: আপনারা।
1: দিদি, মানে গানটা শ্রাবণ মাসেরই গান আছে আর বর্ষার গান আছে দিদি,
0: হ্যাঁ
1: এইভাবে
0: হ্যাঁ,
1: আপনি টপিকটা রেখেছেন তার সঙ্গে মানে মিলে যাচ্ছে।
0: হুম হুম
1: আর দিদি, যাদেরকে নিয়ে এই মুহূর্তে গানটা শুনবো, আর যে বৌদি সঙ্গীরা, সঙ্গীতা দেবনাথ, আশুতোষ দেবনাথ, প্রেমজিৎ চক্রবর্তী, বুল্টি দাস, দেবজিৎ দাস, আর আমাদের পশ্চিমবঙ্গের হচ্ছে লালন ঘরামি আছে, বিশ্বজিৎ পাল, দাদা অনুপ কুমার ভট্টাচার্য, আর দিদি সেই সঙ্গে আপনিও শুনবেন গানটা।
0: আমি তো সঙ্গে আছি আপনাদের পছন্দের, এত সুন্দর সুন্দর গান শুনে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে, পছন্দের গান চলে এসেছে, শুনতে থাকুন।
1: হ্যাঁ দিদি, ভালো থাকবেন দিদি, নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো হ্যালো দিদি, নমস্কার।
0: হ্যাঁ হ্যালো, অনুরোধ থেকে বলছি।
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গে লালন ঘরামি কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, আজকে দিদিভাই টপিক রেখেছেন বর্ষা রানী সাজরে,
0: হ্যাঁ
1: মানে টপিক নয় সিগারেট কোড।
0: হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন।
1: হ্যাঁ দিদিভাই, শুনতে চাই, এই মানে বর্ষা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, মেঘ রয়েছে আকাশে,
0: আচ্ছা,
1: তো গানটা শুনতে চাইছি, বাদল ইউ গরজতা হে, এই গানটা,
0: দেখছি
1: এই গানটা দিদি হবে?
0: দেখছি আমি খুঁজে দেখছি। বদলে গরজতা হে, হ্যাঁ।
1: আচ্ছা, এই গানটা তাদেরকে নিয়ে শুনবো।
0: হুম,
1: বাদল ঘটিয়াল, প্রেমণি চক্রবর্তী, আশুতোষ দেবনাথ, দেবজিৎ দাস, বিশ্বজিৎ পাল, দাদা অনুপ কুমার ভট্টাচার্য, আনন্দধারা এবং কণিকা দেবনাথ, তারপর রয়েছেন বুড্ডি দিদিভাই রয়েছেন, এবং এই মুহূর্তে যারা শুনছেন সকল বন্ধুরা শুনবো,
0: ঠিক আছে,
1: এবং
0: সবার
1: সঙ্গে
0: জন্যে।
1: আপনিও শুনবেন।
0: হ্যাঁ আমি তো শুনবই। আপনাদের এত সুন্দর সুন্দর পছন্দের গান না শুনলে চলে? আর বলছিলাম যে বর্ষা ভালো লাগে?
1: হ্যাঁ, বর্ষা তো ভালো লাগে, সেই ছোট দিনের কথা মনে পড়ে যায়, বর্ষা বৃষ্টি হলেই সেই কাদা মাটিতে বল খেলা,
0: হুম,
1: এবং সেই বল খেলে জিতে, এবং যাদের লেবু গাছ রয়েছে লেবু চুরি করে আনা, সেই সমস্ত দিনের কথা
0: সেই
1: মনে তো
0: ছোটবেলা,
1: পড়বেই।
0: সত্যি আমরা যখন অনেকটাই বড় হয়ে যাই তখন ছোটবেলাটা ভীষণ ভাবে নাড়া দেয় আমাদের মনকে।
1: হ্যাঁ,
0: তো ঠিক
1: ছোটবেলার
0: আছে,
1: কথা খুব মিস, সেই দিনগুলো খুব মিস হয়ে যায়, মনে
0: হ্যাঁ
1: পড়ে আর কি, বৃষ্টি
0: ঠিক
1: হলেই।
0: আছে, হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, পছন্দের গান চলে এসেছি, শুনতে থাকুন।
1: হ্যাঁ, নমস্কার, ভালো থাকবেন।
0: ভালো থাকবেন আপনিও।

0: বর্ষারানী সাজরে, বর্ষারানী সাজুক আর আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আর আমাদের সুজলা সুফলা ধরিত্রীকে সাজাতে যেমন বর্ষার কোনো বিকল্প নেই, তেমনি আমাদের হ্যালো অনুরোধেরও কোনো বিকল্প নেই। তা শ্রোতা বন্ধু, আজ এই পর্যন্তই আকাশবাণী কৈলাসহর, এবারেই আকাশবাণীর দিল্লি আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশজুড়ে আজ শুরু হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান, চলবে 17ই আগস্ট পর্যন্ত। ঔপনিবেশিক আইনের জায়গায় নতুন ফৌজদারি আইন নাগরিকদের ন্যায় বিচার নিশ্চিত করবে বলে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝাড়খণ্ডে নিয়োগ দুর্নীতির প্রেক্ষিতে সরকার আজ ফের চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। চীনের টাইফুন ডলফিন আছড়ে পড়ার আশঙ্কায় সাংহাইয়ের দুটি বিমানবন্দরের সহস্রাধিক উড়ান বাতিল, লক্ষাধিক মানুষকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে বসন্ত কুমার মেঘওয়াল হাই জাম্পে রূপো ও শাহনওয়াজ খান লং জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। দেশজুড়ে হর ঘর তিরঙ্গা অভিযান আজ শুরু হচ্ছে, চলবে এই মাসের 17 তারিখ পর্যন্ত। এই উদ্যোগের লক্ষ্য হল

0: নাগরিকের জাতীয় পতাকা উত্তোলনে এবং দেশপ্রেম, জাতীয় ঐক্য, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা। ভারত বিভাজনের ফলে সৃষ্ট যন্ত্রণা ও বাস্তুচ্যুতির ঘটনা স্মরণ করতে কেন্দ্রীয় সরকার 14ই আগস্ট সারা দেশে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করছে। এই অভিযানকে কেন্দ্র করে 200টির বেশি ভারতীয় দূতাবাস, হাইকমিশনার এবং কনস্যুলেট বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ঔপনিবেশিক আইনের জায়গায় প্রবর্তিত নতুন তিনটি আইন প্রযুক্তি, সময়কাল ও বিশ্বাসের দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে আছেন। তিনি বলেন, নাগরিকদের ন্যায় বিচার সুনিশ্চিত করতে প্রযুক্তি বান্ধব ও সময়ানুবর্তী নতুন ফৌজদারি আইনগুলি দায়বদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ গরিমেদু পুলিশ ট্রেনিং স্কুল মাঠে পুদুচেরি পুলিশকে প্রেসিডেন্ট স্কুল পুলিশ স্কলার প্রদান করেছেন। এরপর পুদুচেরির মুড়ুগা থিয়েটার সিগন্যাল পয়েন্ট থেকে হর ঘর তিরঙ্গা যাত্রা সূচনা করেছেন তিনি। পুদুচেরি পুলিশকে অভিনন্দন জানিয়ে শ্রী শাহ বলেন, প্রেসিডেন্ট পুলিশ স্কলার পাওয়া যে কোনো সুশৃঙ্খল পুলিশ বাহিনী জীবনের সবচেয়ে গৌরবময় মুহূর্তগুলির মধ্যে অন্যতম। প্রেসিডেন্ট পুলিশ স্কলারের এই ঐতিহাসিক স্বীকৃতির মাধ্যমে পুদুচেরি দেশের 18 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে এই সম্মানে ভূষিত হল।
1: রাষ্ট্রপতি ধ্বজ কিসি ভি ডিসিপ্লিন ফোর্স কে লিয়ে উসকে জীবন কাল কা সবসে গৌরবপূর্ণ ক্ষণ হতা হয়। পুদুচেরি পুলিশ ভলে হি সংখ্যা মে 5,000 সে কম হো, মগর আপ ইস দেশ কি আধ্যাত্মিক ধরোহর কো সম্ভালে হুয়ে পুদুচেরি কি রক্ষা, আন্তরিক সুরক্ষা ও পুদুচেরি কে সম্মান কি রক্ষা করনে কা কাম করতে হ্যায়।
0: অনুষ্ঠানে পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কে কৈলাস নাথন, মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী, স্বরাষ্ট্রমন্ত্রী এ নাভাসিয়াভম এবং পুলিশ মহানির্দেশক শালিনী সিংহ উপস্থিত ছিলেন। ঝাড়খণ্ডে পিএসসি ও এসএসসি পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আন্দোলনকারী চাকরি প্রার্থীরা রাঁচিতে আজ আরও এক দফায় রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবে। দুপুর নাগাদ এই বৈঠক হওয়ার কথা। সরকারি প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলে তাকে প্রথম দফা বৈঠকের পর ঘটনার অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। চাকরি প্রার্থীদের দাবির ভিত্তিতে নির্দিষ্ট ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। কেরালামের মালাপ্পুরামে বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। সংস্থাটি জানিয়েছে, গতকাল মালাপ্পুরাম জেলার মাঞ্জেরিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এনআইএর দাবি, ধৃত ব্যক্তি ওই ষড়যন্ত্রের অন্যতম মূল চক্রী এবং মামলায় উদ্ধার হওয়া বিস্ফোরকগুলি অবৈধভাবে সংগ্রহের সঙ্গে তিনি জড়িত ছিলেন। এর আগে শুক্রবার কর্ণাটকের বিজয়পুরা থেকে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সব মিলিয়ে এই মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 10। মহাত্মা গান্ধীর ডাকে 1942 সালের আজকের দিনেই শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। উপরাষ্ট্রপতি সিভি রাধাকৃষ্ণন সমাজ মাধ্যমের এক বার্তায় আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা জানান। এই সংগ্রামীরা ভারতের স্বাধীনতা আন্দোলনকে ঐক্যবদ্ধ করতে বিশেষ ভূমিকা পালন করেছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, তাদের সাহস, ত্যাগ, দেশপ্রেম বহু প্রজন্মকে অনুপ্রাণিত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তাদের সাহস সকল ভারতীয়র জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনের ডাক স্বাধীনতা সংগ্রামের নতুন উদ্দীপনা ও উপনিবেশিক শাসন থেকে মুক্তির দৃঢ় সংকল্প প্রথিত করেছিল বলেও তিনি উল্লেখ করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের 124 জন বন্দির সাজা কমানো হবে। এর মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 118 জন বন্দীকে নির্ধারিত সময়ের আগেই মুক্তি দেওয়া হবে। এছাড়া আরও 6 জন বন্দী বিশেষ সাজার হ্রাসের সুবিধা পাবেন। ভালো আচরণ, শৃঙ্খলাপূর্ণ ব্যবহার এবং নির্ধারিত নিয়মাবলীর ওপর ভিত্তি করে এই সুবিধা দেওয়া হবে। বিশিষ্ট সাহিত্যিক পাঞ্চজন্য পত্রিকার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন সাংসদ তরুণ বিজয়ের সদ্য প্রকাশিত বই স্যাফরান সার্জের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে তার মুখোমুখি আকাশবাণী সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে মঙ্গলবার রাত 8টা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং আকাশবাণী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। চীনে টাইফুন ডলফিনের আশঙ্কায় সাংহাইয়ের 2টি বিমানবন্দরে 1300-এরও বেশি উড়ান বাতিল করা হয়েছে। ঝেজিয়াং এর তাইঝৌ শহর থেকে 3,90,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঝড়ের প্রভাবে গতকাল রাজধানী তাইপেই সহ উত্তর তাইওয়ানে বৃষ্টি হয়েছে। তাইওয়ানের কয়েকটি বিমান সংস্থা চীনে তাদের বিমান চলাচল বাতিল করেছে। আজ সকাল পর্যন্ত ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 162 কিলোমিটার। চীনের ঝেজিয়াং প্রদেশ এবং ফুজিয়ান প্রদেশের উত্তরাঞ্চলে এই টাইফুন আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। দুবছর আগে আজকের দিনেই আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া তরুণীর নৃশংস

0: হত্যাকাণ্ডের কথা জনসমক্ষে আসে। এর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গ তথা সারা দেশ। বিদেশেও নানা প্রান্তে প্রতিবাদে সামিল হন বহু মানুষ। বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের নির্দেশে রাজ্যের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে আজ বেলা 11টা থেকে 2 মিনিট নীরবতা পালন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় আজ আরজিকর হাসপাতালে নীরবতা পালনের পর বলেন, হাসপাতালে চিকিৎসক কর্মী এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সচেষ্ট। পাঞ্জাবের সারহিন জিটি রোডে আজ ভোরবেলা একটি গাড়ির ধাক্কায় 3 পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত একজন। উত্তরাখণ্ডের গঙ্গোত্রী থেকে পবিত্র জল নিয়ে তারা পাঞ্জাবের ফরিদকোট জেলার কোটরাপুড়ায় ফিরছিলেন। ঘটনাস্থল থেকে পলাতক চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। আজ নাগাসাকি দিবস। 1945 সালে 9ই আগস্ট এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি শহরে পারমাণবিক বোমা ফেলে। এই হামলায় লক্ষাধিক মানুষ প্রাণ হারান। তেজস্ক্রিয়তার কারণে বহু মানুষের স্বাস্থ্য বিপর্যয় ঘটে এবং অনেকেই চিরকালীনভাবে বিকলাঙ্গ হয়ে পড়েন। মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলার ঠিক 3 দিন পর নাগাসাকিতে এই হামলা হয়। পারমাণবিক অস্ত্রের ধ্বংসলীলা সম্পর্কে সচেতনতার বার্তা দিতে ও বিশ্ব শান্তির প্রতি এই কথা তুলে ধরতে দিনটি পালিত হয়ে থাকে। দিনটিতে পারমাণবিক যুদ্ধের ভয়াবহতার কথা স্মরণ করার পাশাপাশি নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিশ্বজুড়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, আদিবাসীদের সংস্কৃতি, ভাষার বিকাশ ও তাদের অবদানকে সম্মান জানাতে দিনটি উদযাপিত হয়। 1994 সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে 9ই আগস্ট এই দিনটিকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করা হয়। এই উপলক্ষে আজ নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও আদিবাসীদের জ্ঞান এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে আজ ভারতের বসন্ত কুমার মেঘওয়াল হাই জাম্পে রুপো এবং সানওয়াজ খান লং জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছেন। এর ফলে প্রতিযোগিতায় ভারতের পদক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3-এ। পুরুষদের হাই জাম্প ইভেন্টে 19 বছর বয়সী মেঘওয়াল 2.21 মিটার লাফিয়ে রুপো জেতেন। বিশ্ব অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের হাই জাম্পে পদকজয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে উঠে এলেন তিনি। আলজেরিয়ার ইউনেস আইচি সোনা এবং গ্রেট ব্রিটেনের ওটিস পুল ব্রোঞ্জ পদক জিতেছেন। পুরুষদের লং জাম্পে সায়নাস 7.84 মিটার লাফিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন। ইতালির ড্যানিয়েল ইঞ্জোলি 7.97 মিটার লাফিয়ে সোনা এবং অস্ট্রেলিয়ার মেসন ম্যাকগ্রোডার 7.96 মিটার লাফিয়ে রুপো জেতেন। এর আগে জ্যাভলিন থ্রো ইভেন্টে আশিস যাদব রৌপ্য পদক জিতেছিলেন। দক্ষিণ কোরিয়ার আসানে অনুষ্ঠিত কোরিয়া মাস্টার সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে খেতাব জিতেছেন ভারতের অস্মিতা চালিহা। ফাইনালে আজ তিনি চীনের হান কিয়ানসিকে 14-21, 21-14, 21-14 ফলাফলে হারিয়ে দেন। জম্মু ও কাশ্মীরে রেল যোগাযোগ ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের জন্য চূড়ান্ত স্থান জরিপের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জম্মু রেয়াসির সঙ্গে পুঞ্চকে সংযুক্তকারী একটি কৌশলগত নতুন রেল লাইন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। দেশজুড়ে আজ শুরু হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান, চলবে 17ই আগস্ট পর্যন্ত। ঔপনিবেশিক আইনের জায়গায় নতুন ফৌজদারি আইন নাগরিকদের ন্যায় বিচার নিশ্চিত করবে বলে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝাড়খণ্ডে নিয়োগ দুর্নীতির প্রেক্ষিতে সরকার আজ ফের চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। চীনে টাইফুন ডলফিন আছড়ে পড়ার আশঙ্কায় সাংহাইয়ে 2টি বিমানবন্দরে সহস্রাধিক উড়ান বাতিল, লক্ষাধিক মানুষকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে বসন্ত কুমার মেঘওয়াল হাই জাম্পে রুপো এবং সানওয়াজ খান লং জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারই শুনবেন মা ও বন্দির জন্য অনুষ্ঠান মহিলা মহল।

মা বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মহিলা মহল। জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি মাতৃত্ব। যত্নে, ভালোবাসায়, আদরে যে প্রাণ নিজের মধ্যে ধীরে ধীরে বড় হয়ে

0: আছে তাকে বড় করে তোলার আনন্দই আলাদা। তার মিষ্টি হাসি, বায়নার কান্না, অভিমান সব অনুভূতি মিলিয়েই তৈরি হয় মায়ের সঙ্গে এক অবিচ্ছেদ্য সম্পর্ক। সন্তান প্রতিপালনে মায়ের যে অপরিসীম ভূমিকা তা নিয়ে আজ কথা বলব মেখলা মজুমদারের সঙ্গে। নমস্কার মেখলাদি। মেখলাদি, সন্তান প্রতিপালনে মায়ের ভূমিকা নিয়ে তোমার অভিমত কি তা বলো।
1: মায়ের ভূমিকা বলে শেষ করার মতো নয়, কারণ সন্তানের কাছে মা বিশেষ স্থান অধিকার করে আছেন, সর্বক্ষণ জড়িয়ে আছে মায়ের ভূমিকা। এক্ষেত্রে বিবেকানন্দের একটি উক্তি এই প্রসঙ্গে মনে পড়ছে। তিনি বলেছেন যে মা হচ্ছেন ঈশ্বরের সাক্ষাৎ নররূপ। সত্যিই তো ঈশ্বর জগতের সকলকে পরোক্ষভাবে পালন করছেন, আর মা প্রকাশ্যে পালন করছেন তার সন্তানকে। সন্তান ভূমিষ্ঠ হবার আগেই তো মা একা তাকে প্রতিপালন করেন, বাবা বা পরিবারের লোক অথবা বাইরের অন্য কোনো লোক মাকে সন্তান প্রতিপালনের জন্য হয়তো বাইরে থেকে সাহায্য করেন, কিন্তু সাক্ষাতে নয়। গর্ভাবস্থায় মা তার যতই যন্ত্রণা হোক না কেন, কষ্ট হোক না কেন, তিনি তা সানন্দে স্বীকার করে নেন অদেখা সন্তানের প্রতি ভালোবাসা স্নেহের টানে। এমনও হয় কখনো কখনো ঘুমোতে পর্যন্ত পারেন না মা, খেতে পারেন না, তবু শুয়ে যান সন্তানের আশায়। হয়তো পছন্দের খাবার পর্যন্ত খান না, সন্তানের অনিষ্ট হতে পারে এই আশঙ্কায়। তাই গর্ভবতী অবস্থায় মাকে নিজের স্বাস্থ্য, মন, মানসিকতা যাতে সুস্থ ও সতেজ থাকে তার জন্য চেষ্টা করতে হয়। পাশের কোনো চিকিৎসা কেন্দ্রে স্বামী বা অন্য কাউকে নিয়ে পরীক্ষা করানো দরকার। ডাক্তারের পরামর্শ মতো মাকে তখন চলা উচিত। যদি কাছাকাছি চিকিৎসা কেন্দ্র না থাকে তবে অঙ্গনওয়াড়ি, গ্রামলক্ষ্মী বা এনজিওর সাহায্য তার নেওয়া দরকার।
0: ঠিক কথা বলছ, তাদের কাছে গেলে মায়েরা বিশেষ সহায়তা পান।
1: আরে শুধু সহায়তাই নয়, কখনো কখনো বিনোদনের সুযোগ পর্যন্ত পাওয়া যায়। আর এই বিনোদনটি গর্ভাবস্থার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ মার সুস্থ মন মানসিকতার উপর অনেকটাই শিশুর মস্তিষ্কের উপর প্রভাব বিস্তার করে। এজন্য গর্ভাবস্থায় মা সবসময় চেষ্টা করবেন যাতে আনন্দে তিনি থাকতে পারেন, কারণ মায়ের আনন্দ এবং সৎ চিন্তা, সৎ ভাবনার উপর কিন্তু শিশুর ভবিষ্যতের মস্তিষ্ক সৃষ্টি হয়।
0: সত্যি তাই,
1: ভিত্তিটা সৃষ্টি হয়। তো তাই তাকে কি করতে হয়, যারা লেখাপড়া জানেন যে সমস্ত মায়েরা, তারা মহান মানুষের জীবনী পড়বেন, রেডিও মহান মানুষের জীবনী পড়বেন, তারপর বিভিন্ন সৎ প্রসঙ্গ নিয়ে আলোচনা করবেন, আলোচনার সঙ্গী হবেন। এই করতে করতে ভালো ছাপ পড়বে সেই শিশুটির উপর। আর যারা লেখাপড়া বিশেষভাবে জানেন না, তারা কোনো সৎসঙ্গে যাবেন, সৎ প্রসঙ্গ শুনতে যাবেন, রেডিও শুনবেন, সৎ আলোচনা এবং রেডিও টিভিতে যে সমস্ত আদর্শমূলক অনুষ্ঠান হয় সেগুলি শুনবেন এবং দেখবেন। তাহলে শিশুটির মস্তিষ্কে সেই অনুষ্ঠানের সুফল যে সমস্ত জিনিস ওইগুলি আশা করা যায় যে ছাপ পড়বেই। ফলে সেই মা কিন্তু সমাজকে একজন উৎকৃষ্ট, শ্রেষ্ঠ বিজ্ঞানী, হয়তো সুনিপুণ কারিগর, শিল্পী বা রাজনীতিজ্ঞ অনায়াসেই দিতে পারবেন। অর্থাৎ চেষ্টা করতে হবে বেশিরভাগ সময়

0: সৎ আলোচনা ও সৎ পরিবেশের মধ্যে থাকার জন্য।
1: একদম সত্যি কথা বলছো। আচ্ছা গো, সন্তান জন্মের পরেও তো মায়েদের দায়িত্ব বেড়ে যায়, তাই না?
0: হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের দেশের বা অন্যান্য দেশে যত শ্রেষ্ঠ মানুষেরা আছেন, তাদের জীবনী পড়লে দেখি প্রায় সকলেরই বড় মানুষ হয়ে ওঠার পেছনে রয়েছে তাদের মা বাবা। আমাদের ভারতীয় সংস্কৃতিতে মাকে দেওয়া হয়েছে প্রথম গুরুর স্থান। গুরু হচ্ছেন অন্ধকার থেকে আলোতে নিয়ে যান যিনি, তিনিই গুরু। অর্থাৎ গু হচ্ছে অন্ধকার আর রু হচ্ছে আলো। যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে যান তিনিই গুরু, ভার যিনি বহন করেন তিনিই গুরু। তাই দেখো, সন্তানকে তো প্রথম মাই আলো দেখান, আর সন্তানের ভারও মাই বহন করেন। শিশুর কান্না শুনে মা বুঝতে পারেন কেন সে কাঁদছে, খাবারের জন্য না ঘুমের জন্য না প্রাকৃতিক কর্মের জন্য। যখন সে একটু একটু করে বড় হতে থাকে, তাকে মা রকমারি কথা বলে, ছড়া বলে, গান গেয়ে খাওয়াতে থাকেন, ঘুম পাড়াতে থাকেন। এইভাবে শিশুটি তার মায়ের কাছ থেকে কথা বলতে শেখে, ভাষা বলতে শেখে। এজন্যই তো আমাদের মূল ভাষাকে বলা হয় মাতৃভাষা।
1: তাই তো, মাতৃভাষা আমাদের হৃদয়ের ভাষা, নিজেকে উন্মুক্ত করার ভাষা।
0: শুধু তাই নয়, সবার সঙ্গে মেলামেশা করার সূত্র এই মাই হন, কারণ মা শিখিয়ে দেন এই তোমার বাবা, এই তোমার দাদা, ঠাকুরমা, দাদু, বাবা, কাকা, জ্যাঠা, পিসি ইত্যাদি সম্পর্ক। তারপর স্কুলে পড়তে পাঠানোর সময় মাই তার দেখভাল করেন, বই খাতা গুছিয়ে দেন, জামা কাপড় পরিয়ে দেন, খাবার দেন। তারপর আবার সে যখন স্কুল থেকে আসে, তখন তার স্কুলের ব্যাগ, বইপত্র এগুলো জায়গায় রাখা, তাকে খাওয়ানো, এগুলির দিকে নজর মাকেই দিতে হয়। আর তখন কিন্তু মা আরেকটি কাজ করেন, তার চারিত্রিক দিকটির দিকেও নজর রাখেন। কারণ বই খাতা খুলে যদি কখনো দেখেন যে তার ব্যাগের মধ্যে অন্য কোনো জিনিস এসে গেছে, ধরো বই খাতা অন্যের বা কোনো অন্য কোনো খেলনা জিনিসপত্র, এগুলো যা মা দিয়ে দেননি, ঘর থেকে যায়নি, তখন স্বাভাবিকভাবেই ভালো মায়েরা প্রশ্ন করেন, এইগুলো তুমি কোথায় পেলে, কেন এনেছো? যদি ভুল করে এনে থাকে, তাহলে বোঝান যে না, তুমি কাল এটা ওকে দিয়ে দেবে, এটা ঠিক নয়। আর যদি ও নিজে ইচ্ছে করেই নিয়ে আসে, তাহলেও ভালো করে সুন্দর করে আদর করে বুঝিয়ে দেন যে অন্যের জিনিস আনতে নেই, কারণ অন্যের জিনিস আনাকে চুরি বলে আর চুরি করাটা উচিত নয়। এইভাবেই শিশুবেলা থেকেই মা কিন্তু তাকে নীতি শিক্ষা দিতে থাকেন। তারপর বুঝিয়ে দেন যে এই কাজটা ঠিক নয়, ওই কাজটা ভালো, ওই কাজটা তুমি করো। এইভাবে ধীরে ধীরে মা তাকে মানে খোলা বইয়ের মতন শিক্ষা দিতে থাকেন। মা হচ্ছেন আমাদের জীবনের মানে সন্তানের জীবনের খোলা বই, এই বইয়ের পাতা কখনো বন্ধ হয় না। তারপর মা আরও লক্ষ্য রাখেন, যেমন তার সন্তানটি হয়তো স্কুলে গেছে, খেলছে, খেলতে সময় মারপিট করছে, ব্যথা পেলো, তার জন্য তো অবশ্যই মানে দেখভাল করবেন। তাছাড়া মারপিট করে বাচ্চারা, তখন মা কিন্তু তাকে বুঝিয়ে দেন যে দেখো, তুমি যে ওকে মেরেছো সে তো ব্যথা পেলো, তোমার এই রকম করাটা উচিত নয়, ঠিক নয়, এটা ভালো নয়, কেন আমার সঙ্গে এরকম করলো, তার জন্য আমি মেরেছি। তখন মা বুঝিয়ে দেন যে দেখো, তোমার এটা ভালো লাগেনি, ওকে বুঝিয়ে দেবে তুমি এটা ভালো নয়, তার জন্য মারপিট করবে না, মারপিট করতে নেই। আর কখনো বা কেউ নিজের বাচ্চা যদি মার খেয়ে আসে, তখন মা তাকে বুঝিয়ে দেন যে দেখো, মার খেয়ে আসাটা ঠিক নয়, তোমার প্রতিরক্ষা তুমি ঠিক করবে, তুমি নিজেকে সংরক্ষিত রাখবে।

0: ধন্যবাদ জানাবে, তোমাকে কেউ যেন না মারে এইরকম ব্যবস্থা নিবে তুমি। তার জন্য মায়েরই শিক্ষা লাগে, কারণ শুধু মার দেওয়াটা যেমন খারাপ অন্যায়, মার খাওয়াটাও অন্যায়। মার মার খেয়ে মুখ বুঝে ফিরে আসাটাও ঠিক নয়, এটা মা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব নেবেন, মা নেন মায়েরাই, যে তোমাকে কেন মারবে, এটা তো ঠিক নয়, তুমি ওকে বুঝিয়ে দেবে এইভাবে তোমাকে মারার জন্য তোমার কষ্ট হচ্ছে, বা যে কোনো একটা বড় মানুষের কাছে সাহায্য নেওয়া, এরকম মানে প্রতিরক্ষা কিভাবে নিতে হয় সেটা ঘর থেকে মাই তাকে শিখিয়ে দেন। এইভাবেই কিন্তু সে ক্রমশ বাইরের জগতের সঙ্গে নিজেকে নিজে প্রতিষ্ঠিত করতে শিখে। তারপর মা আত্মমর্যাদা বোধ যেন তার ক্ষুণ্ণ না হয় সেদিকেও সজাগ দৃষ্টি রাখেন, রাখেন বা রাখা উচিত মায়ের, কারণ আত্মমর্যাদা যার নেই তার কিন্তু জীবনের কিছুই থাকে না। স্বাভিমানত্ব যেটাকে বলে, যে আমি কে এবং আমারও তো আছে, আমার আত্মমর্যাদা আছে, এটাকে তোমার ক্ষুণ্ণ করা উচিত নয়, হ্যাঁ এটা আমার বজায় রাখা দরকার, এর উপর যাতে তুমি এই আত্মমর্যাদা কিভাবে বজায় রাখবে সেই দিকে তোমাকে অবশ্যই দৃষ্টি রাখতে হবে। এটা কিন্তু মাই দেখিয়ে দেন যে তোমার আত্মমর্যাদা নষ্ট তুমি করবে না, আত্মমর্যাদাই মানুষের প্রধান সম্বল। মা সন্তানকে ধীরে ধীরে মানবিক, সত্যবাদী, কর্তব্যনিষ্ঠ করে তুলতে পারেন, কারণ বিজ্ঞানের মতে শিশুর 2-3 বৎসরের বয়সের মধ্যেই তার মস্তিষ্ক বৃদ্ধি পেতে থাকে। তাই লক্ষ্য করা দরকার, বাচ্চাটি তার স্কুলে পড়া বুঝতে পারছে কি, পড়া শিখতে পারছে কি। যদি পড়া শিখতে বা বুঝতে তার অসুবিধে হয়, তাহলে মা সেই বাচ্চাটিকে পড়া শেখাতে সহানুভূতির সঙ্গে সাহায্য করবেন।
1: আচ্ছা গো, তুমি যে বলছো যে পড়ার বিষয় শিখতে সাহায্য করবে, সকলের মেধা তো সমান হয় না, তো মারা সে বিষয়ে কি করতে পারেন?
0: দেখো, মেধা কিন্তু শুধু পড়ার বই মুখস্থ করা বা নির্দিষ্ট পরীক্ষাতে পাশ করাকে বোঝায় না। আসলে মেধা হচ্ছে যার যে বিষয়ের উপর আগ্রহ আছে সেদিকে তাকে উন্নীত করা। ভালো দৃষ্টিভঙ্গি নিয়ে মা যদি সেদিকটা লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন হয়তো কোনো সন্তানের ঘরের কাজের দিকে মনোযোগ আছে, হয়তো কোনো ছেলে বা মেয়ে যে লিখতে ভালোবাসে, খেলতে ভালোবাসে বা পড়তে ভালোবাসছে, কারিগরিবিদ্যায় মানে দিকে তার নজর আছে, কারিগরির দিকে, তাহলে সেই দিকে তাকে উন্নীত করে নিয়ে যাওয়াই মায়ের কর্তব্য। যে সেদিকে যদি শান দেওয়া যায়, সে সমাজে সেই সেই বিষয়েই প্রতিষ্ঠিত হতে পারে এবং তখন সে সমাজে নিজে যেমন প্রতিষ্ঠিত হয়, আরও 10 জনকে প্রতিষ্ঠিত করতে পারে।
1: শিশু যখন আস্তে আস্তে বড় হয়, একটা সময় আসে তার জীবনে, সেটা হচ্ছে বয়ঃসন্ধিকাল। তো বয়ঃসন্ধিকালে তো নানা ধরনের সমস্যা দেখা দেয়, তো সন্তানের বয়ঃসন্ধিতে মায়েদের যে বিশেষ ভূমিকা থাকে সে বিষয়ে তুমি যদি একটু বলো।
0: বয়ঃসন্ধিতে মায়ের তো বিশেষ ভূমিকা, এটা আমরা সকলেই জানি, কারণ ছেলে বা মেয়ে যখন 11-12 বৎসরের হয় তখনই আসে তার জীবনের এক বিশেষ পরিবর্তন। সেই পরিবর্তনটি শারীরিক এবং মানসিক দুদিক থেকেই দেখা দেয়। সন্তানের এই বয়ঃসন্ধির সময় সুযোগ্যা মায়েদের অনেক দায়িত্ব বেড়ে যায়, বিশেষত মেয়ের ক্ষেত্রে শারীরিক পরিবর্তনের সময় মাকে হয়ে উঠতে হয় ঘনিষ্ঠ বন্ধু। তাকে বুঝিয়ে দিতে হয় শারীরিক পরিবর্তনের সুফল এবং কুফল কি কি হতে পারে, বয়ঃসন্ধির সময় থেকে

0: তার চলাফেরা ঠিক কিভাবে করতে হবে সে কথা মা তাকে বোঝান বা বোঝাবেন। আর ছেলেদের বেলায়ও প্রায় একই রকমভাবে মা তাকে পরিচালনা করবেন, তাকে বুঝতে শেখাবেন তার এই যে পরিবর্তনটি হচ্ছে এর ফলে সে একজন সমাজের পুরুষ হিসেবে গণ্য হতে চলছে, তার সম্ভ্রম পৌরুষত্বকে মর্যাদার সঙ্গে সে যেন লালিত করে, মেয়েদের প্রতি তার আচরণবিধি কী প্রকার হওয়া উচিত সে বিষয়ে মা জ্ঞান দেবেন। মায়েরই লক্ষ্য রাখতে পারে তার ছেলে মেয়ে পরিবারের সবার সঙ্গে কী প্রকার আচরণ করছে, ভুল কোনো আচরণ দেখলে তাকে একাকী বোঝাবেন ভুল শুধরাবার জন্য, প্রয়োজনে কখনো বা তৎক্ষণাৎ শাসন করবেন। তবে মাকে কিন্তু মনে রাখতে হবে এই শাসন যেন ভালোবাসা মিশ্রিত হয়, কঠিন কঠোর নয়।
1: সত্যি বলছো, বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের মনের মধ্যে একটা সেন্টিমেন্ট গ্রো করে, ফলে কঠিন শাসনে বিপরীত ফল হতে পারে, তাই তো?
0: হ্যাঁ ঠিক তাই। এজন্য এরকম বয়সে মায়ের মধুর শাসনে সন্তানটি জীবনে প্রথম স্থিরতা লাভ করতে সক্ষম হয়, কারণ বয়ঃসন্ধি চলাকালীন ছেলে মেয়েদের মনে বিভিন্ন ভাবের সঞ্চার হতে থাকে। প্রায় ছেলেদের মধ্যে যাকে একটা কিছু করে দেখাবার স্পৃহা সমাজে নিজে গণ্যমান্য হয়ে উঠবে এমন একটি স্বপ্ন তার মধ্যে দেখা দেয়, বাইরের জগতের দিকে পা বাড়াবার একটা অমুঘ টান এসে যায় এর মধ্যে। এ যুগে কিন্তু মেয়েদের মধ্যেও এই একই ভাব জাগে, কারণ এই আধুনিক যুগে আমরা মেয়েদেরকে কিন্তু আর শুধু ঘরকন্যা করার জন্যই তাদের জন্ম হয়েছে এটা শিক্ষা দিই না, তাই তারাও জানে বাইরের জগতে তাদের যেতে হবে এবং বাইরের জগতে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, তার জন্য তারা সেই দিকেই এগিয়ে যায়। বর্তমানে মেয়েরা সর্বস্তরে সুপ্রতিষ্ঠিতভাবে কাজ করছে।
1: হ্যাঁ এটা সত্যি, মেয়েরা আজ সুপ্রতিষ্ঠিতভাবে সব স্তরেই কাজ করছে, আর এর জন্য তো তাদের মায়েরাই তাদের এগিয়ে যেতে সাহায্য করছেন আমার মনে হয়। তোমার কি মনে হয়?
0: এইটাই তো ঠিক, কারণ কি মায়ের হাত ধরেই কিন্তু বিশেষ রাস্তা ধরে প্রতিষ্ঠিত হওয়া যায়, কারণ মায়ের সঙ্গে সন্তানের নারীর টান থাকে, মাই বুঝতে পারেন যে সন্তানটিকে কিভাবে দাঁড় করালে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, কিভাবে তাকে সমাজের মধ্যে মানে ভালোভাবে প্রতিষ্ঠিত করা যাবে এবং তাকে কিভাবে মানবিক করে তোলা যাবে সেই দিকে মাই একমাত্র নজর দিতে পারেন। যেহেতু ছেলে মেয়েরা মায়ের সান্নিধ্যে বেশি সময় কাটায় তাই মায়ের নজরে আসে তার সন্তানটির গুণাগুণের দিকগুলি।
2: মা উদ্বুন্দির জন্য অনুষ্ঠান মহিলা মহল শুনলেন আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
3: Good afternoon, this is Akashvani and I am Abhishek Mukhopadhyay with the Midday News. The headlines. Har Ghar Tiranga campaign begins with multiple events across the country to celebrate patriotism and national unity. Home Minister Amit Shah says three new criminal laws introduced by government are aimed at providing time-bound justice through technology-driven mechanism. NIA arrests one who accused in connection with seizure of huge consignment of illegal explosives in Mallappuram, Kerala. Fresh rains revive flood concerns in Odisha, with water level rising in several rivers. Alert issued for very heavy rainfall of Uttarakhand and Chhattisgarh today. In China, more than 1,300 flights cancelled and over 3 lakh people relocated ahead of time.

0: শুনলেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশ পানি কৈলাসাহর। এবারে শুনবেন মনসা মঙ্গল, এতে আজকের পর্ব বিপুলার ভাসান।
1: আজকের পর্ব বিপুলা ভাসান, অংশগ্রহণে ধর্মনগর উত্তাখালীর স্বপন কুমার পাল, সুবল শীল, দীনেশ নাথ, বীরেন্দ্র দেবনাথ, ব্রজেন্দ্র দেবনাথ, দীপালী পাল এবং মানিক দাস।
2: বলো বলো মা বিশ্বের সোমেশ্বরী অষ্টনাগ পিঠে।

শাশুড়ি ঠাকুরানি আর পরীক্ষার যত্র দ্রব্য নেও শীঘ্র তুমি, এ কড়ার তৈলে মাগো তুমি ঝালাইও বাতি, ছয় মাস জ্বলিবে মাগো না ঠুটিবে এক রথি, এই প্রদীপ বিয়া যদি গোমা হয় অন্ধকার, আর সেই দিন জানিও সত্য গেল বিপুলার, এই কাটা চাম্পা গাছে পুল পুটিয়া যেদিন গ্রাণ হইবে দূর, আর সেই দিন জানিও মাগো আমি গেলাম দেবপুর, এই উষ্ণ এমন ধানে যেদিন গোমা মেলিবে কছড়া, সেই দিন জানিও মাগো আমি জিয়াইয়া।

মনেতে ভাবিল, আর মায়ে বাপে জানিবার এক উপায় চিন্তিল, তরিত করিয়া বেহুলায় এক পত্র লিখিয়া মহাদেবের শ্বেত কাকে বেহুলায়।

পানি কাকে বলিল পুনি, মোসময়ী বলিমা তোমার গুছরে কালি পুরাই সিসাও আর নাই চিনি বাপমাও, আমি যাই আহার আনিবারে। শুনিয়া কাকের বাণী বিপুলায় বলে পুনি, সে তো কাক তুমি শুনো মন দিয়া, বিচিত্র পালং।

ব্যাকুলার বাণী কাকে বলিল, পুনঃশীঘ্র পত্র মাগ দেওত লিখিয়া। বিপুলায় পত্র দিল, সে তো খাক টুঠে লইল, যায় কাকই উজানি।

আর পত্র পাইয়া সব হইল চিন্তিত। পত্র পড়িয়া পাইলা কয় কয় অক্ষর লক্ষ্মীন্দর মরণের যত আথান্তর, লক্ষ্মীন্দর মরণের যত বিবরণ সকলি পাইল তারা পত্রের ভিতর। রাজা খান্দে, প্রজা খান্দে, কান্দে পুরোহিত, ছয় ভাইর বধু খান্দে ভূমিতে পতিত। পুরী খণ্ড জুড়িয়া যদি ক্রন্দনে রুল হইল, হায় হায় করি সবে।

সবে কান্দিতে লাগিল। কতক্ষণে কমলায় তখন কান্দনে চাড়িয়া হরি সাধু কুমারের আনে ডাক দিয়া আইস বলি ওরে বাঁচা হরি কুহর আর বিপুলা বাসিয়া যায় গণ্ডকী সাগর। তার বার্তা লইয়া তুমি আইস হ সত্তর আর তার বার্তা লইয়া তুমি আইস হ সত্তর মায়ের পছনে চলে হরি কুহর তথা হইতে ওর সাধু খরে বিজয় আগমন কতক্ষণে বা

ছড়াইয়া বেহুলা করিল গমন, বাগের বাকে গিয়া দিল দর্শন। পদ্মা বলে শুননে থাকো তুমি আমার বচন, আর ভাগ রূপ দরিয়া যাও কন্যার সদন। পদ্মার বচনে নেথা তখন সাজিলে কোবালা, আর নানা মতে সাজিবা গ্রাঙ্গা দোলা কালা। দুই কানুবা করিলেন গুড়লা চাই, আর দন্তে কড়মড় করে দুই গাল ফুলায়। নদী তীরে বাগে গিয়া দিলে কহুম কি।

সুন্দরী গো আমায় কর সুখী দিয়া যাও মোরা বড় ধর্ম পাবে। আর চলে বলে কাইমু আমি কত দূরে যাবে, বাঘের কুদাম শুনি ডরাইল সুন্দরী বেরুয়া করিল বার কুলে কুসা মারি, এই গাড় চড়াইয়া বেহুলা করিল গমন।

শুনলেন মনসা মঙ্গল, আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

क्यों शिखर, जवाब दो, मुझसे बातें करो, मुझसे बातें करो, मुझसे

এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলা শহর জানিয়ে দিচ্ছি এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। ছটায় ঘর গৃহস্থির আসরে শুনবেন রবিবারের আড্ডা, 6:30 মনসা মঙ্গল গান, 7টায় ককবরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবরুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05 বিজ্ঞান ভাবনা, 8:30 নজরুল গীতি, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 বিনোদন, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 লোকগীতি, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করলাম আজকের ঘর গৃহস্থির আসর। আজ রয়েছে আড্ডা,
1: পাখির ডাক, গুগু পাখির ডাক, ধান ক্ষেত, আউশ ধানের ক্ষেত ইত্যাদি দেখা যার। যে জায়গাত আইসি জায়গাটার নাম আমি কইতাম নাই, তান হাস থাকি আর শুনবো জায়গাটার নাম কিটা।
2: কাউলিকুড়া,
1: কাউলিকুড়া বৈচরচর,
2: পশ্চিম কাউলিকুড়া
1: বৈচরচর। কত বছর ধরে এই গ্রামের মধ্যে আছেন?
2: আসি তো বহু বছর হয়েছে, 50 বছরের উপর হয়েছে।
1: 50 বছরের উপর হয়েছে। আগে কি এই জায়গাতে আসলেন না? জন্মসূত্রে এখানে?
2: না, জন্মসূত্র আমার নদিয়া শান্তিপুরে।
1: নদিয়ার শান্তিপুর, পশ্চিমবঙ্গ।
2: 71 ইংরেজি যুদ্ধের সময় এখানে আইছি।
1: আচ্ছা, তো ওই দিকে থাকলে মনে হয় ভালো থাকলেন, যোগাযোগ ব্যবস্থা ব্যবস্থা সব ভালো আছিল। যাই হোক, ভগবানে যারে যেখানে রাখবো এখানে আমরা থাকতেইব। আপনারা গ্রামে ঢুকলে পরে খুব ভাল লাগে, কেটার লাগিয়া গাছগাছালি যেমন আছে, পাখির ডাকও শোনা যায়, কিন্তু একটা জিনিস দিয়ে খুব কষ্ট লাগে যে আপনারার এই যে ব্যারাকের পিছে দিয়া যে রাস্তাটা যেটা আছে, হ্যাঁ, ব্যারাকের পাশে দিয়া যেটা আবার হিদিকেও আছে কিন্তু প্রচুর জনবসতি আছে, সেই রাস্তার যেমন দুরবস্থা, পিচ করা রাস্তার দুরবস্থা, পিচ করা রাস্তার দুরবস্থা। শ্রোতা বন্ধুরা, আশা করি আমার কথা বিশ্বাস করবা, এমনই পিচ হয়েছে বৃষ্টির জলে ধুইয়া ইটের ফাঁকে ফাঁকে ফাঁকে ফাঁকে ছোটো ছোটো নুড়িগুলি ফাতরগুলি গিয়া ঢুকে গেছে। তো কয় বছর হয়েছে এই রাস্তাটা? হয়েছে
2: দুই বছরের
1: মধ্যে রাস্তার বেহাল অবস্থা। এদিকে কিটা খুব ভারী গাড়ি চলাচল করে নিচ্ছে,
2: না
1: এমনিতেই রাস্তাটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, আপনার এমনি পেশাটা কিটা? কৃষিজীবী না?
2: কৃষি।
1: কতখানি জমি আছে?
2: আমার নিজস্ব জায়গা, জমি নাই।
1: আচ্ছা,
2: পরের জায়গা বাগিচা কিবা পাইকাস টাইকাস রাখি করি আর কি।
1: আউশ করছেন নি?
2: করছি।
1: কতখানি?
2: এখানে আধাখানি জায়গা আছে।
1: আধাখানি? আচ্ছা, আউশের কথা কইলেই আমরা আগের যে দুমাই, তারপরে চেংড়ি, তারপরে বাউরস ইত্যাদি কিন্তু আমরা দেখি না। আমরা এই সমস্ত জিনিস কিন্তু এখন আর পাই না। খাখার কথা হইতে হইতে আমার হরিপদ খাখা আইয়া উপস্থিত হয়েছেন, বেন্ডির ব্যাগ নিয়ে উপস্থিত হয়েছেন। আপনার সঙ্গে আমরা একটু বিস্তারিত আলোচনা করবো, আপনার এখানে একটু সময় নষ্ট করবো। তো এই যে আউশ ধান করছেন, এটা কীরকম পাইবেন? এরপরে কিতা রবি মরশুমে দেবেন গিয়া? রবি মরশুমে, রবি মরশুমে কিতা কিতা ফলান আপনারা?
2: খিরা আছে, তারপরে ফরালি ডাল আছে, তারপরে আছে আরো যেমন মিষ্টি লাউটাও এই বেগুন টেগুন।
1: মিষ্টি লাউয়ের কথা যখন কইলেন, তখন একটা কথা জিজ্ঞাসা করি, আমরা কিন্তু আগের যে মিষ্টি লাউ যেটা আছে এটা এখন ফালাই দিছি না কিটা?
2: না, আছে
1: আছে
2: আছে,
1: আর ঢুলের মতো যে বড়
2: এখনো আছে
1: আছে। আগের ওখানে অনেকেই কয় যে বরপেটিয়া কার্পেটিয়ার মিষ্টি কুমড়াটা আমরা এই মাটিতেও কিন্তু খুব সুস্বাদু হয়,
2: হয়।

0: কাঁচা অবস্থায় কেউ বিক্রি করে, ফাঁকা অবস্থায় কেউ বিক্রি করে, সঙ্গে জুমের কুমড়া পাইছে। আচ্ছা, একটা যখন পরিবর্তন আমরা লক্ষ্য করি যে মিষ্টি কুমড়াও কেজি ধরে বিক্রি হয়, আপনারা কোনো সময় এটা চিন্তা করতে পারছেন
1: না?
0: হ্যাঁ, চিন্তা করতে পারছেন না। যাই হোক, আর এই যে আপনারা এইদিকে টুকনের যে রাস্তাটা, এটারও তো বেহাল অবস্থা।
1: বেহাল বলতে এইখানে তো ওই যে সামনে একটা ইয়ে আছে, কালপাট আছে, কালপাটটা শূন্য হয়ে রয়েছে। কোন সময় যদি লোড গাড়ি উঠে তাহলে হয়তো
2: আমরা যে জনগণ আছি, জনগণ নাই, কেন পাঁচ পরিবারে এক গুরু, কারো ছয় পরিবারে এক গুরু, কারো আট পরিবারে এক গুরু, দল দল।
0: আচ্ছা,
2: এই দলের কারণে কেউ কোন
0: একতাবদ্ধতা না থাকার কারণে
2: এই অবস্থা।
0: ওই যে একটা কৃষক কাকাই যে একদিন সেলারে ডেকে হইছিল, একটা একটা লাঠি দিছিল, বাঙ্গিলেছিল, এবারে দশটা পেড়া দিছিল, আপনারা ভাঙতে পারছেন। দেখুন, একতাবদ্ধ থাকলে আপনারা এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ বন্যা প্রবণ অঞ্চল। কিছুদিন আগেও আপনারা বিশাল ক্ষতি হয়েছে,
2: কিছু পাইছি না।
0: আচ্ছা, পাইছেন না যে কথাটা কইছেন, সঙ্গে আর একটা জিনিস আমি জুড়িয়া দেই, আমি কাকার সঙ্গে কথা হইম, কাকার সঙ্গে এর আগে বহুতবার এইটা নিয়ে কথা হয়েছি, আপনারা ফসল বীমা যোজনা যে এই যোজনাটা আসেনি?
2: নাই নাই,
0: এটা করছেন না?
2: করা হয়েছে, এটা হুদা।
0: আপনারা এই অঞ্চলে কতজন আপনারা চাষবাসের সঙ্গে জড়িত, এবং মানে চাষবাসই আপনার পেশা, শুধু মানে ধান ক্ষেত কোন সবজি ক্ষেত নিটি আপনারা পেশা কতজন?
2: আমরা এই বাঁধের বাইরে 30-35 পরিবার আছে চাষবাসের লগে জড়িত।
0: আচ্ছা, এদিকেও তো আছে, সব দিকে আছে,
2: আর এদিকে আছে, এরার কথা তো
0: কইলাম নাই,
2: সব এদিকের কথা কইছি।
0: আচ্ছা, এই যে চাষবাসের সঙ্গে জড়িত থাকার কারণে বর্তমানে যে কিষাণ মানধন যোজনা, যেটা এই মানধন যোজনাটা আপনারা পাননি না? পান না, পান না
2: কিষাণ
0: বছর মানে 2000 টাকা হইলা যে ঢুকে
2: এটা দেয়, এখন
0: আপনি পান?
2: পাই পাই চাই।
0: এই 2000 টাকা আপনারা কিতা পাওয়ার সঙ্গে সঙ্গে এটা খরচ করলেন, না অন্য কোন খাতে ব্যাংকের মধ্যে থাকে?
2: না না, আমরা ধান খেতে খরচ করি, যেমন ধান আইছে অল্প ক্ষেত আছে, টাকা যখন পাই এটা দিয়ে আমরা ধান কাটিয়া মারাটা লই, মেশিন দিয়ে মারাটা লই, ওই ওই জায়গাতে লাগাই, যেমন ক্ষেত আইছে রোয়া টোয়া দিই, ট্রাক্টর লাগাই, ওইটাতে খরচ করি, এটা আমরা অন্যটা।
0: আমি যেটা জানতে চাইতেছি যে এই টাকাটা দেওয়া হয়, ধরেন এই টাকাটা যদি আমরা অনেক সময় কিতা করি, অনেকের ক্ষেত্রেই আমরা শুনি যে অসুখ হয়েছে, ওষুধ আনিয়া খাইছি, আমরা তো দিন আনি দিন খাই, সুতরাং হঠাৎ করে 2000 টাকা পাইলে আমরা বিরাট মনে করি। এই টাকাটা আমি সবার কাছে অনুরোধ করি যে আপনারা ব্যাংকে যে টাকাটা আছে এই ব্যাংকের মধ্যেই টাকাটা থাকুক, কারণ এই টাকাটা দেওয়া হয় হঠাৎ করিয়া প্রাকৃতিক বিপর্যয় যদি হয়। হ্যাঁ, প্রাকৃতিক বিপর্যয় হইলে পরে আপনার ধানের আলি লাগাইছেন, আলিটা লইয়া গেছে গিয়া, বা সবজির বীজ করছেন মানে চারা করছেন, সেই চারাটা নিচে গিয়া, তখন ওই টাকাটা দিয়া আপনারা করার কথা আমি শুনছি। আমি তার লগে কথা হইম, আমি শুনছি এদিকে নাকি বিরাট ভাঙ্গন দিছে আপনারা, তো এই ভাঙতে ভাঙতে তো আপনারা জগা জমি সবই যাইতেছে গিয়া নদীর পেটে, তো এটা বাঁচানির লাগে কোনো উদ্যোগ টুদ্যোগ আপনারা নিচেননি?
2: কয়েকবার নেওয়া হয়েছে, বোর্ডাল ফালানি হয়েছে, ককটা ফালাই শেষ, ককটা ফালাই শেষ, আমরা তো বুঝি না কিছু,
0: কাম যাইছে যে শেষ। আমি আপনার একটা কথা অনুরোধ করিয়া দিই, আর গ্রামে যখন কাজ আয়, সে রাস্তাই হোক বা একটা মাকটু টিউবওয়েলেই বসানি হোক, আপনারা বা আমরা যারা গ্রামীণ, গ্রামে যারা থাকি, আমরার কিন্তু কর্তব্য সেই জিনিসগুলি ভালোভাবে দেখা, ঠিক মতো কাজ ওর কিনা না ওর, এই জিনিসটা কিন্তু গ্রাম থাকিয়া দেখার কথা। কারণ যে জিনিসটা সব থেকে বেশি আমি আপনারা সঙ্গে প্রত্যক্ষ কইয়ার, যে বান্দের এদিকে যারা আছে, বান্দের এদিক পূর্ব না পশ্চিম, এটা
2: পশ্চিম,
0: পশ্চিম দিক, বান্দের পশ্চিম দিকে যারা আছেন, এই যে রাস্তার মধ্যে দিয়া এখানে হঠাৎ করিয়া রাত্রে বিরাইতে যদি কেউ অসুস্থ হয়, একটা অহন্ত টুকটুক আছে প্রায় সব জায়গাতেই, আগে আপনারা আনা নেওয়া হয়তো সাংগাড়ির মধ্যে করিয়া করছেন, এই টুকটুকের দিয়াও আইতে আইতে যাইতে অনেকটা সময় লাগবে, এবং যেভাবে ঝাঁকড়াইব সেই ঝাঁকড়ানির কারণে টুকটুক যেমন নষ্ট হইব,

0: মোটরসাইকেল বা গাড়ি যারা আছে তারার গাড়িটাও কিন্তু প্রচন্ড ঝাঁকড়া খাইলে পরে এই নষ্ট হওয়ার সম্ভাবনা। তখন আমি দেখি আর রাস্তার মধ্যে ইটের আদলা দিছে, এটা কি মেটেলিং এর লাগিয়া দিছে নিনা এমনে?
1: না, এটা গর্তগুলি ভরাইছে।
0: গর্তগুলি ভরাইছে, তো গর্তগুলি ভরাইলে পরেও কিন্তু এখানে আমার মনে হয়তো রুল টুল দিব। আরেকটা জিনিস আপনারা এই জায়গাটার মধ্যে আমি লক্ষ্য করি, আর এদিকে দুইদিকে জল থাকার কারণে, সরার মধ্যে জল থাকে, জল থাকার কারণে রাস্তাটা কিন্তু ধীরে ধীরে ঢিলা হইতেছে এবং রাস্তার একদিক উঁচা মাঝখান নিচে এই ধরনের ঐতি আছে। আপনার এমনি পেশা কি তা ক্ষেত গৃহস্থী না অন্য
1: কিছু?
0: ক্ষেত গৃহস্থী। কতখানি জমি আছে মোট?
1: দুইখানি
0: জমি আছে। সঙ্গে আরেকটা জিনিস আমার দূর থেকে চোখে পড়লো, এখানে বোধহয় সূর্যঘর দিয়া কোনো পাম্পসেট বয়ান হয়েছে, সূর্যের আলোতে কোনো পাম্পসেট আপনারা চলেনি?
1: না, আমরা চলে না, ওই তো এখানে একটা বয়েছে।
0: হ্যাঁ, না এটা কি সূর্য সূর্যের ইয়ে দিয়া নি, সূর্যশক্তি দিয়া
2: কিন্তু কোনো কাজে লাগছে না?
0: কাজে লাগছে না। তো আপনারা যে কাজে লাগছে না, আপনারা জানাইছেন নেতারারে যারা এটা বয়া দিছে বা
2: জানাইছেন?
0: আমি কইতাছি যে আপনারা সবচেয়ে কাছে তো পঞ্চায়েত, পঞ্চায়েতের মেম্বার প্রধান আপনারা গ্রামে তো অবশ্যই আছে, আছে তো তারার সঙ্গে যোগাযোগ করছেন যে এত টাকা খরচ করিয়া? কারণ একটা জিনিস, আপনারা বয়োজ্যেষ্ঠ লোক, আপনারা সঙ্গে কথা কইলে আরো বেশি আমরা জানি, আমরা জ্ঞান সমৃদ্ধ হয়। আমার আপনার সবের টাকা দিয়ে কিন্তু উন্নয়নের উন্নয়ন হয়, যেমন রাস্তা হইতাছে, একটা টিউবওয়েল হয়েছে, সবকিছু কিন্তু আমার আপনার টাকা দিয়েই চলছে। তো এই যে এটা যে হয়েছে, তখন আপনারা এখানে যে পঞ্চায়েত আছে, আপনারা যে পঞ্চায়েত সদস্য সদস্য তারার সঙ্গে যোগাযোগ করছেননি বা তারা ইয়া কোনো সময় দেখছেন?
1: না, তারা ইয়া দেখেনি, কইতাম পারি না, কিন্তু আমরা যাই যখন যোগাযোগ করি, ও আইবো আইবো আইবো আইবো বলবো বলবো ওই কত অক্ষণ দেখেন 23 লক্ষ টাকা মঞ্জুর হয়েছে, এখানে কালপাটেল লাগি আজ 2 বছর মঞ্জুর হয়ে দিয়েছে, কাজ তো হইতে আছে না।
0: আচ্ছা,
1: টেকাও রয়েছে, কাজও রয়েছে, আমরাও গেছি, এমন অবস্থা। 23 লক্ষ টাকা মঞ্জুর হয়েছে, কাগজপত্র আনিয়া দেখাইছে, 23 লক্ষ টাকা মঞ্জুর হয়েছে, কালপাটটা হইব।
0: আচ্ছা,
1: হয় না ও দায়িত্ব না তো অন্য কেন
3: হইতেছে না? এই কারণে এলাকার কারণে
0: আমি আপনার সঙ্গে এখন এই যে রাস্তা হন সবকিছুই হন, আপনার এই বন্যাতে এই যে সূত্র এই বন্যাতে আপনার কিরকম ক্ষতি হয়েছে আমরা একটু বিস্তারিত ভাবে
3: না? ক্ষতি হয়েছে, হয়েছে না যে এমন না, কি কইছি বুঝেন নাই, সবজি পাতির ক্ষতি হয়েছে, ধানেরও ক্ষতি হয়েছে, এইভাবে তো ক্ষতি হয়েছেই।
0: আচ্ছা
3: আচ্ছা, এই ক্ষতি তো হয়েছে ঠিকই, তবুও ঠাকুরে আবার ফিরাইছে।
0: আচ্ছা,
3: যদিও আমরা গভর্নমেন্ট থেকে কোনো সাহায্য না পাই, কিন্তু উপরে তো ভগবান আছে, তাই নিয়ে কিন্তু আবার এগুলি ফিরাইছে।
0: আচ্ছা,
3: কি কইছি বুঝেন নাই, এখন সবজিটা কিন্তু ফিরছে, না সবজিটা একবারে বিনাশ, কিন্তু ধানটা ফিরছে।
0: আচ্ছা, আপনি একটা সময় খুঁজছিল বিগত যে 18-র যে বড় ফ্লাড হয়েছে, এই সেই বড় ফ্লাডের সময় আপনারা সমস্ত কিচ্ছু গেছিল গিয়া, এরপরে আপনারা আমরা মানে সবার কাছে আমরা অনুরোধ রাখছিলাম যে বীজ যখন আপনারা ক্ষেতের মানে ধানের চারা বা যে কোনো ফসলের চারা যখন আপনারা তৈরি করেন, তখন অল্প বীজ হইলেও আপনারা কিন্তু ঘরের মধ্যে রাখবেন। কারণ হইল গিয়া, এই বীজটা যদি হঠাৎ করে নষ্ট হয়ে যায় গিয়া, তাইলে কিন্তু এই বীজ দিয়া আপনারা আবার পরবর্তী চাষের দিকে যেতে পারবেন, এবং আপনারা সিটাইয়া খুঁজলা যে সিটাইয়া ধান ফালাইয়াও কিন্তু প্রচুর ধান আপনারা পাইছেন। তো এই বছরে আপনার অক্ষণ জমির পরিস্থিতি কি তা আমি আপনার অক্ষণ জমির পরিস্থিতি বলতে জানতাম সৈয়ার, যে আপনার এই অঞ্চলটা একদম নদীর সঙ্গে, এখানে কিরকম ভাঙ্গন দিছে আপনার জমি টমি গেছেন?
3: গেছে, ভাঙন দিছে, প্রচুর জায়গা গেছে, বা আপনি তো গেছেন এইদিকে, ওই এইদিকে তো আপনি দেখছেন ভাঙছে। তো এইবারে যে বন্যাটা হয়েছে, এই বন্যায় তত বেশি ভাঙছে না,
0: ভাঙছে না,
3: কিছুটা ভাঙছে।
0: আচ্ছা, গাছ টাছ রয়েছে না নিচে গিয়া?
3: গাছ টাছ কিছু কিছু গেছে, কিছু কিছু রইয়া গেছে,
0: রইয়া গেছে। তো গাছ থাকলে পরে কিন্তু একটা সময় এই
3: আটকায়
0: গাছের শিকড়টা যদি সঠিক ভাবে ঢুকতে পারে তাহলে এটা আটকায়। তো এই বিষয়টা নিয়ে আপনারা পঞ্চায়েতে এখানে কোন রকমের আলোচনা করছেন?
3: পঞ্চায়েতে আলোচনা করিয়া কি করবেন, কি করছি বুঝেন না, এটা তো আপনার মানে এলাকার যে উন্নত হইতো, এলাকার একটা কাজ হইতো, এটার দিকে হেরার কোন নজর নাই।
0: আচ্ছা,
3: হেরা
0: না
3: গাড়ি বানতে পারে, কি বুঝছি বুঝছেন?
0: আচ্ছা, আমি আমি আপনার কাছে সবিস্তারে

0: খেলতার থেকে আয়া খবরাখবর নিচে দেখছে মাঠে নামছে টোটো দিয়ে একেবারে বন্ধ।
1: আচ্ছা
2: আপনি কইরা আগে এটা দেখাশোনা হইতো এখন হয় না
3: ঠিকই
1: আপনার প্রধান একটা ফসল আমরা আপনার খেতে বইয়া খাইছি যারা মাটির তাকিয়া বাদাম তোলার পরে যারা খাইছে যে স্বাদটা সেই স্বাদ কিন্তু জিব্বার মধ্যে লাগিয়া থাকে লাগিয়া থাকে কারণ মাটির নিচের যে ফসলটা সঙ্গে সঙ্গে তুলিয়া খাওয়ার মধ্যে প্রচুর স্বাদ পাওয়া যায়। বাদাম করছেন নি বা করবেন নি?
0: বাদাম তো অল্প অল্প করি এখন, এই বাদামটা বেশি করি না, অল্প রাখি আর কি, একেবারে যাতে
1: মানে শেষ না হয়। খাওয়ার উপদ্রব খুব কম,
0: খাওয়ার উপদ্রব কম হইলে বাদামটা করি না কেন? বাদামটা আগের মতো মার্কেটে মাজনটা তো কিনতো, এখন কিনে না।
1: কারণ?
0: কারণ বাদাম তো এখন ছোলা বাদামটা আছে।
1: আচ্ছা
0: ছোলা বাদাম আছে, যার ফলে আমাদের ওই কোম্পানির বাদামটাই কিনে, আমাদের যে বাদামটা এটা কিনতে চায় না।
1: দেখেন একটা জিনিস, ছোলা বাদামের যেমন চাহিদা আছে, বাকলা শুদ্ধা বাদামেরও কিন্তু চাহিদা আসিল,
0: আসিল এক সময় আসিল। মার্কেটে আগে দেখছি বাদাম ভাজিয়ে ভাজিয়ে বিক্রি করত,
1: বিক্রি করত
0: অনেক জায়গাতে, কিন্তু এখন এটা একেবারে বন্ধ,
1: এখন
0: এটা নাই, এখন নাই।
1: তো এই বাদাম কি আমরা নিজের খাওয়ার লাগিয়া নি না?
0: এইটা আমরা টুকটাক খাওয়ার লাগিয়া করি আর কি, আর দুই এক কেজি মার্কেটে নিলে দুই এক কেজি কেউ চায়। এখন তো ফসল শুধু ধান আছে, সবজিটা নষ্ট হয়ে গেছে,
1: সবজি শেষ।
0: এই অল্প কয়েকটা ধরে গাছ আছে, এই টুকুই টুকুই আনছি। ওই দেখেন
1: এটা বাড়ির মানুষ যতজন আছে ততদিন বাজা বা চরি করলে এইগুলি লাগিয়ে
0: লাগে।
1: মিষ্টি কুমড়া টুমড়া এই বছর ফলাইবেন নি না?
0: হ্যাঁ ফলাই, ওইটাই তো মেইন ফসল
1: আপনার, মেইন ফসল।
0: হ্যাঁ ফরাস, মিষ্টি কুমড়া, গোলালু, এরপরে বেগুন, হ্যাঁ খিরা, ফুলকপি, বাঁধাকপি, এগুলাই আমাদের মেইন।
1: জমিতে কি পরিমাণ সার আপনারা প্রয়োগ করেন, রাসায়নিক সার?
0: রাসায়নিক সার আমরা কিছুটা ব্যবহার করি, আমাদের যে জমিনগুলো এগুলাতে অতিরিক্ত কোনো সার ব্যবহার করতে হয় না, কারণ এগুলো নদীর চর জায়গা। তো এবারও যেমন যে বন্যা হয়েছে, হয়তো পলিমাটি কম পড়ছে, তবুও কোনোখানে 1 ইঞ্চি কোনোখানে 1.5 ইঞ্চি এইভাবে পলিমাটি দিয়ে গেছে।
1: আচ্ছা পলিমাটি খেতে সাহায্য করে না?
0: হ্যাঁ সাহায্য করে, ভীষণ সাহায্য করে, না না ক্ষতি করে না, ভীষণ সাহায্য করে।
1: আচ্ছা না অনেকে কইন কিতা যে আগে যে পলিটা যেটা ফরত আর এখন যে ফলি ফরে এর মধ্যে বিস্তর ফারাক, কারণ হিসাবে তারা কইছেন যে আগের যে পলিটা আছিল এগুলি মানে সারালো মাটি আইয়া ফরত, ওহন রাসায়নিক সমৃদ্ধ মাটি আইয়া
4: ফরে,
1: ওইটার কারণে কি আপনারা কোন রকমের ক্ষতি হয় না অসুবিধা হয়?
4: হয় হয় কিছু হয় ক্ষতি, মানে গাছটা সুন্দর ভাবে উঠিয়া ফট করে পাতা জ্বলি যায়।
1: আচ্ছা জ্বলি যায়?
4: জ্বলি যায়, কোকড়া হয়ে যায়।
1: আচ্ছা
4: ওই এই শুরু হয়ে যায়, তখন খালি ডাক্তারের দরকার, খালি ওষুধ আনো, ওষুধ আনো।
1: আপনারা কৈলাস শহর আকাশবাণী শুনেননি সন্ধ্যার সময় কিষাণবাণী অনুষ্ঠান
4: শুনেন,
1: আপনারা রাসায়নিক কীটনাশক কিরকম ব্যবহার করেন পোকামাকড় মারার লাগিয়ে ওষুধ যেটা আমরা কই?
4: ওই তো আমরা ব্লকের থাকি আনি আর কি, যেমন নাগরাজ, এরপরে উস্তাদ, এগুলি আনিয়া ড্রামও নিয়ম মাফিক দিয়া এরপরে স্প্রে করে দিই আর কি।
1: আপনি প্রথমেই যে ওষুধটার নাম কইছেন এটা কিন্তু ভয়ঙ্কর বিষ,
4: ভয়ঙ্কর
1: বিষ। কারণ আপনার কাছ থেকে আমরা শুনছি মাঠের একটা কোণার মধ্যে দাঁড়াইয়া আপনারা যখন এটার মধ্যে মাঠের মধ্যে যখন স্প্রে করেন, পরবর্তী মোটামুটি মাস দুই তিনেক আপনারা ক্ষেতের দিকে না গেলেও হয়। এই ক্ষেত্রে আমরা যে এই যে বিষ সমৃদ্ধ ফসল যে ঘন ঘন খাইয়া তাতে করিয়া আমরা শরীরের তো বিশাল রকমের ক্ষতি
4: হয়।
1: আপনারা এই গ্রামে প্রায় প্রত্যেকের বাড়িতে গাই গরু আছে এবং আপনারা নিজস্ব ঘরে প্রতিদিন নিজেরার ব্যবহারের লাগিয়া, নিজেরার খাওয়ার লাগিয়া 1 লিটার, 2 লিটার, 3 লিটার, 4 লিটার, 5 লিটার পর্যন্ত দুধ আপনারা রাখেন এবং দুধ জাতীয় বিভিন্ন রকমের জিনিস তৈরি করে আপনারা খান। গরুর ছানা ব্যবহার করছিলেন?
4: এটাই আমি কইতাম আসিলাম।
1: আচ্ছা কোন?
4: এই যে রামাস লাগাই আমরা তখন, ওই যে গরুর ছানাটা, গরু সেনাইলে আমরা কে দিছে না কোথা মানে না, আমি বালতি তুলি রাখছিলাম, রাখিয়া মেশিনও ঢুকেছি, 1-2 লিটার সেনা আর 2 লিটার জল মিক্সার করি

0: দিয়া স্প্রে করে দিছি, ওই যে কালা কালা পোক কয় যে
1: জাপুকার মতো
0: রামাইশো ধরে, এইটা দিল্লি আর রামাইশো ধরতে পারে না।
1: আচ্ছা
0: শেষ এটার খবর কিন্তু জানি।
1: আচ্ছা এই যে আপনি দুয়ে দুয়ে যে করছেন, এতে হরিয়া গাছ জ্বলছে নি না?
0: না না জ্বলছে না।
1: আর কতদিন পর্যন্ত এটা রয়েছে স্থায়িত্ব?
0: এক মাস পর্যন্ত থাকে।
1: এক মাস তৈলে আজকে যারা আড্ডার অনুষ্ঠান শুনরা এবং আমরা কিষাণমণি আমরা প্রতিনিয়ত প্রচার করি, আর এই যে গরুর চেনাটা আপনারা অবশ্যই ব্যবহার করবা, তাতে করিয়া আপনার রামাইশ গাছ কইন, শিম গাছ কইন, ঝিঙ্গা বা যে কোনো ফয় ফসলের গাছ কইন, প্রজাপতির সংখ্যা বাড়বো। আর প্রজাপতির সংখ্যা যখনই বাড়বো তখন কিন্তু আপনার ফসল উৎপাদনে সহায়তা করব, সহায়তা করব। আমরা একটা সময় লক্ষ্য করছি আপনারা এই গ্রামে আইয়া বা বিভিন্ন গ্রামে গেলে পরে মিষ্টি কুমড়া যখন আপনারা ফলাইন, সেই মিষ্টি কুমড়ার সময় বা গেন্দা ফুলের সময় প্রচুর প্রজাপতি দেখা যেত, তখন কিন্তু প্রজাপতি নাই, মৌমাছি প্রচুর দেখা যেত, মৌমাছি নাই। তো এই যে আমরা রাসায়নিক বিষ ছাড়িয়া যদি প্রাকৃতিক জিনিস ব্যবহার করি তাইলে কিন্তু এর সংখ্যা প্রচুর প্রচুর বাড়বো। আর বাড়ার কারণে আমরা প্রকৃতিটা যেমন সুন্দর থাকবো, আমরা খাইয়া অসুস্থ হইতাম না। কখনই জিগাই বাড়িতে যে গরু আছে গরুর দুধ কিরকম পান?
0: গরুর দুধের মিষ্টি কমে গেছে,
1: মিষ্টি কমে গেছে,
0: মিষ্টি কমে গেছে, পাতলা পাতলা জাল দিল, পাঁচা পাঁচা পাঁচা পাঁচা মিষ্টি নেই।
1: আচ্ছা কারণ কি? তা আপনারা প্রচুর পরিমাণে মনে হয় খেতের বা
0: খেত খাবার দেন, এটাও সারের গাছ খাবার দেন, এটাও সারের,
1: আচ্ছা
0: সব সারের যাই।
1: আপনারা নিজেরাটা নিজেরাই
0: নিজেরাটা নিজেরাই ধ্বংস হইতে
1: ধ্বংস হইতে আছে। তো আপনারা এখানে তো অনেক জায়গার মধ্যে চাষবাস হয় না, তো যে জায়গাতে চাষবাস হয় না আপনারা কয়েকজন মিলিয়া গোখাদ্যের চাষ তো করতে পারেন, যেমন ঘাস আছে, পেড়া ঘাস আছে, নেপিয়া ঘাস আছে, ইত্যাদি তো আপনারা করতে হবেন, এটি কোনো সময় করতেন?
0: এটা করা হয়েছিল,
1: আমরা
0: টিকাইতাম পারি না, কেন প্লাট একদম
1: নষ্ট হয়ে যায়,
0: নষ্ট হয়ে
1: যায়। আচ্ছা আপনার একটা কথা জিজ্ঞাসা করি, যেহেতু ঢেঁড়স নিয়া আপনি বইছেন, অনেকেই ঢেঁড়স গাছের মধ্যে প্রচুর পরিমাণে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করে, ঢেঁড়স রান্না করলে পরে সেই গন্ধটা থাকিয়া যায় বা ঝিঙার মধ্যে থাকিয়া যায়, আর খারকুলের কথা তো খুইয়া লাভই নাই, খারকুলে তো অস্বাভাবিক রাসায়নিক কীটনাশক দেওয়া লাগে, নাইলে তো খারকুল গাছই শেষ হয়ে যায় কিয়া। তো আপনি ঢেঁড়সের মধ্যে কোনো সময় রাসায়নিক বৃষ্টি দিচ্ছেন নি?
0: ঢেঁড়সটা যখন এই ধরার আগে, ধরার আগে দিতে লাগে, হ্যাঁ দিতে লাগে, নাইলে গাছের এই যে মাথাটা এটা নষ্ট হয়ে যায়।
1: আচ্ছা
0: মাথার দিকে পোকা ঢুকে ঢুকিয়ে গাছটা যে আর বাড়তে দেয়
1: না,
0: তখনই যদি আপনি ব্যবহার রাসায়নিক হোক আর যাই হোক ঔষধ ব্যবহার করেন, ঢেঁড়স ধরার পরে কিন্তু ঢেঁড়সে এমন পোকা টোকা হয় না।
1: আচ্ছা তো রাসায়নিক না দিয়া গরুর সেনা প্রয়োগ করে দেখছেন?
0: আমি কিন্তু গরুর সেনা সেনা দিছি না, সত্যি কথা। আমি এই নিম জাতীয় যে মেডিসিনটা আছে, এখনো আছে নিম জাতীয় মেডিসিন আমাদের দোকানেই আছে, আমার ছেলে আপনার এগ্রিকালচারের দোকান দিয়েছে।
1: আচ্ছা
0: ওই যে তাই নাকি নাগরাজও আছে, ওস্তাদও আছে, আবার নিম জাতীয় ঔষধও আছে, কি করছি বুঝেন না?
1: ব্যবহার করা কোনটা ভালো?
0: আর নিম জাতীয় ওষুধটা ব্যবহার করা ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো,
1: প্রকৃতির লাগে
0: আর প্রাকৃতির লাগেও ভালো।
1: আচ্ছা
0: আর ওই যে মেডিসিন গুলা ওস্তাদ বা নাগরাজ, এগুলা যদি মাত্রা একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু আবার গাছ নষ্ট হয়ে যায়,
1: নষ্ট করে যায়। আপনার গাই গরু কয়টা আছে? একটা। আর বাড়ানির কোনো চিন্তাধারা আছে না? নাই
2: আছে
1: আছে। এখানে আমরা তো জানি প্রত্যেকের বাড়িতে গাই গরু আছে, এবং কোনো কোনো সময় যারার ক্ষেত কম বা যারার ক্ষেত নাই এই জায়গা থেকে কিন্তু প্রচুর গোবর টোবর নেওয়া যায়। তো আপনারা ক্ষেতের মধ্যে বা ক্ষেত যখন ফসল টসল বেশি হয় না তখন কি তা কোনো সময় জমি টমি পরীক্ষা করাইছেন, জমির মাটিটা পরীক্ষা করাইছেন নি কোনো করাইছেন? তো আজকে আমি সবার কাছে অনুরোধ করিয়া যাইমু, যারা করাইছেন না আপনারা এখানে এখানের যে বিএলডাব্লিউ আছে তার সঙ্গে যোগাযোগ করিয়া জমির মাটিটা পরীক্ষা করিয়া নেবেন, কারণ আমরা সন্তুল কৃষিবিজ্ঞান কেন্দ্রে এই ব্যবস্থাটা আছে। তো আপনারা এখানে তো পুকুর টুকুর বেশি নাই, জলের ব্যবস্থাটা কিতা আছে?
2: ওই সাপ্লাই দিছি এখন, আর পুকুর কারো কারো হয়তো আছে।
3: আচ্ছা
2: মাছ আছিল প্রচুরই,
1: আচ্ছা
2: নিচে গিয়া সব।

0: মিশে গিয়া তো জানার ভাগ্য আছে। এখানে দেখলাম বড় বড় দুইটা ফিশারি আছে, এটি কি ডুবছিল গিয়া? তো মাছ তো গেল গিয়া, আমরা তো মাছে ভাতে বাঙালি, তো মাছ এই ছড়ার মধ্যেও কিন্তু আপনারা একটা সময় প্রচুর মাছ
1: ধরছে।
0: হ্যাঁ, এটার অবস্থা কিটা?
1: নাই এখন নাই,
0: এখন নাই। কারণ কিটা?
1: এটা তো জানি না ঠিক কি কারণ।
0: আপনার মনে কিটা হয়, কারণটা কিটা?
2: কারণটা এটাই, আমি যেটা বুঝি কয়েকদিন পরে যখন দেখি ফট করি এক বোতল ডালি দেয় উজানে, বাস মাটি সহ গন্ধ হয়ে যায়, মাছ সব মরি তরি শেষ, ব্যাংক পর্যন্ত মারা যায়। এরপরে যদি আবার প্লাট আইয়ে তো ওই মাছ ভয়ে আর উঠে না, ওই মাটি গ্যাস কষুদের গ্যাস আর মাছ উঠে না।
0: আচ্ছা,
2: পয়সা
0: আগে কৃষি ক্ষেত্রে আমরা যখন হাল বাইতাম বা যে কোনো কাজের সময় বর্ষার মরশুমে প্রচুর জুক পাওয়া যাইত, ওখানে সেই জুক না থাকার কারণ কি তা মনে হয় আপনার কোন চাই?
2: এই যে
3: জুকটা না থাকার কারণ হলো মেডিসিন,
0: মেডিসিন,
3: মেডিসিন। ওই যে মাছটা অনেক কইছেন এখন নাই, দেশালে কোনো মাছ নাই, কেন নাই? এটার কারণটা হইলো মেডিসিন। আমরা যে জমিনে যে মেডিসিনটা ব্যবহার করি, এটা তো ব্যবহার করার পরে বৃষ্টি দেয়, এটা ছড়া নালা দিয়া যায়, বা জমিনে অনেক সময় মাঠে জমিনে যে জল থাকে ওইটার মধ্যে ছোট মাছের জন্ম হয়, এগুলা তো মেডিসিনের কারণে ধ্বংস হয়ে যায়
0: সব, যুগও নষ্ট হয়ে
3: যায়। যুগও নষ্ট
0: হয়ে যায়, যুগ হয়তো বা জানি না, আমি বিশেষ করিয়া কইতাম পারতাম না, কিন্তু যুগ না থাকায় আমরা চাষবাসে কিন্তু মোটামুটি আমরা নিশ্চিন্ত মনে চাষবাস করতাম, নাইলে তো আগে ওই যুগ কাটরে ফায়ে ফায়ে মানে চুরির মতো পেঁচাইয়া
3: পেঁচাইয়া
0: বই থাকতে পয়সা যোগাছিল। যাই হোক, এগুলো থেকে আমরা মুক্তি পাইছি। খাওয়ার জল কি তো এখন ভালোই পাইতেছেন আপনারা?
3: সাপ্লাই জল পাইতেছি,
0: পাইতেছেন।

এতক্ষণ ঘর গৃহস্থির আসরে শুনলেন রবিবারের আড্ডা। আকাশবাণী কৈলাসহর, এখন মনসা মঙ্গল গান শুনবেন।

0: আকাশবাণী কৈলাসহর, মনসা মঙ্গলে আজকের পর্ব গোদার ঘাট, পরিবেশনায় ইরেশ মালাকার ও তার দল ফুলতলি কৈলাসহর।
1: জয় জয় অষ্টনা সৈতে মনসা দেবী সানন্দে।

অবধি নাহি কো তার গুদের প্রচুর। আরে হে গৌরী গুদায় বলে আমি বসি কিলা গিয়া, আর বুড়াতে বর্ষি লাগাইয়া আনিব টানিয়া, বুড়াতে বর্ষি লাগাইয়া ঠানো দিয়া সায়।

রাজপুত্রের পৃষ্ঠে যেন বর্ষী গাতা ঝাঁয়, চলিতা হেন রুদ্রাক্ষের মালায় আছে গলি, আর ধরাধরি হরিয়া তারে নামাইলা জলে, দাক্ষা মারি ফেলাইতে তল হইয়া লইল।

রাগব বুয়ালে ভাইয়া তার মুন্ড ছিঁড়ি আনিল, সকল গুদায় তবে হইয়া সারি সারি, আর ভারে তুলি বসাইলা যেমন বট গাছের এক কাড়ি। সকল গুদায় তবে তারে ছাই বেড়ি, আর রাজপুত্রের মুন্ড গুটা হেবা নিল সিঁড়ি। মন্ত্রণা হরিয়া তারা বলে একে অন্যে, আর আছে কিনা আছে মুন্ড তার মায়ে কিবা জানে। সেই কথা শুনিয়া তার মায়ের কাছে গেল, কৌচাই তোমার পুত্রের মুন্ড ভুরবে নিয়াছিল। তার মায়ে বলে, শিশুকালে স্তন খাওয়াইয়াছি নুইয়া, আর আছে কিনা আছে মুন্ড আমি না চাইছি ফিরিয়া। এই কথা আমায় জিজ্ঞাসা কেনে, আছে কিনা আছে মুন্ড তার স্ত্রীয়ে কিবা জানে। সেই কথা শুনিয়া তার স্ত্রীয়ের কাছে গেল, কৌচাই তোমার স্বামীর মুন্ড ফুরবে নিয়াছিল। তার স্ত্রীয়ে বলে, সদাকাল আমি

সকল হাইয়াম হইল এর পূর্বের মুন্ড নাই, এই গাড় ছাড়াইয়া করিল গমন, আর ছয় কুড়ি গুদার বাঘে এবার দিল দর্শন। পরশিত হইলা তারা গুদা ছয় কুড়ি, নদীর তীরে বর্ষিবায় হইয়া সারি সারি বেরুয়া দেখিয়া তারা হরে অনুমান, আর ছয় কুড়ি গুদা তারা হইলা আগুয়ান। জলেতে লামিয়া তারা ভোলে ধর ধর, বিপুলা চমকিয়া উঠে বেরুয়ার উপর। বিপুলায় বলে মতিনাসা, তোদের কোনো নাম আর কোনো জাতি হও রে তোরা, তোদের কোন গ্রাম? গুদা বলে আমার নাম জাতি বলিব হাসে, আর ছয় কুড়ি গুদার মধ্যে তোমার মন হার দিকে গেছে। বিপুলায় বলে গুদা, শুনো রে উত্তর, কোনো শূন্য ফলে তোদের হাত পাও ডাঙ্গর। বিশ জন গুদায় আমরা এক রাম নামি, আর ক্রমে ক্রমে নাম হই আবার শুনি থাকো তুমি। বাড়ুয়া তাড়ুয়া, জাড়ুয়া মাড়ুয়া, সারি সহুদর, গোঠাই গাঠাই, মুঠাই আর গুঞ্জাধর, বেঠু মাঠু গাঠু বাঠু, এই বারোজন আর অষ্টজনের নাম হই শুনো দিয়া মন। গোটাই গুদার জিয়ের জামাই, শ্যামটা গুদা নাম, বালুকা গুদার বগ্নির জামাই, তার নাম নিজাম, ফিরিতি গুদার নাতিন জামাই, মেড়ু গুদার নাতি, আর ফেফড়া গুদার সম্বন্ধিকের জামাইর গড়ের ভন্তি, তার নাম হেমটা গুদা সর্বকনিষ্ঠ, আর বিশজন গুদার মধ্যে আমি বাড়ুয়া গুদা শ্রেষ্ঠ। বাড়ুয়া গুদায় বলে আমার

একটি কথা হয় শুনো শুনো গুদা শুনো মরবাণী, জন্ম মৃত্যু বিবাহেতে কি ব্যবহার শুনি, সেই সব কথা আমি বলিব তোমাতে, আর যম কীর্তন গাই আমরা সন্তানাদি হইতে, আরও যত হাজ্য করি অনুরাগের মতো, পুরোহিতের স্ত্রীয় করেন রূপসীর ব্রত, আরও যত হাজ্য করি এই ক্রমাগতে কয়ষষ্ঠীবর হবিগম।

বিবাহ করে দাত্ত করম ষষ্ঠী পূজা নাফিতে বিবাহের সময়াসি হইলে উপস্থিত আর গড়ে বারে পুরোহিতে সবে অরেন হিত পুরোহিতে কুটিয়া দেন নান্দিমুখের গুড়ি দামারি গোলে বান্ধিয়া দেই তাবিজের সড়ি বিফুলায় বলে গুদা হ বুঝাইয়া জামাইর গোলায় তাবিজ বান্ধে কিসের লাগিয়া গুদা বলে ছয় কুড়ি গুদা আমরা সমান সকল আর সিন রাখিবারে আমরা হরি এক কল মুখচণ্ডিকা হয় যখন দদিমঙ্গলের আগে কুঞ্জন জামাই হবে হুড়াহুড়ি লাগে এই জন্য দেই আমরা তাবিজের সড়া আর আনাসিনে সিন যেমন তাইন দশমীর বুড়া তারপরে জামাই কন্যা হাটেতে তুলিয়া সাত ফাঁক দেহ কন্যায় ফিস উল্টা দিয়া সেই সময় দেখা যায় হাল বুতের প্রায় কি জানি জামাই দেখি কন্যায় ডরায় তারপরে জামাই কন্যা সবার মধ্যে যায় বেদ মতে শাস্ত্রমন্ত্র পুরোহিত ফোড়ায় তারপরে জামাই কন্যা শাশুড়িকে দিয়া ওরে গড়ে চলি।

ঘরে চলি যাই আমরা জম কীর্তন গাইয়া এক একজন গুদা মইলে সকলে মিলিয়া এক এক সালুম নেই ফিঙ্গল বর্ণা চাইয়া সকল গুদায় তবে খড়ি খাড়ি গাড়ি কচু বাতায় হুটলি বান্ধি নেই যার যার বাড়ি সন্ধ্যা সময় হইলে গড়েতে বসিয়া তাতা ফুড়া করি ফেলাই জবা হাঁটা দিয়া রজনী প্রভাত হইলে সকলে মিলিয়া লুম সব পুরোহিতকে দেই সমজাইয়া লুম পাইয়া পুরোহিতে চাইলে ক গণি আর যত লুম তত গুদা জিতায় আছে জানি লুম পাইয়া পুরোহিতে

পুরোহিতে অবিশ করেন ছয় মাস পরা বিফুলা বলে গুদা হ বুঝাইয়া পুরোহিতে অবিশ করেন এত কষ্ট হইয়া গুদা বলে আমরা হরিয়াসি অনুমান তান দ্বারা তান শ্রাদ্ধ বাক্য মন্ত্রতান সংকট কিড়িমিড়ি শব্দ আমাদের মুখে নাই আসে পুরোহিতে ফরেন মন্ত্র মনে তত আসে এক গুদা ছাড়াইতে আদা গুদায় আসে একবারে আসে গুদা দশ বিশে দিছে কয়ে ষষ্ঠী বর হবিগ মধুর।

0: শুনলেন মনসা মঙ্গলে গোদারঘাট পর্বটি। শিল্পীরা ছিলেন ইরেশ মালাকার, বীরেন্দ্র মালাকার, রূপন মালাকার, নিবারণ মালাকার, অজিত মালাকার, বিনন্দ দেবনাথ, সত্যেন্দ্র মালাকার ও সুরজিৎ মালাকার, ফুলতলি কৈলাসহর থেকে। মনসা মঙ্গলের পরবর্তী পর্ব নেতার ঘাট।
1: এতক্ষণ মনসা মঙ্গল গান শুনলেন। আকাশবাণী কৈলাসহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

돌아니 꺽버럭 아와이 빤다 뿔려노 가나바디 톰녹 톰녹니 뭔가 떨링 야스쿠 데어 톰녹노 시네가 로히 전조 데버마

0: জঙ্গল তাবু সাইসুল সাইসুল নখা তাল পেলালা তলা আসুক আসুক ওয়ানসুক টংখাসা নন ঐশ্যবন মহাই নিজে খুবস জঙ্গল নুবইনে সাকা আসই ফাই আসুকা হা সাকানে কেউ মাসাপন আনি বখানু কিফিলি মানে কেরিছু ফিয়াবা সাংরং তালুক নি বসাজ বুমুং সুমিলি ব কাইসা মানখা আনি খানু ফিরৌ রিরনানি
1: তামো ববতি খায় আবা বাস
0: নাইথকনি বাকে সুমিলি যে আসুক নাইথক হা সাকা মহাই বুড়ি আং মাসাপন নিগিয়াকু
1: গে সাদি বাস থানানু তুমির ফেনে
0: হায়াকু জঙ্গল হাই বাসু বারা মাসু লাগে বাহে নেবা আং বলে তুমনা কাই তো আ হর তুমি ফেমান খুমু তা মহিনখায় আং নাই নাই আং সুমিলি নুবুই হামজাবি ব্যবহার নাকার খাই কাবুতুই দিনে বোখাবো আনি হাই দে উন্ন পুইলা আবু সুমা নাই দেরে নাই জাঙ্গার হাই সে ডাকাত ফলে আনি বু বোখা তঙ্গলি হামজাক না তাই মুখম খানু র
1: ভেবাং তংটা বস
0: আবু নে আং সাংগ্রং বসা যে সুমিলি না তুই কাইসে ইমাং নখা আবু মুখ ঠান্ডা উন্ন মানাই নাই তা আবু ফান বাইয়া বোখা বাইছে মানাই নাই নেনখানা সুমিলি কপটুন কাংসা খিগলাইরি দিদ কপ তুমি রিপ্লাই ফাইকে হাই ওয়ান সুবি না সিরি আনি মাং মুখটা নিয়ে আসুক না ক কেমন পাশা করি
1: আও বস

0: বাগৈন
1: সাইমা তঙ খানাদি পান্থ অব হাইকে বেবাগ নাকার খাইমানি বিশিঙ্গ মূসা তলে টংনাই হয়তো বা বানো পানজিবুই নাই ফনুকমা ফানুই মানু আবুনি বাগৈন নন অকক মাস
2: তাহলে বাবু নাই আমার সাবই তাল হাসিল সিদি নেক্সট টাইম তাও খাইয়া নাম আব কাহাম সাইমান
1: আবু তো কক নাইবা
3: তাহলে বাবু
1: সাব
3: ও আংসে নি সুমিলি মনে কক্টুন কাছে ফাইও
1: ও সুমিলি নি কক্টুন ও মা সুমিলি এ কনি নি কক্টুন ফাইপো না ফাইদি
4: বুকো
3: নে
4: ও হামবাই
2: তাহলে বাবু গে আসুন কক
1: আসুন কক খানাদি নিনে আগে নি কমন ফিলুই আবু কটাল খাই নি কায়দা কারে বুকে বসাই ব্যাটি খাই ফানি আসুন কক
2: হ্যাঁ
4: সবসে ক্যা হাই তলিং ইয়াসকো খাদানি সুমিলি পুলেন ইয়াফর খা কাহাম সাইমান লিয়া নিনি বাই আনি তাম তঙ্গইবা ননা আস গানা হাই মা তঙ্গই ননা বা আস খাটাংখা খা খাইও নং বা আং হাই নং তংখনা হনে নং সাইমান ইয়া আনি দাকাতনি সামংনি বিশিং নরকনি নগন যত্তনি সে কতর দাকাতি খাইনা তংমানি তাই ন ফানো বথারানি প্লান তংমানি ফিয়াবা নি মকলনি মুখ তৈ তাই নি নাইথ কায়া আনি বখান কসমরি রমাবাই বেভাগ বখানি সিমুখ সুজাগী কমাই থাকবাই গিয়া আনি চংজাক সামুনি বতাংর গুবৈন নি মুখ তৈ আনি বখানি ময়লানো মতানি তিবে সুসাতই সুজাই খিবা নি মখাং তিনি আনি মকল কফাজাক নি খরাং তিনি আনি খুঞ্জ গদালজাক ননতই আনি তিনি নিশিমি অ হাসাকা কতর মা কাইসা ইমাং সাইমান যা নংবা আবন মুখ থাং দাখলাই রে নি কক তো নাসিং টং হাকর সিলাই মিহিমই আসুক নি তলিং ইয়াসকো বাহ ও বলে গুবন খাও চমানি নামসুগুন থাঙ্কা কাইতর যে নং খাইতেই আবো নুন
5: তাও বাই খবর জাঙ্গাল
6: বল নি কক তুলছে
5: আমি কক তুল তুলা স্যার
3: খানি বিশিঙ্গ খাসুক স্যার দাদা পুইলেন ইয়াসাল দি খানি পাইয়া হামজাকমা তাই খুলুমা দাদা নি কক তুল মানুই আনি খাপাং বিয়ান জানি থাঙ্কা বাই থাঙ্গ বড় মাতংখা সাইমান লিয়া হাসাকা তংসাক নিনি কগ্ন পবি মানানি কৌলিয়া চিনি নগন হাতমানি হর নিনি মকল বাই আনি মকল সেরাপসা নাইসিক টংলাইমানি বিশিং পিসে বেবাক নাকার খাইয়ে মূসা কক সাই নং কিফলি থাংমানি আবন সিনেরি রেখা নং কাইসা কতর মায়ানি বরফ নিনি ইমান মুখান উঠুন আনি বা আবনি ইমান
5: বাহ জাঙ্গা
6: হও
5: হিনকাইবা কব আসু পাইজাবলাই
6: হও গান শুনলাইয়া শুনলে যে আমার হাই কবরবান হলি বস
5: জাঙ্গা অরণ সিনিবি শুনি যে বুসু কুচুক নি গান শুনে ফেরে সারাপ সাবাইন ববি সিনুই কিবিকা ককরি আং খানা সুমিনি গাই মালাই তে পাইথা কক খালাই গুনাই তাই কিসা তঙ্গুই আনি কপটুন শুনলে নহরি দিদ
6: আও বস
2: ভগত বাবু কক খাইসা সায়া হই তংমানি সায়া তংমালিয়া
1: তোমাকো
2: কক খাই সিনি সুমলি বাই বাকাই বখরক তলিং ইয়াসকুনি কক্সি
1: তামো তলিং ইয়াসকু বাই সুমলি না তুই তোমাকো তহুনা
2: ন খাবাই ওই ক্লাইমাস হেল্প কিংগানি কন্ন তলু বাবু কি কন্না জি তলিং ইয়াসকুনি কক্তুন
1: তামো কক্তুন অবদা খাপাংনি সুমলি নি কক্ত মানুই আংটিনে বাইথাং বেলাই কথার হাইমা দোকা নি কক আংটিনে নারকসিনাই আং ঠিক হরনি ভারতামপুর ফাইনাই নি কেওয়াতা ভেরাবদি আসুক নলিং ইয়াসকু
7: বি সুমলি আসু ডু থাঙ্কা হানি মোথাকজাক বরক সিত্রা ডাকাত বাই হানি হাজুক সুমলি অব হায়ংখা আমরা বড় তোমাং আমি হিমাঙ্গা মুখাং আমরা পাল সুমাম রানিয়া ভাই পাল সুমাম কক্তুন বাহিকে হেরামানি ফেজেন
2: তবে বাবু
0: बरनी आत्मनु

0: ভর
1: তোমা বাহাই
0: শুনলি ননক কাতির না থাম তিনি বাইথানু বলি মাচাখা নরগি হইজা কক তুন ভরক মানুষ শুনলি না ইয়াত ইয়াক তাই বুকু খাই খিকলাই তনখা নুন থামমানি করাই ইয়া ফিরি খনাই ননক কাতির না কোন লামকরি বিনি গানাও খিলে কোন সক লাইজক নুগু কোন মতে খাই ইয়াকুম বাই ত্রিগার শিবলে রেখা ওই ছিলাই নিব খুব বিনি খাগালাম লাইজা বিনি ওয়ান ছুক লাংমানি সেরাঞ্জি খরাং খানাই ফানাও ফির গুই থাং সিত তামনে হিংবা নিন হরে কিসা বান বাঁচিনা লামা করি বিনি পাইথাক ওয়ান ছুক লাং খা কিসা কক তুমি বিশুতি ফান বাই থাংমান হিনে খাওয়া চন খাবা ব ঠিকন নুই সিং ফান বাঁচিত হুমানে কক্সে বস
2: সম্মান

ഖുർആനാണ് ഇതേണ്.

এতক্ষণ শুনছিলেন ককবরক নাটক আকাশবাণী আগরতলা। এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। তারপরে শুনবেন ককবরক সংবাদ এবং এরপরেই বাংলায় স্থানীয় সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, হর ঘর তিরঙ্গা অভিযান আজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কর্মসূচিতে দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বলেছেন, অপারেশন সিন্দুর বিশ্ববাসীকে দেখিয়েছে নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত যে কোনো সীমা অতিক্রম করতে পারে। কেন্দ্রীয় খাদ্য উপভোক্তা

অধিকার ও জনবন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী চলতি মৌসুমে চীনের বর্তমান মজুদ পরিস্থিতি, উৎপাদন স্তর এবং সার্বিক প্রয়োজনীয়তা পর্যালোচনার দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে এক বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এখনও পর্যন্ত 1,25,00,000 বেশি বাড়ি মঞ্জুর করা হয়েছে বলে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক জানিয়েছে। ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান ঝড়ের মুখে পড়ে যাত্রীদের আহত হওয়ার ঘটনায় AAIB তদন্ত করতে চলেছে বলে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে। যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে ভারত এখনও পর্যন্ত 1টি রূপসহ 3টি পদক পেয়েছে। আসছে বিস্তারিত খবরে। হর ঘর তিরঙ্গা অভিযান আজ শুরু হয়েছে, চলবে এই মাসের 17 তারিখ পর্যন্ত। এই উদ্যোগের লক্ষ্য হল নাগরিকদের জাতীয় পতাকা উত্তোলনে এবং দেশপ্রেম, জাতীয় ঐক্য, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা।

0: এবারের উদযাপনের অংশ হিসেবে সারা দেশে বন্দে মাতরম সমবেতভাবে গাওয়ার আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে হর ঘর তিরঙ্গা অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার পাশাপাশি বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে নিজেদের যৌথ সংকল্পকে পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জাতীয় পতাকা দেশের গৌরব, এই তিরঙ্গা পতাকা দেশের জন্য সর্বদা সেরা উজাড় করে দেওয়ার অনুপ্রেরণার উৎস। ভারত বিভাজনের ফলে সৃষ্ট যন্ত্রণা ও বাস্তুচ্যুতির কথা স্মরণ করতে কেন্দ্রীয় সরকার 14 আগস্ট সারা দেশে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করবে। এই পালনের কর্মসূচির মধ্যে থাকছে মৌন পদযাত্রা, দেশ বিভাগ বিষয়ক প্রদর্শনী, তথ্যচিত্র প্রদর্শন এবং বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে অনন্য স্মারক অনুষ্ঠান। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক নাগরিকদের গর্বের জন্য জাতীয় পতাকা উত্তোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বলেছেন, অপারেশন সিন্দুর বিশ্ববাসীকে দেখিয়েছে নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত যে কোনো সীমা অতিক্রম করতে পারে। নতুন দিল্লির বেস হাসপাতালে আজ সিন্দুর মহারক্তদান যাত্রা রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের নির্মূল করার জন্য ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন।
1: পহলগাম মে ধর্ম পুছ কর হামারে নির্দোষ নাগরিকো পর কায়রানা আতঙ্কি হামলা হুয়া থা তো উসকে বাদ হামারি বাহাদুর সেনাওনে অপারেশন সিন্দুর কি শুরুআত কি থি হামনে পাকিস্তান মে বৈঠে আতঙ্কিও আর উনকে সরপরস্তো কো নেস্ত নাবুদ কর দিয়া আর সারি দুনিয়া কো ইয়াহ বাতা দিয়া কি ভারত আপনে নাগরিকো কে সুরক্ষা কে লিয়ে ও কিসি হদ তক জা সকতা হ্যায়। অপারেশন সিন্দুর কে মাধ্যম সে হামনে দুনিয়া কো বাতায়া কি হামারি নারী শক্তি কে সিন্দুর কি রক্ষা করনে কে লিয়ে হাম কিসি ভি হদ তক জানে কো তৈয়ার হ্যায়।
0: সিন্দুর মহারক্তদান যাত্রার গুরুত্ব তুলে ধরে শ্রী সিং জোর দিয়ে বলেন, অপারেশন সিন্দুর যেমন সাহসের পরিচয় দিয়েছে ঠিক তেমনই এই বৃহৎ রক্তদান শিবির এক সহমর্মিতার প্রতীক। মহাত্মা গান্ধীর ডাকে 1942 সালের আজকের দিনই শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, সংগ্রামীরা ভারতের স্বাধীনতা আন্দোলনকে ঐক্যবদ্ধ করতে বিশেষ ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, তাদের সাহস, ত্যাগ ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রীবিজয়পুরমে হর ঘর তিরঙ্গা অভিযানে অংশ নেন তিনি। বিআর আম্বেদকর ইনস্টিটিউট অফ টেকনোলজির অডিটোরিয়ামে অনুষ্ঠিত বন্দে মাতরম উপলক্ষে তিরঙ্গা কনসার্টে উপরাষ্ট্রপতি ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গৌরবময় ইতিহাস স্মরণ করেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, সংগ্রামীদের সাহস সকল ভারতীয়র জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনের ডাক স্বাধীনতা সংগ্রামে নতুন উদ্দীপনা ও উপনিবেশিক শাসন থেকে মুক্তির দৃঢ় সংকল্প প্রতিত করেছিল বলে তিনি উল্লেখ করেন। পুনর্নবীকরণযোগ্য জ্বালানি বা জীবাশ্ম বহির্ভূত উৎস থেকে ভারতের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 300 গিগাওয়াট ছাড়িয়ে গেছে। এর ফলে 2030 সালের মধ্যে নির্ধারিত 500 গিগাওয়াট লক্ষ্যমাত্রার 60% বেশি ক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে। নতুন ও পুনর্নবীকরণযোগ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার মধ্যে পুনর্নবীকরণযোগ্য জ্বালানির পরিমাণ 54%-এরও বেশি। কেন্দ্রীয় খাদ্য উপভোক্তা অধিকার ও জন বন্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী চলতি মৌসুমে চীনের বর্তমান মজুদ পরিস্থিতি, উৎপাদন স্তর এবং সার্বিক প্রয়োজনীয়তা পর্যালোচনার জন্য খাদ্য ও জনবন্টন বিভাগের সচিব ও ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছেন। বৈঠকে শ্রী যোশী চীনের পর্যাপ্ত মজুদ বজায় রাখতে এবং নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করতে সময়োচিত পদক্ষেপ নেওয়ার উপর জোর দিয়েছেন। কেন্দ্রীয়

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ঔপনিবেশিক আইনের জায়গায় প্রবর্তিত নতুন তিনটি ফৌজদারি আইন প্রযুক্তি, সময়কাল ও বিশ্বাসের দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। তিনি বলেন, নাগরিকদের ন্যায় বিচার সুনিশ্চিত করতে প্রযুক্তিবান্ধব ও সময়ানুবর্তী নতুন ফৌজদারি আইনগুলি দায়বদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ গরিমেদুর পুলিশ ট্রেনিং স্কুলে পুদুচেরি পুলিশকে প্রেসিডেন্টস পুলিশ কালার প্রদান অনুষ্ঠানে অংশ নেন। পরে তিনি পুদুচেরির মুরুগা থিয়েটার সিগন্যাল পয়েন্ট থেকে হর ঘর তিরঙ্গা যাত্রা সূচনা করেন। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আজ অন্ধ্রপ্রদেশের গুন্টুরে রাজ্যের আদিবাসী কল্যাণ দপ্তর আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন ও যোগাযোগ প্রতিমন্ত্রী ডক্টর পেমাসেনী চন্দ্রশেখর অলুরি সীতারাম রাজু ও বিরসা মুন্ডা সহ আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে শ্রী চন্দ্রশেখর বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার আদিবাসী এলাকায় রাস্তা সংযোগ ও পানীয় জলের সুবিধা বাড়ানোর লক্ষ্যে পিএম জনমান ও জল জীবন মিশনকে অগ্রাধিকার দিচ্ছে। গড়চিরোলি, গন্ডিয়া, নাগপুর সহ গোটা মহারাষ্ট্র জুড়ে আজ বিশ্ব আদিবাসী দিবস উৎসাহের সঙ্গে পালিত হয়। গোন্ড রাজা বক্ত বুলন্দ শাহের স্মৃতিস্তম্ভে এবং বিধান ভবনের কাছে অবস্থিত আদিবাসী গৌরী শহীদ স্মৃতিস্তম্ভে হাজার হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদের শ্রদ্ধা নিবেদন করেন। অন্যদিকে আজ ত্রিপুরা জুড়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। আগরতলার সুকান্ত একাডেমিতে প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আজ পশ্চিমবঙ্গের খড়গপুরে ভারত জাকাত মাঝি পরগনা মহলের উদ্যোগে দিনটি শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয়। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ শহরের ট্রাফিক রিক্রিয়েশন ময়দানে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এখনও পর্যন্ত 1,25,00,000 বেশি বাড়ি মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে দেশজুড়ে 1,00,000,000-এরও বেশি বাড়ি নির্মাণের কাজ শেষে সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় 1,00,000,000 বাড়ি মহিলাদের নামে বরাদ্দ করা হয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর সহ 16 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর পরিবারের জন্য 2,09,000-এরও বেশি বাড়ি মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য 16,000-এর বেশি, তফসিলি জাতির মানুষদের জন্য প্রায় 22,000, তফসিলি উপজাতির জন্য 14,000-এর বেশি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য 75,000-এর বেশি বাড়ি মঞ্জুর করা হয়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে, সম্প্রতি ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে ঝড়ের মুখে পড়ে যাত্রীদের আহত হওয়ার ঘটনায় বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থা AAIB তদন্ত করতে চলেছে। উল্লেখ্য, চলতি মাসের 4 তারিখে বিমানটি উড়ানরত অবস্থায় হঠাৎ প্রায় 300 ফুট নিচে নেমে যায়। ঘটনায় কয়েকজন যাত্রী ও কেবিন ক্রু সদস্য আহত হন। গাজায় চলতি সংঘর্ষের প্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 15 দফা পরিকল্পনা প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আজ মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু জোর দিয়ে বলেন, হামাসকে প্রকৃত অর্থে নিরস্ত্র না করা পর্যন্ত ইসরায়েল তার বাহিনী প্রত্যাহার করবে না। তিনি জানান কিভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে ইসরায়েলি আধিকারিকরা বর্তমানে মার্কিন অধিকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। রাশিয়া ইউক্রেন গতরাতে একে অপরের বিরুদ্ধে একাধিক হামলা চালিয়েছে। এর ফলে উভয় পক্ষেই বেশ কয়েকজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। রাশিয়ার বেলগারদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় 4 বছরের এক শিশু সহ 5 জন নিহত হয়েছেন, আহত 20 জনের বেশি। অন্যদিকে ইউক্রেনের খার্কিভের সালদিপস্কিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় একটি আবাসিক বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, 2 জন নিহত, 13 জন আহত। এদিকে ইউক্রেন তাদের পেট্রিয়েট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রতি মাসে ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে আজ ভারতের বসন্ত কুমার মেঘওয়াল হাই জাম্পের রূপ ও শাহনাজ খান লং জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছেন। এর ফলে প্রতিযোগিতায় ভারতের পদক সংখ্যা বেড়ে দাঁড়ালো 3-এ। মার্কিন যুক্তরাষ্ট্রের এই চ্যাম্পিয়নশিপে সাফল্য অর্জন করায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতের নৌবাহিনীর ক্রীড়াবিদ বসন্ত কুমার মেঘওয়াল ও শাহনাজ খানকে অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। হর ঘর তিরঙ্গা অভিযান আজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্মসূচিতে দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। গাজায় সংঘর্ষের প্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 15 দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সন্ধ্যে 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পরে কিশোর জমাতিয়া তিনি ককতমা বুবাক রকংখা তিনি ভারত ছাড়ো আন্দোলন সাল রাষ্ট্র বক্রকিয়াচো সিপি রাধাকৃষ্ণন ভারত ছাড়ো আন্দোলন মানজাক নাই ইয়কমানী সভাও মানজাক নাই রকনি ফাইসিং বরম রেখা হা কতর নিলগে তিনি হাস্তে বহরগড় তিরঙ্গা সামংবতাং চেঙ্খা অব সালচিস নি আগত জরা চলেওয়ানা তিনি হায়ং সংযুক্ত ফাঁস।

0: হরতাল অসালনারগী এডিসি সাকথারমা বাই আগরতলানী রবীন্দ্র শতবার্ষিকী ভবন পান্ডা কাইসা সংসাজাক্ষা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই কমথিংজাকরণী পুইলা ডিভিশন লীগ ফুটবল বাটাইমঙ্গ সরস সংঘ রানারসংখা রাষ্ট্রবক্র গিয়াকচু সিপি রাধাকৃষ্ণন ভারত সারো আন্দোলন মানজাকায় ইয়কমানী সভাও মানজাকায় রং ফাইসিং বরম রেখা হদানী ককতমা লাম বসাকা মহাত্মা গান্ধী করেঙ্গে ইয়ামেঙ্গে অ ককমুং বেখা বাসাউই বরক ইয়কমানী সভ বসং থানসা খাইমানে মসং রাধাকৃষ্ণন তাই বসাকা সাক বাইথংন ইয়াকার সুকমা তাই হা কতর্ন হামজাকমা থিনাংনে আসাইসংন বেখা বাসারই দঙ্গ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ভারত সারো আন্দোলন মানজাকায় রকনি ইয়কথানী সভা খাইনাই রকন তিনি বরকনি ফাইসিং বরম রেখা হদানী ককটমা লাম মসং মোদী সাকা বরকনি বেখা কতর অংমা ভারতনী লোকরকনি বাকি পাইপলাইয়া জরানী বাকি বেখা বাসারুই থাঙ্গানো মন্ত্রীবক্রক তৈব সাকা মহাত্মা গান্ধী অজামা বাই বেখা বাসাউই ভারত সারো আন্দোলন কবকমুং হাকতনি ইয়কথানী সভা খাইমা ও বেখা কতালখে খানসা রেখা তাই বুহানী ফাই আরো শাসন খাইনাই রকনি ইয়কনা বাকি লোকরক সমাই তাঙ্গি ইয়াপ্রি সেমানি নুকজাকমানী অব ভারত সারো আন্দোলনী লাইবুমা নমৈত খাই তিনি প্রদেশ কংগ্রেস সাকথারম বাই কংগ্রেস ভবন বসকাঙ্গ যোগালী জক পান্ডা কাইস বসং বানাতি সাকা কংগ্রেস এমএলএ সুদীপ রায়বর্মন উলক গান্ধী ঘাত শহীদ হায় বরম রেখা কংগ্রেস সামুং তাই অজারক ভারত সারো আন্দোলনী সিসামা তাই ইয়কমানী সভা খাইমানী কাহাম বসকাঙ্গ তনিউই হা কতরনি লুকুফান রায়দা তাই রায়দা বসাবনি কাহাম নরমই নারকনা কক সাকা এমএলএ সুদীপ রায়বর্মন কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাকা তাবুকনি কেন্দ্র হাফাংনি জল খাইজাক মাজরা বেরমানী কতাল কেরং কাইথাম তাংসেব জরা তৈ খাজাক তাই পৈতো থাংমা অ কাইথাম থং বাই স্নামজাক অ কেরং রকনি ইয়াফাংনাই মুং অংখা তাংসেব বাই তাই খাজাক জরানী বিশিং দরবানী সামুং পাইরেই পঙ্কসং লোকরকন ছয় দরবা খালাই রুসুকনানী তিনি পুদুচেরিনি গুড়ি মেদু অ পুলিশ ট্রেনিং স্কুল ও যোগালিজাক পান্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অ কক সাকা মসংসা পুদুচেরি পুলিশ নত তাই প্রেসিডেন্ট পুলিশ কালারেখা মসংসা সাকা খরক বাসাইসুক আদং তৈয়ী খাজাক পুদুচেরি পুলিশ বাহিনী নাইমথাংরমা বিশিংনি পঙ্কসং তাই কেন্দ্র বাই নাইকলজাক আমচাইনি বরং মথাং নারকনা বাকে কাহামকে সামং তাঙ্গি দঙ্গ জম্মু তাই কাশ্মীর অমরনাথ তথাংমুং তিনি নিশিমি সালকিসানি বাকে মথাক তনিজাকা পেহেলগাঁও তাই বালতাল লামাতেই অমরনাথ থাংমা মথাকজাক দঙ্গানো সালকিসা সেকাং ওয়াতেই গবাং ফাইমা বাকি লাম হামিয়া অংমানী সামনা বাকি তাই বেসকাং সালকিসা সেগ্রমাই নবার ওয়াতেই ফাই মানো হই ভারতনি নবার তৈবার নাইখুংনি বেখাকি সাজাকমা বাই অমহাই কক জাবজাকা অমরনাথ থাংনাই রকনি নাইমথাংতাই কাহাম গরংনি থাংলাই সোনা কম থিংনা বাকি নাইকল সংনি দাগিমং রায়দা রমই চলিনা বাকি বক কবকজাকা হামতাই রুবেলা বেমার কাসুনা কক মুং তৈ তিনি কৈলাসর সাক খাম নাইখুং তাই বিফিড এন্ড আদার সামাজিক সংস্থানী সাকথারমা বাই হজাক মুং রেলি কাইসা সংসাজাকা আরজিএম হাসপাতাল সিমি অ রেলি চেঙ্গি কৈলাসর নি জুদা জুদা লামা তৈ লাইখা অ সামুং বুতাঙ্গ মানজাকা কৈলাসর আলি নাইমথানি চেয়ারপার্সন চপলারানী দেবরাই আকর্ষণ আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অ ককতমা অয়খ্লাইজাকি দঙ্গ আকাশবাণী ককতমানে আপডেট মানানি বাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এ আই আর এপ খাইদি হদালাম ফেসবুক তাই এক্স হেন্ডেল ইন্ডিয়া রেডিও অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এ আই আর নিউজ এলার্স নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইউ নিউজ অন এ আই আর অবনকারী আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মাননিকে এক্স হেন্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গানো হাকতরিন লগে তিনি হাস্টে বহরগর তিরঙ্গ সামুং বুতাং চেঙ্খা অব সালসিসনি আগো জরা চলিয়ন মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহ হরগর তিরঙ্গ সামুং বুতাংন চারিদি সানা বাকি হাস্টে নি যত লোক রকন কবকা মন্ত্রকরা সাকা হাকতরনি বেবাক সাক বাইথাংনি লাইভুমানী জরানী বরম হা কতর্ন হামজাকমা খাপাংতাই বেলাই কতরখে সাক বাইথানী আকর্ষগী ফাইমা অংখা বসংনি বানা
1: ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা হচ্ছে আমাদের গর্ব, আমাদের দেশাত্মবোধের পরিচায়ক ও রাষ্ট্রীয় চেতনার অনুভূতি। আমাদের প্রত্যেক নাগরিকের কর্তব্য হল জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব, গৌরব, রাষ্ট্রবাদী চেতনা, দেশপ্রেম আর মহান আত্মত্যাগের ঐতিহ্য হল এই ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা।
0: তিনি সংযোগ দফা সালনরগী এডিসি সাকথারমা

0: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
1: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000।
0: আর ইলেকট্রিক বিলের?
1: জিরো বিলে আবার টাকা দেব কি?
0: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
1: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ থেকে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আদিবাসীদের অর্থনৈতিক মানোন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী বীর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়েছেন। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় রানার্স হয়েছে সরোজ সংঘ। এবারে বিস্তারিত সংবাদ। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ থেকে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। তা চলবে আগামী 17ই আগস্ট পর্যন্ত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, গৌরব, রাষ্ট্রবাদী চেতনা, দেশপ্রেম আর মহান আত্মত্যাগের ঐতিহ্য হল এই জাতীয় পতাকা।
1: ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা হচ্ছে আমাদের গর্ব, আমাদের দেশাত্মবোধের পরিচায়ক ও রাষ্ট্রীয় চেতনার অনুভূতি। আমাদের প্রত্যেক নাগরিকের কর্তব্য হল জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব, গৌরব, রাষ্ট্রবাদী চেতনা, দেশপ্রেম আর মহান আত্মত্যাগের ঐতিহ্য হল এই ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা।
0: গোমতী জেলাতেও শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। আজ গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে উদয়পুর রাজর্ষি হল প্রাঙ্গণ থেকে র্যালির সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়। তিনি এই কর্মসূচির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, মানুষের স্বার্থে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। আজ আগরতলায় পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধন উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির ফলে চিকিৎসার জন্য বহিরাজ্যে রেফারেল রোগীর সংখ্যা 80% কমেছে। মুখ্যমন্ত্রী আজ আগরতলা পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের উদ্যোগে স্মৃতি ক্লাবে আয়োজিত রক্তদান শিবিরেরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত প্রমুখ। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেছেন, আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি বন ও পরিবেশ রক্ষায় আদিবাসী জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজ বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আগরতলায় সুকান্ত একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, আদিবাসীদের অর্থনৈতিক মানোন্নয়ন ঘটলে সমাজের উন্নতি হবে এবং আদিবাসীদের মধ্যে একতা বাড়বে। অনুষ্ঠানে সংস্কৃতি চর্চা, সমাজসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে 9 জন বিশিষ্ট নাগরিককে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান মুখ্য বনপাল আর কে সামল। অনুষ্ঠানে ত্রিপুরার বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে এডিসির উদ্যোগে আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এডিসির চেয়ারম্যান ভবরঞ্জন রিয়াং আদিবাসীদের অধিকার রক্ষায় এই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন। উপস্থিত ছিলেন মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনেইল দেববর্মা, প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া প্রমুখ। এর আগে আগরতলার সার্কিট হাউসের সামনে থেকে একটি পদযাত্রা শুরু হয়ে রবীন্দ্র ভবনের সামনে গিয়ে শেষ হয়। এদিকে দক্ষিণ জেলায়ও আজ নানা কর্মসূচিতে পালিত হয় বিশ্ব আদিবাসী দিবস। বীরচন্দ্র মনুতে তিপ্রামথা দলের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন এমডিসি কেনারাম রিয়াং। হাম ও রুবেলা প্রতিরোধে সচেতনতার বার্তা নিয়ে আজ কৈলাসহরে স্বাস্থ্য দপ্তর এবং বি ফিট অ্যান্ড ফিট আদার্স সামাজিক সংস্থার উদ্যোগে এক সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। আরজিএম হাসপাতাল চত্বর থেকে র্যালি শুরু হয়ে কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই কর্মসূচিতে অংশ নেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেব রায়। ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক স্মৃতিকে স্মরণ করে আজ প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ভবনের সামনে এক অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। পরে গান্ধীঘাটের শহীদ বেদিতে শ্রদ্ধা জানান কংগ্রেসের নেতাকর্মীরা। ভারত ছাড়ো আন্দোলনের চেতনা এবং স্বাধীনতা সংগ্রামের আদর্শকে সামনে রেখে দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষার বার্তা দেন বিধায়ক সুদীপ রায় বর্মন। ধলাই জেলা হাসপাতালে আগামীকাল থেকে সান্ধ্যকালীন ওপিডি পরিষেবা শুরু হবে। প্রতিদিন সন্ধ্যা 5টা থেকে 7টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগের বিশেষ

বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের পরিষেবা দেবেন। ধলাই জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর বিধান ভৌমিক জানিয়েছেন, জেলার বিভিন্ন প্রান্তের মানুষ যেন সঠিক সময়ে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারেন, তার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে যেসব পরিকল্পনা রূপায়ণ করছে, তারই অঙ্গ হিসেবে সান্ধ্যকালীন ওপিডি পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টসে। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, মহাত্মা গান্ধীর করিঙ্গে ইয়ে মরিঙ্গে এই উদার্ত আহ্বানে অনুপ্রাণিত হয়ে তাঁরা স্বাধীনতার সংগ্রামে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। উপরাষ্ট্রপতি আরও বলেন, তাঁদের সাহস, আত্মত্যাগ এবং দেশপ্রেম প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী বীর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, তাঁদের সাহস প্রতিটি ভারতবাসীর জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। প্রধানমন্ত্রী আরও বলেন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে ভারত ছাড়ো আন্দোলনের দৃপ্ত আহ্বান দেশের স্বাধীনতা সংগ্রামে নতুন উদ্দীপনার সঞ্চার করেছিল এবং ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার জন্য জনগণের অটল সংকল্পকে প্রতিফলিত করেছিল। জম্মু কাশ্মীরের বার্ষিক অমরনাথ যাত্রা আজ থেকে কয়েকদিনের জন্য স্থগিত রাখা হয়েছে। পেহেলগাঁও এবং বালতাল উভয় পথে এই যাত্রা বন্ধ থাকবে। সাম্প্রতিক বৃষ্টির কারণে তীর্থযাত্রীদের যাতায়াতের পথ সারাইয়ের কাজ চলায় এবং ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনের জন্য প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তীর্থযাত্রীদের নিরাপত্তা এবং যাত্রার সুষ্ঠু পরিচালনার স্বার্থে প্রশাসনের জারি করা নির্দেশিকা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে। এনএফ রেলওয়ের লামডিং বদরপুর সেকশনের অধীন নিউ হারিঙ্গেজাও স্টেশনে ক্ষতিগ্রস্ত দুটি রেল লাইনে মেরামতের কাজ চলছে। উদ্ভূত পরিস্থিতিতে কিছু ট্রেনের যাত্রা বাতিল এবং কিছু ট্রেনের যাত্রার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, 15650 নারিঙ্গি আগরতলা এক্সপ্রেস আগামীকাল নারিঙ্গি থেকে রাত 10:30 আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। 15649 আগরতলা নারিঙ্গি এক্সপ্রেস আগামীকাল আগরতলা থেকে রাত 11:30 নারিঙ্গির উদ্দেশ্যে রওনা হবে। তাছাড়া 20501 আগরতলা আনন্দবিহার টার্মিনাল তেজস এক্সপ্রেস আগামীকাল আগরতলা থেকে রাত 11:00 রওনা হবে। খোয়াই ধলাবিল ইচালি ছড়াই স্নান করতে গিয়ে আজ জলে ডুবে দুই কলেজ পড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরা হল ইকফাই কলেজের প্রথম বর্ষের ছাত্র মনদীপ পাল এবং খোয়াই দত্তশরদেব মেমোরিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র ভীষ্ম দাস চৌধুরী। তারা খোয়াই এলাকারই বাসিন্দা। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বর্তমান কেন্দ্রীয় সরকারের প্রবর্তিত নতুন তিনটি ফৌজদারি আইন, প্রযুক্তি, সময়সীমা ও বিশ্বাস এই তিনটি মূল ভিত্তির উপরে তৈরি করা হয়েছে। যে আইনগুলির প্রধান উদ্দেশ্য হল প্রযুক্তি নির্ভর এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে সাধারণ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা। আজ পুদুচেরির গড়িমেটুতে পুলিশ ট্রেনিং বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এদিন তিনি পুদুচেরির পুলিশকে প্রেসিডেন্স পুলিশ কালার প্রদান করেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় শরৎসংঘ রানার্স হয়েছে। আজ অনুষ্ঠিত লীগের খেলায় শরৎসংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শরৎসংঘ 2-0 গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে দেয়। উল্লেখ্য, ত্রিবেণী সংঘ আগেই আসরের চ্যাম্পিয়নের খেতাব নিশ্চিত করেছিল। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ থেকে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আদিবাসীদের অর্থনৈতিক মানোন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী বীর

স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়েছেন। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় রানার্স হয়েছে শরৎ সংঘ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

এতক্ষণ প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো।

0: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
1: সময় 11:05, প্রতিদিনের মতোই মেরিয়ান্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন, হঠাৎই মেরিয়ান্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙলো। হসপিটালের বিশাল বিল দেখে মেরিয়ান্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
0: কঠিন সময় সবাই এটাই বলে।

0: আসুন শুনি ইন্স্যুরেন্স এর কিছু গল্প।
1: সেদিন হান্ডা সাহেব অফিস থেকে বাড়ি ফিরলেন, ওনার সাথে দুগ্গাল বাবুও ছিলেন। হান্ডা সাহেব দেখলেন বাড়ির দরজা খোলা, বাড়ির জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, টিভি ফ্রিজ গয়না সব উধাও হয়ে গিয়েছিল, সারা জীবনের উপার্জন এক রাতে চলে গিয়েছিল। কিন্তু হান্ডা সাহেব দুগ্গাল বাবুর কাঁধে হাত রেখে বললেন, আপনি ঠিকই বলেছিলেন, আচ্ছা কিয়া হোম ইন্স্যুরেন্স লিয়া, চুরি থেকে হওয়া লোকসান এবার ইন্স্যুরেন্স কভার করবে।
0: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.

ন্যানো টেকনোলজি, আমরা যদি কখনো গভীর মনে নিজেকে প্রশ্ন করি যে আজকের এই পৃথিবী মানুষ কি উপায়ে প্রতিদিন বদলে দিচ্ছে, কি হবে এর ভবিষ্যৎ? একসময় খাদ্য, বস্ত্র, বাসস্থান সবকিছু দুষ্প্রাপ্য ছিল মানুষের কাছে, কিন্তু আজ সভ্যতার বিকাশের সাথে সাথে মানুষ উন্নত জীবনধারণের তাগিদে বদলে দিচ্ছে পৃথিবীর রূপ। ভবিষ্যতে মানুষের বাড়িঘরের দেয়ালে যে রং করা হবে, সেই রঙগুলো সোলার প্যানেল বা সৌর প্যানেল হিসাবে কাজ করবে, এবং ওইসব বাড়িঘরে ব্যবহৃত ইটগুলো প্রত্যেকটি এক একটি ব্যাটারি হিসাবে কাজ করবে। হ্যাঁ, এটা শুনতে অবাক লাগলেও আমরা এই কাল্পনিক জগৎ থেকে বেশি দূরে নেই। সব কিছুই সম্ভবপর হতে চলেছে অদূর ভবিষ্যতে ন্যানো টেকনোলজির হাত ধরেই। পৃথিবী কিন্তু আগের মতোই আছে, তবে আমাদের কাছে এই পৃথিবী যেন ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। এই পৃথিবীতে একটা গভীর এবং সুপ্ত জগৎ আছে যেটা আমাদের খালি চোখে ধরা পড়ে না। সেটা হলো আণুবীক্ষণিক জগৎ বা মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড। আমাদের আশ্চর্য করে দেওয়ার মতো ক্ষমতা বিদ্যমান এই জগতে, কিন্তু তার থেকেও গভীরে গিয়ে আমরা অপর একটি জগৎকে জানার চেষ্টা করতে পারি। সেটি হলো ন্যানোস্কোপিক জগৎ। ন্যানো টেকনোলজির মানে হচ্ছে যেটাকে ন্যানোস্কেলে উন্নীত করা হয়েছে এবং যার ব্যবহারে আমরা বাস্তব জীবনকে অনন্য ছোঁয়ায় নিয়ে যেতে পারছি। ন্যানোফিজিক্সকে গ্রিক ভাষায় ডুয়ার্ফ অর্থাৎ অতি ক্ষুদ্র অর্থে প্রয়োগ করা হয়। এরই প্রয়োগে ন্যানো টেকনোলজি, ন্যানো সায়েন্স এবং ন্যানো ইঞ্জিনিয়ারিংয়ের মতো শব্দের উৎপত্তি। IBM-এর তৈরি করা প্রথম কম্পিউটার হার্ভার্ড মার্ক ওয়ান লম্বায় ছিল প্রায় 50 ফুট এবং ওজন ছিল প্রায় 5 টন, অর্থাৎ একটি কম্পিউটার একটি ঘরের সমান ছিল। কিন্তু বর্তমানে আমরা এই কম্পিউটার থেকেও শক্তিশালী কম্পিউটার পকেটে নিয়ে ঘোরাফেরা করি, যা সম্ভব হয়েছে ন্যানো টেকনোলজির মাধ্যমে। প্রথমেই ন্যানো টেকনোলজির ন্যানো আসলে কতটা ছোট পরিসর বোঝায় তা দেখা যাক। ন্যানোমিটার হচ্ছে 1 মিটারের 100 কোটি ভাগের

এক ভাগ, মানুষের চুলের বেশ গড়ে 80,000 ন্যানোমিটার, রক্তে থাকা লোহিত রক্তকণিকার বেশ প্রায় 10,000 ন্যানোমিটার এবং এইচআইভি ভাইরাসের বেশ প্রায় 100 ন্যানোমিটার। বিষয়টিকে একটু অন্যভাবে বললে এর কিছুটা হয়তো ধারণা পাওয়া যাবে। আমরা একজন মানুষের উচ্চতাকে যদি গড়ে 1 ন্যানোমিটার ধরে নেই, তাহলে পৃথিবীর সকল মানুষের মোট উচ্চতা হবে প্রায় 8 মিটার। সুতরাং ন্যানোমিটার খুবই ছোট, তা উল্লিখিত ধারণা থেকে বোঝা যায়। তাহলে প্রশ্ন দাঁড়ায় যে এত ছোট পরিসরের প্রযুক্তি কেন মানুষের জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? সর্বপ্রথম যে ব্যক্তি ক্ষুদ্র স্কেলের প্রযুক্তি নিয়ে ভেবেছিলেন তিনি হচ্ছেন রিচার্ড ফিলিপস ফিওনম্যান। 1959 সালে আমেরিকার ফিজিক্যাল সোসাইটির একটি মিটিংয়ে তিনি ন্যানোটেকনোলজির সম্পূর্ণ ধারণা উপস্থাপন করেন। তার বক্তৃতার শিরোনাম ছিল প্লেন্টি অফ রুম অ্যাট দ্য বটম। আর এই বক্তৃতাই ইন্ডিভিজুয়াল অ্যাটমকে মেন

তিনি হচ্ছেন রিচার্ড ফিলিপস ফিওনম্যান। 1959 সালে আমেরিকার ফিজিক্যাল সোসাইটির একটি মিটিংয়ে তিনি ন্যানোটেকনোলজির সম্পূর্ণ ধারণা উপস্থাপন করেন। তার বক্তৃতার শিরোনাম ছিল প্লেন্টি অফ রুম অ্যাট দ্য বটম। আর এই বক্তৃতায় ইন্ডিভিজুয়াল অ্যাটমকে ম্যানিপুলেট করে বিভিন্ন সুবিধা নিতে পারার কথা উল্লেখ ছিল। পরবর্তীতে 1974 সালে সর্বপ্রথম ন্যানো শব্দটি সামনে নিয়ে আসেন জাপানি বৈজ্ঞানিক নরিও তানিগুচি। তবে এর ধারণা বাস্তবে রূপ নেয় মূলত 1981 সালে, যখন স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ তৈরি করা হয়, যার মাধ্যমে মানুষ পরমাণুকে সত্যিকার অর্থেই আলাদাভাবে দেখতে সক্ষম হয়। এটি আবিষ্কারের জন্য গিয়ার্ড বিনিশ এবং হেনরিক রোয়েরার 1986 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ন্যানোটেকনোলজি হল বিজ্ঞান, প্রকৌশল এবং প্রযুক্তি যা ন্যানো স্কেলে পরিচালিত হয়, যা প্রায় 1 থেকে 100 ন্যানোমিটার। প্রফেসর সিএনআর রাওকে ভারতীয় ন্যানোটেকনোলজির জনক বলা হয়। প্রফেসর রাও সলিড স্টেট অ্যান্ড মেটেরিয়ালস কেমিস্ট্রিতে তার অবদানের জন্য বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছেন এবং তিনি 1500টিরও বেশি গবেষণাপত্র এবং 41টি বইয়ের লেখক। সহজ ভাষায় যদি বলা যায়, ন্যানোটেকনোলজি এমন এক প্রযুক্তি যার দ্বারা পদার্থের মধ্যে অণুপরমাণুর স্তরে বদল করা যেতে পারে। অণু এবং পরমাণুর বেশ ন্যানোমিটারে হয়, এর জন্য একে ন্যানো প্রযুক্তি বলা হয় এবং এর থেকে উৎপাদিত হওয়া বস্তুকে ন্যানো ম্যাটেরিয়ালস বলা হয়। 1 ন্যানোমিটার 10^-9 মিটারের সমান হয়। উন্নত প্রযুক্তির যুগে দিন দিন সকল ডিভাইস ক্ষুদ্রাতিক্ষুদ্র হয়ে যাচ্ছে, ফলে ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়েছে ন্যানোটেকনোলজির। প্রায় সকল ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার। কম্পিউটার দিন দিন ছোট আকার ধারণ করছে। আগে একটা কম্পিউটার রাখার জন্য দরকার হতো বিশাল বিশাল দালানঘর, কিন্তু বর্তমানে তা হাতের মুঠোয়। আর এই সব কিছুই সম্ভব হয়েছে ন্যানোটেকের জন্য। কম্পিউটারের হার্ডওয়্যার, এর বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এখন ন্যানোটেকনোলজির মাধ্যমে ক্ষুদ্রভাবে তৈরি করা সম্ভব হচ্ছে, ফলে কম্পিউটারের আকার ছোট হতে শুরু করেছে। মোবাইল ফোন দিন দিন আরও শক্তিশালী হচ্ছে, কারণ এর কার্যক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। মোবাইল ফোনের কর্মদক্ষতা বৃদ্ধির পেছনে অন্যতম অবদান ন্যানোটেকনোলজির। ন্যানোটেকের মাধ্যমে মোবাইল ফোনের প্রসেসর দিন দিন ছোট হচ্ছে, আর ধারণা করা হয় প্রসেসর যত ছোট হবে তার কর্মক্ষমতা তত বৃদ্ধি পাবে। মানুষের জীবনযাপন সহজ করতে মানুষ রোবটের ব্যবহার শুরু করেছে। রোবট ব্যবহার করে মানুষ খুব দ্রুত অনেক কঠিন কাজ করে ফেলতে পারে। এমন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কাজ আছে যা সাধারণ রোবট করতে পারে না, দরকার ন্যানো রোবটের। আর এই ন্যানো রোবট তৈরি হয় ন্যানোটেকনোলজির সাহায্যে। আমাদের প্রায় সকলেরই অসুখ হয়, তখন আমরা ঔষধ খেয়ে সুস্থ হয়ে উঠি, আর আমরা যে ঔষধগুলো খাই সেগুলো তৈরিতে ব্যবহার করা হয় ন্যানোটেকনোলজি। অনেকেই রয়েছে আমাদের মাঝে যাদের কোনো কারণে অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতে হয়, কারো কারো জন্মগতভাবেই কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিকল থাকে, তাদের জন্য কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ বানানো হয়। তবে সেটি হওয়া দরকার নিখুঁত, আর নিখুঁতভাবে তৈরির জন্য দরকার হয় ন্যানোটেকনোলজির। মহাকাশ গবেষণার জন্য মানুষ মহাকাশ অভিযান করে থাকে, আর মহাকাশ অভিযানে সকল কিছুই নিখুঁত হওয়া দরকার। সামান্য পরিমাণ ভুল নিয়ে আসতে পারে ব্যাপক পরিমাণ ক্ষতি, আর তার জন্য সকল কিছু নিখুঁতভাবে করার জন্য ব্যবহার করা হচ্ছে ন্যানোটেকনোলজির। অতি নিখুঁতভাবে করা হচ্ছে সকল অভিযান। এছাড়াও আরও অগণিত অনেক ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে ন্যানোটেকনোলজি। ন্যানো ম্যাটেরিয়ালস বা ন্যানো উপাদান প্রস্তুতিকরণের দুটি পন্থা আছে। প্রথমটিকে বলা হয় টপ ডাউন অ্যাপ্রোচ এবং দ্বিতীয়টিকে বলা হয় বটম আপ অ্যাপ্রোচ বা পদ্ধতি। টপ ডাউন পদ্ধতিতে কোনো বস্তুর বড় বড় টুকরোগুলিকে ভেঙে প্রয়োজনীয় ন্যানো স্ট্রাকচার্স উৎপাদন করা হয়। অপরপক্ষে বটম আপ পদ্ধতিতে অণুপরমাণুকে এক এক করে একত্রিত করে

বৃহৎ ন্যানো কাঠামোয় রূপান্তরিত করা হয়। ন্যানো টেকনোলজি একটি উপাদানের পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধির সহায়ক বা ক্ষেত্রফল বৃদ্ধি করতে পারে। এটি প্রচুর সংখ্যক পরমাণুকে অন্যান্য

দরকার হয় ন্যানো টেকনোলজির। মহাকাশ গবেষণার জন্য মানুষ মহাকাশ অভিযান করে থাকে, আর মহাকাশ অভিযানে সকল কিছুই নিখুঁত হওয়া দরকার। সামান্য পরিমাণ ভুল নিয়ে আসতে পারে ব্যাপক পরিমাণ ক্ষতি, আর তার জন্য সকল কিছু নিখুঁতভাবে করার জন্য ব্যবহার করা হচ্ছে ন্যানো টেকনোলজির। অতি নিখুঁতভাবে করা হচ্ছে সকল অভিযান, এছাড়াও আরও অগণিত অনেক ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো মেটেরিয়ালস বা ন্যানো উপাদান প্রস্তুতিকরণের দুটি পন্থা আছে। প্রথমটিকে বলা হয় টপ ডাউন অ্যাপ্রোচ এবং দ্বিতীয়টিকে বলা হয় বটম আপ অ্যাপ্রোচ বা পদ্ধতি। টপ ডাউন পদ্ধতিতে কোনো বস্তুর বড় বড় টুকরোগুলিকে ভেঙে প্রয়োজনীয় ন্যানো স্ট্রাকচার্স উৎপাদন করা হয়। অপরপক্ষে বটম আপ পদ্ধতিতে অণুপরমাণুকে এক এক করে একত্রিত করে বৃহৎ ন্যানো কাঠামোয় রূপান্তরিত করা হয়। ন্যানো টেকনোলজি একটি উপাদানের পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধির সহায়ক বা ক্ষেত্রফল বৃদ্ধি করতে পারে। এটি প্রচুর সংখ্যক পরমাণুকে অন্যান্য

খোঁজে। ন্যানো টিউব, ন্যানো পার্টিকেল ইত্যাদি দ্বারা তৈরি পণ্য হবে অধিক মজবুত, টেকসই, আকারে তুলনামূলক ছোট এবং ওজনে হালকা। ন্যানো টেকনোলজির সুবিধা থেকে অসুবিধার পরিমাণ অধিকতর কম, কারণ ন্যানো টেকনোলজি আমাদের জীবনকে আরও সহজ করে তুলেছে বা তুলবে ভবিষ্যতে। তাই এর সুবিধা অধিক পরিমাণে বিদ্যমান, কিন্তু এর যা কিছু অসুবিধা রয়েছে সেগুলি তুলনামূলকভাবে নগণ্য। ন্যানো পার্টিকেল নামক পদার্থ মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। এই টেকনোলজি তুলনামূলকভাবে ব্যয়বহুল হয়। ন্যানো টেকনোলজি ব্যবহারের ক্ষেত্রে দক্ষ মানবশক্তির প্রয়োজন। 2001 সালে ন্যানো বিজ্ঞান ও প্রযুক্তি উদ্যোগ গঠনের মাধ্যমে ভারতে ন্যানো টেকনোলজির উপর গবেষণা এবং কাজ শুরু হয়, যার প্রাথমিক বাজেট ছিল 60 কোটি টাকা। 2007 সালে ভারত সরকার ন্যানো মিশন নামে একটি 5 বছরের প্রোগ্রাম চালু করেছিল। এটির জন্য 1000 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছিল। এর বিস্তৃত এলাকা জুড়ে উদ্দেশ্য ছিল এবং অনেক বড় তহবিল ছিল। মিশনের সাথে জড়িত ক্ষেত্রগুলি ছিল ন্যানো প্রযুক্তিতে মৌলিক গবেষণা, অবকাঠামো উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন এবং বিশ্বব্যাপী সহযোগিতা। আইটি বিভাগ, DRDO, বায়োটেকনোলজি বিভাগ, বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিল ইত্যাদির মতো অনেক প্রতিষ্ঠান, IIT বোম্বে এবং IISc ব্যাঙ্গালোর উভয়েই ন্যানো ফেব্রিকেশন এবং ন্যানো ইলেকট্রনিক্সের জন্য জাতীয় কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল। এসব উদ্যোগের ফলাফল হিসাবে ভারত ন্যানো সায়েন্সে 30,000টিরও বেশি গবেষণাপত্র প্রকাশ করেছে। 2018 সালে প্রকাশিত গবেষণাপত্রে ভারত শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পরে তৃতীয় স্থানে রয়েছে। এই ক্ষেত্রে অনেক প্যাটেন্ট আবেদন করা হয়েছে। সারা দেশের বৈজ্ঞানিক এবং এই ক্ষেত্রের বিশেষজ্ঞরা জাতীয় সম্মেলনে একত্রিত হয়েছিলেন ন্যানো ইন্ডিয়া 2019। এই সম্মেলনে জাতীয় উন্নয়নের জন্য পণ্যদ্রব্য সামগ্রী এবং পদ্ধতিগুলির বিকাশের জন্য ন্যানো প্রযুক্তি ব্যবহারের উপায়গুলি আলোচনা করা হয়েছিল, বিশেষ করে নিরাপদ পানীয় জল, উপকরণ উন্নয়ন, সেন্সর উন্নয়নের মতো প্রাসঙ্গিক জাতীয় ক্ষেত্রে। ন্যানো টেকনোলজি তথ্য প্রযুক্তি, হোমল্যান্ড সিকিউরিটি, মেডিসিন, পরিবহন, জ্বালানি, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ বিজ্ঞানের মতো সেক্টরে প্রযুক্তির যথেষ্ট উন্নতি করতে সাহায্য করছে। তাদের ছোট আকারের কারণে ন্যানো পার্টিকেলগুলির কোষের দেয়াল ভেদ করার ক্ষমতা এবং রক্ত মস্তিষ্কের বাধা থেকে উদ্ভূত প্রতিকূল স্বাস্থ্য প্রভাবের সম্ভাবনা সম্পর্কে অনেক উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই উদ্বেগের মধ্যে উৎপাদন এবং পরিবহনের সময় সম্ভাব্য ক্ষতিকারক স্বাস্থ্য প্রভাব অন্তর্ভুক্ত। অতএব প্রযুক্তিকে দক্ষতার সাথে কাজে লাগানোর জন্য জ্ঞান এবং ক্ষেত্রগুলির মূল ফাঁকগুলি চিহ্নিত করার প্রয়োজন, যেখানে আরও গবেষণা করা যেতে পারে। বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে ন্যানো টেকনোলজির অগ্রগতি বিভিন্ন দিকে প্রসারিত হয়েছে। মাইক্রো থেকে ন্যানো পদার্থবিদ্যার বিভিন্ন মাইক্রোস্কোপ দ্বারা এমনকি ছোট আকারের মাপ পর্যন্ত, মাইক্রো সাইজ বাল্ক ম্যাটার থেকে রসায়নে ছোট আকারের কার্বন ডট পর্যন্ত, কম্পিউটার বিজ্ঞানে ঘরের আকারের কম্পিউটার থেকে মোবাইল স্লিম সাইজের ল্যাপটপ, এবং জীবন বিজ্ঞানে নানা স্তরে একক জটিল জৈব অণু অধ্যয়ন করার জন্য এবং কোষের নিউক্লিয়াসের আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্য প্রসারিত হয়েছে। মাত্র কয়েক দশকে ন্যানো টেকনোলজি এবং ন্যানো সায়েন্স শিল্প প্রয়োগ, চিকিৎসা, ডিভাইস যেমন ডায়াগনস্টিক বায়োসেন্সর, ড্রাগ ডেলিভারি সিস্টেম এবং ইমেজিং প্রোবের জন্য মৌলিক হয়ে উঠেছে। ন্যানো ম্যাটেরিয়ালগুলি ব্যাপকভাবে উৎপাদন, প্যাকেজিং, সেলফ লাইফ, পুষ্টির জৈব উপলভ্যতা বৃদ্ধিসহ খাদ্যের গুণমান শনাক্তকরণ এবং সুরক্ষায় খাদ্য সেন্সর হিসেবে ব্যবহৃত হচ্ছে। যাই হোক, ন্যানো টেকনোলজির সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি বায়োমেডিসিনের বিস্তৃত ক্ষেত্রে এবং বিশেষ করে ক্যান্সার থেরাপিউটিক্সে পড়ে, কারণ ঐতিহ্যগত বা প্রথাগত কেমোথেরাপি এবং রেডিওথেরাপির পদ্ধতি দ্বারা
উদ্ভূত সীমাবদ্ধতাগুলি কাটিয়ে ওঠা।

জন্য উদ্ভাবনী সমাধানের দুর্দান্ত সম্ভাবনা রয়েছে। বিজ্ঞান ভাবনায় এতক্ষণ শুনলেন ন্যানো টেকনোলজি। এটি লিখেছেন অভিষেক চক্রবর্তী।

এতক্ষণ বিজ্ঞান ভাবনা শুনলেন আকাশবাণী কৈলা শহর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শ্রোতা বন্ধুরা, এখন নজরুল গীতি শুনবেন শিল্পী শ্রীকান্ত আচার্যজি।

এতক্ষণ ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাস শহর, এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান বিনোদন।

নিষ্মাতা ভারতবর্ষ

আরে না বাবা না।

সিস্টার, হারমোনিয়াম, সতী এবং গোলাপবন ছবির গান শুনলেন। আকাশবাণী কৈলাসহর, এখন পণ্ডিত চিন্ময় লাহড়ির কণ্ঠে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত চিন্ময় লাহিড়ী। আকাশবাণী কৈলা শহর। অল্প কিছুক্ষণ পর বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। সারা দেশে আজ হর ঘর তিরঙ্গা কর্মসূচি শুরু হয়েছে, চলবে 17 তারিখ পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে যোগ দেবার আহ্বান জানিয়েছেন। গ্লাসগো কমনওয়েলথ গেমসে দেশের পদক বিজেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী আজ সাক্ষাৎ করে তাদের সম্বর্ধনা জানিয়েছেন। ঝাড়খণ্ড সরকার আজ জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষার অনিয়মের অভিযোগে আন্দোলনরত ছাত্রদের অধিকাংশ দাবির সঙ্গে একমত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বলেছেন, অপারেশন সিন্দুর বিশ্ববাসীকে দেখিয়েছে নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত যে কোনো সীমা অতিক্রম করতে পারে। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এখনও পর্যন্ত 1,25,00,000 বেশি বাড়ি মঞ্জুর করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 15 দফা পরিকল্পনা খারিজ করে দিয়েছেন। টাইফুন ডলফিন আজ বিকেলে চীনের পূর্ব উপকূলে আছড়ে পড়েছে, এর প্রভাবে ইতিমধ্যেই সাংহাইয়ের 2টি বিমানবন্দরে 1,300টিরও বেশি উড়ান বাতিল করা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। হর ঘর তিরঙ্গা অভিযান আজ শুরু হয়েছে, চলবে এ মাসের 17 তারিখ পর্যন্ত। এই উদ্যোগের লক্ষ্য হল নাগরিকদের জাতীয় পতাকা উত্তোলনে এবং দেশপ্রেম, জাতীয় ঐক্য ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা।

এইবারের উদযাপনের অংশ হিসেবে সারা দেশে বন্দে মাতরম সমবেতভাবে গাওয়ার আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে হর ঘর তেরঙ্গা অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার পাশাপাশি বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে নিজেদের যৌথ সংকল্পকে পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, জাতীয় পতাকা দেশের গৌরব, এই তেরঙ্গা পতাকা দেশের জন্য সর্বদা সেরাটা উজাড় করে দেওয়ার অনুপ্রেরণার উৎস। ভারত বিভাজনের ফলে সৃষ্ট যন্ত্রণা ও বাস্তুচ্যুতির কথা স্মরণ করতে কেন্দ্রীয় সরকার 14 আগস্ট সারা দেশে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ

0: নতুন দিল্লিতে তাঁর বাসভবনে কমনওয়েলথ গেমসে পদক বিজয়ীদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের অভিনন্দন জানান। সমাজমাধ্যমে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী পদক জয়ীদের সঙ্গে সাক্ষাতের মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন। দেশকে গর্বিত করার জন্য অ্যাথলিটদের প্রশংসা করে এই সাক্ষাৎকে তিনি এক বিশেষ মুহূর্ত বলে উল্লেখ করেন। উল্লেখ্য, সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে ভারত 13টি সোনা সহ 39টি পদক জিতে পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ঔপনিবেশিক আইনের জায়গায় প্রবর্তিত নতুন তিনটি ফৌজদারি আইন প্রযুক্তি, সময়কাল ও বিশ্বাসের দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। তিনি বলেন, নাগরিকদের ন্যায় বিচার সুনিশ্চিত করতে প্রযুক্তিবান্ধব ও সমন্বয়বর্তী নতুন ফৌজদারি আইনগুলি দায়বদ্ধ।
1: ये न्याय संहिताओं की सोच दंड आधारित नहीं है। ये न्याय संहिताओं की सोच नागरिकों को न्याय दिलाने के लिए केंद्रित, तकनीक सक्षम और समयबद्ध बनाने की है। ये तीनों न्याय संहिताएं टेक्नोलॉजी, टाइमलाइन और ट्रस्ट, ये तीन पिलर पर खड़ी की गई है।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ গরুমেদুর পুলিশ ট্রেনিং স্কুল মাঠে পুদুচেরি পুলিশকে প্রেসিডেন্টস পুলিশ কালার প্রদান অনুষ্ঠানে অংশ নেন। পরে তিনি পুদুচেরির মুরুগা থিয়েটার সিগন্যাল পয়েন্ট থেকে হরঘাট তিরঙ্গা যাত্রার সূচনা করেন। ঝাড়খণ্ড সরকার আজ জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত ছাত্রদের অধিকাংশ দাবির সঙ্গে একমত হয়েছে। রাজ্যের মন্ত্রী সুদীপ্য কুমার সোনু জানিয়েছেন, সরকার 14তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা এবং 2023-25 ব্যাকলগ পরীক্ষা বাতিল করতে সম্মত হয়েছে। তিনি বলেন, আর্থিক অনিয়মের তদন্তে ইডি এবং অপরাধ সংক্রান্ত বিষয়গুলিতে সিআইডি তদন্ত এবং 90 দিনের মধ্যে চার্জশিট দাখিল নিশ্চিত করতে একটি ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে আইআইটি ধানবাদ, আইআইএম রাঁচি এবং এক্সেলারআই এর প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। তবে ছাত্রদের দাবি অনুযায়ী জেএসএসসি সিজিএল পরীক্ষা বাতিল ও সিবিআই তদন্ত নিয়ে কোনো সমঝোতা হয়নি। এদিকে ছাত্ররা জানিয়েছেন, তাদের আন্দোলন চলবে। মহাত্মা গান্ধীর ডাকে 1942 সালের আজকের দিনে শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সমাজমাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, এই সংগ্রামীরা ভারতের স্বাধীনতা আন্দোলনকে ঐক্যবদ্ধ করতে বিশেষ ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, তাঁদের সাহস, ত্যাগ ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রীবিজয়পুরমে হরঘাট তিরঙ্গা অভিযানে অংশ নেন তিনি। ডক্টর বি আম আম্বেদকর ইনস্টিটিউট অব টেকনোলজির অডিটোরিয়ামে অনুষ্ঠিত বন্দেমাতরম উপলক্ষে তিরঙ্গা কনসার্টে উপরাষ্ট্রপতি ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গৌরবময় ইতিহাস স্মরণ করেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজমাধ্যমে এক বার্তায় বলেন, সংগ্রামীদের সাহস সকল ভারতীয়দের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আজ অন্ধ্রপ্রদেশের গুন্টুরে রাজ্যের আদিবাসী কল্যাণ দপ্তর আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্র গ্রামীণ উন্নয়ন ও যোগাযোগ প্রতিমন্ত্রী ডক্টর পেম্মাসানি চন্দ্রশেখর আলুরি সীতারাম, রাজু ও বিরসা মুন্ডা সহ আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গড়চিরোলি, গন্ডিয়া, নাগপুর সহ গোটা মহারাষ্ট্র জুড়ে আজ বিশ্ব আদিবাসী দিবস উৎসাহের সঙ্গে পালিত হয়। অন্যদিকে আজ ত্রিপুরা জুড়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। আগরতলার সুকান্ত একাডেমিতে প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আজ পশ্চিমবঙ্গের খড়গপুরে ভারত চাকাত মাঝি পরগনা মহলের উদ্যোগে দিনটি শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয়। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ শহরের ট্রাফিক রিক্রিয়েশন ময়দানে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর বিশ্ববাসীকে দেখিয়েছে নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত যে কোনো সীমা অতিক্রম করতে পারে। নতুন দিল্লির বেস হাসপাতালে আজ সিন্দুর মহারক্তদান যাত্রা রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এই কথা বলেন। প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের নির্মূল করার জন্য ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এখনও পর্যন্ত 1,25,00,000 বেশি বাড়ি মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে দেশজুড়ে 1,00,000,000 বেশি বাড়ি নির্মাণের কাজ শেষ, সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় 1,00,000,000 বাড়ি মহিলাদের নামে বরাদ্দ করা হয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর সহ 16টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর পরিবারের জন্য 2,09,000-এরও বেশি বাড়ি মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য 16,000-এর বেশি, তফসিলি জাতির মানুষদের জন্য প্রায় 22,000, তফসিলি উপজাতির জন্য 14,000-এর বেশি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য 75,000-এরও বেশি বাড়ি মঞ্জুর করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 15 দফা পরিকল্পনা খারিজ করে দিয়েছেন। আজ ক্যাবিনেট বৈঠকে নেতানিয়াহু জোর দিয়ে বলেন, প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস প্রকৃত

0: অর্থে অস্ত্র পরিত্যাগ না করলে এবং ইসরায়েলি সেনা ও অসামরিক ব্যক্তিদের পক্ষে বিপদের কারণ হয়ে থাকলে ইসরায়েল তার সেনা প্রত্যাহার করবে না। পরবর্তী পদক্ষেপ নিয়ে ইসরায়েলের আধিকারিকরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছেন বলে নেতানিয়াহু উল্লেখ করেন। রাষ্ট্রপতি ট্রাম্পের শান্তি পর্ষদ গত মাসে জানায়, গাজা ভূখণ্ডে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের লক্ষ্যে তারা চুক্তিতে পৌঁছেছে। হামাস জানায়, ইসরায়েল তার বাহিনী প্রত্যাহার করে সব রকম আগ্রাসন বন্ধ করলে তবেই তারা ভারী অস্ত্রশস্ত্র জমা দেবে। টাইফুন ডলফিন আজ বিকেলে চীনের পূর্ব উপকূলে আছড়ে পড়েছে। এর প্রভাবে জেজিয়াং এবং ফুজিয়ান প্রদেশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। টাইফুনটি আঘাত হানার পর সে দেশের জাতীয় আবহাওয়া কেন্দ্র ভারী বর্ষণের জন্য দেশজুড়ে লাল সতর্কতা জারি করেছে। ইতিমধ্যে সাংহাইয়ের দুটি বিমানবন্দরে 1,300টিরও বেশি উড়ান বাতিল করা হয়েছে। আশেপাশের অঞ্চল থেকে প্রায় 3 লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগামী বুধবার পর্যন্ত জেজিয়াং, ফুজিয়ান, সাংহাই সহ একাধিক এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। টাইফুনটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। রাশিয়া ভারত মহাসাগর এবং ভারতে পৌঁছানোর একটি বিকল্প রেলপথের অনুসন্ধান করার প্রস্তাব করেছে, যাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলির উপর নির্ভরতা কমানো যায়। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী মারাত খুসনুলিন জানিয়েছেন, এই ধরনের বিকল্প রুট হরমুজ প্রণালী এবং বসফরাস প্রণালীর মতো কৌশলগত জলপথের ঝুঁকি মোকাবিলায় সহায়ক হতে পারে। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, তুর্কমেনিস্তান, ইরান ও আফগানিস্তান হয়ে ভারত পর্যন্ত রেলপথের সম্ভাবনা খতিয়ে দেখা হতে পারে। পশ্চিম এশিয়ার চলতি সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় এই বিকল্প পথের চিন্তা করা হচ্ছে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা এখন হচ্ছে না, মধ্যস্থতাকারীর মাধ্যমে উভয় পক্ষের মধ্যে বার্তা বিনিময় চলছে। সরকারি সংবাদ মাধ্যমে বিদেশমন্ত্রী বলেন, তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে নতুন করে আলোচনা শুরু করার জন্য অনেক দেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে মার্কিন পক্ষ গত জুনে স্বাক্ষরিত 14 দফা সমঝোতাপত্রের লঙ্ঘন বন্ধ না করা পর্যন্ত তেহরান তাদের সঙ্গে সরাসরি আলোচনা করবে না। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সারা দেশে আজ হর ঘর তিরঙ্গা কর্মসূচি শুরু হয়েছে, চলবে 17 তারিখ পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে যোগ দেবার আহ্বান জানিয়েছেন। গ্লাসগো কমনওয়েলথ গেমসের দেশের পদক বিজেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী আজ সাক্ষাৎ করে তাদের সংবর্ধনা জানিয়েছেন। ঝাড়খণ্ড সরকার আজ জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত ছাত্রদের অধিকাংশ দাবির সঙ্গে একমত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বলেছেন, অপারেশন সিন্দুর বিশ্ববাসীকে দেখিয়েছে নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত যে কোনো সীমা অতিক্রম করতে পারে। খবর শেষ হল, পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাস শহর। এখন সঞ্জিত মণ্ডলের কণ্ঠে লোকগীতি শুনবেন।

এখন লোকগীতি শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলা শহর। জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। 6:02 অমৃতবাণী, 6:07 দেশাত্মবোধক সঙ্গীত, 6:10 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:00 সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 রবীন্দ্রসঙ্গীত, 8:00 প্রথমে সমাচার প্রভাত এবং তারপরে মর্নিং নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 নর্থ ইস্ট নিউজ আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 বাংলা আধুনিক গান শুনবেন। 9:00 প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:10 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ১১:০০ লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা, 12:05 যুববাণী, 12:30 বাংলা আধুনিক গান শুনবেন। 1:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:05 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:40 গজল, দুটোই ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:15 লোকগীতি, 2:30 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 3:00 হিন্দি সংবাদ এবং তারপরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

তার অব্যবহিত পরে পুনরায় বিবিধ ভারতী অনুষ্ঠান। ছটায় খর গৃহস্থির আসর, 6:30 মনসা মঙ্গল। সাতটায় কব্যরূপ অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তারপরে কব্যরূপ সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, 8:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 বাংলা আধুনিক গান শুনবেন, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 দেশাত্মবোধক সঙ্গীত, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলা শহর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:34 হয়ে 53 সেকেন্ড। এখানেই আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি 5:55। শুভরাত্রি, জয় হিন্দ।